0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ রবিবার, ১২ই আশ্বিন, ১৫ই রবিউল সানি, ২৭ সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। জাতিসংঘ সফরে ১১টি দ্বিপক্ষীয় বৈঠক সহ ৩০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে বললেন মাহদি আমিন। দায়িত্ব পালনে অবহেলা এবং ফ্যাসিবাদীদের সহায়তা করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশব্যাপী চলছে হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি। বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ডোনাল্ড ট্রাম্পের। শান্তি পরিকল্পনায় ইরান কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে। এবং জাপানে এশিয়ান গেমসের পুরুষ হকিতে বাংলাদেশ ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। আজ নারী হকি ইভেন্টে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্ক থেকে দেশের পথে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউ ইয়র্ক সময় শুক্রবার রাত ১১:৩০ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিমানটি দুবাইতে যাত্রা বিরতি শেষে দুবাইয়ের স্থানীয় সময় রাত ২:১৫ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। ফ্লাইটটির আজ সকাল ৮:৪০ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব তথ্য জানান। ৫ দিনের এই সফরে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। এতে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন। প্রধানমন্ত্রী রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জনগণের ক্ষমতায়ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। এই লক্ষ্যে তাঁর সরকারের রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন বা ৩R কৌশলের কথাও তুলে ধরেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই দীর্ঘস্থায়ী এই সংকটের একমাত্র সমাধান। স্বেচ্ছায় প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা কামনা করেন। সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুয়েলি বিশপ এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালির সঙ্গে পৃথক বৈঠক করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সমন্বয় প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করা হয়। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফের সঙ্গে পৃথক বৈঠকে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি, বাংলাদেশে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদার এবং অংশীদারিত্বের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী গত মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্ব নেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে দেওয়া স্বাগত প্রাতরাশে সস্ত্রীক অংশ নেন। পরে তারা জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণকারী নেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনায় যোগ দেন। ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দি জাস্ট ট্রানজিশন শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপ, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস এবং বাংলাদেশ সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের আহ্বান জানান। সফরে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে বোয়িং এর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের হুমকি নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চান ভিরাকুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। নিউ ইয়র্ক সফরের শেষ দিন গত শুক্রবার প্রধানমন্ত্রী ম্যানহাটনে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন। পরে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবা খালেদ আল হামাদ আল সাবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানিয়েছেন, পাঁচ দিনের নিউ ইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ঐতিহাসিক ভাষণের পাশাপাশি ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৬টি গুরুত্বপূর্ণ বক্তৃতা ও ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় গতরাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। মাহদি আমিন বলেন, এসব বৈঠক ও কর্মসূচিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু ও আন্তর্জাতিক শান্তি সহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী, চার দিনের প্রোগ্রামটাকে যদি আমরা দেখি, জাতিসংঘ রিলেটেড ৮টা প্রোগ্রাম ছিল, জাতিসংঘের সাইড লাইনে ৪টা ইভেন্ট ছিল যেখানে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাডিশনালি বক্তব্য রেখেছিলেন, ১১টা বাইল্যাটারাল মিটিং ছিল, বিভিন্ন ডিগনেটরিজের সাথে ৫টা মিটিং ছিল এবং এর বাইরে ইনস্টিটিউশনের সাথে আরো ৬টা মিটিং, সব মিলে চার দিনে ৩০টা মিটিং সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, একটা গণতান্ত্রিক জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে। আমরা দেখেছি জাতিসংঘে যখন তিনি বক্তব্য দিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি বাংলাদেশকে নিয়ে ওনার যে পরিকল্পনা সেটাকে ছাড়িয়ে বিশ্ব মানচিত্রে কিভাবে শান্তি রক্ষা করা যায়, শান্তি স্থাপন করা যায়, কিভাবে সারা বিশ্বের জন্য মানবতা স্থাপন করা যায় সেটি নিয়ে কাজ করেছেন, সেটি নিয়ে ওনার একটা রূপরেখা দিয়েছেন যেটি বাংলাদেশের সীমানা ছেড়ে সারা বিশ্বে আজকে সমাদৃত হয়েছে। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক সরকারের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
1: এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছেন সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষেরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: নিউ ইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনে মাতৃভাষা বাংলায় বক্তব্য রেখে বিশ্বমঞ্চে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও জলবায়ু সমস্যা সমাধানের পাশাপাশি তার ভাষণে সবচেয়ে বড় গুরুত্ব পেয়েছে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন ইস্যু। ফ্যাসিবাদের থাবায় ক্ষতবিক্ষত দেশ পুনর্গঠনে তার সরকারের থ্রি আর কর্মকৌশলের কথাও তিনি তুলে ধরেন। বিশ্বমঞ্চে বক্তব্যের এই তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে সংসদ সদস্য নীলিফার চৌধুরী মণি বলেন,
5: মাননীয় প্রধানমন্ত্রী ওনার জীবনে প্রথম জাতিসংঘে ভাষণ দিলেন, তার আগে এটা অত্যন্ত সৌভাগ্যবান যে উনি এবং আমরা সবাই যে উনি ওনার বাবা মা উনি থার্ড নাম্বার যিনি ভাষণ দিলেন। এবং এইখানের সাথে আরো বলতে চাই যে এমন একটা সময় উনি গেলেন যখন জাতিসংঘে সাধারণ পরিষদের যে সভাপতি নিযুক্ত হয়েছেন ভোটে, উনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের বংশোদ্ভূত বাংলাদেশের নাগরিক, সেই হিসেবে এটা আসলে আমাদের জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট।
4: সংসদ সদস্য নীলুফার চৌধুরী মণি বলেন, জাতিসংঘের এই অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান প্রেক্ষাপটে তার সরকারের ৬ মাসের দেশের কূটনৈতিক ও প্রশাসনিক অর্জনগুলো বিশ্ব নেতাদের সামনে উপস্থাপন করেন। একই সাথে টেকসই উন্নয়ন এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোড ম্যাপ তুলে ধরেছেন।
5: মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটা আমি শুনেছি, আমার কাছে বক্তব্যটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গ্রহণযোগ্য বক্তব্য মনে হয়েছে। সেখানে আমি যদি ধরি, প্রথমে যেটা এক হচ্ছে যে উনি একাত্তর থেকে শুরু করেছেন, একাত্তরের সম্মান থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত উনি সবাইকে যার যেখানে যতটুকু পাওনা উনি দেওয়ার চেষ্টা করেছেন। এটার পাশাপাশি রোহিঙ্গা নিয়ে যে সমস্যাটা আমরা ফেস করছি বহু বছর যাবত, সেই ফেস করার রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা তুলেছেন বিশ্ব দরবারে। বাংলাদেশের ভাবমূর্তি অবস্থাটা কোথায়, সামাজিক মর্যাদা এবং কি অবস্থা এখন আছে, উনি কি কি করেছেন এই ছয় সাত মাসে, সবকিছুই সামারি আকারে প্রকাশ করেছেন। সেই হিসেবে আমি মনে করি যে বক্তব্যটা খুবই তাৎপর্যপূর্ণ।
4: বিশ্ব রাজনীতির পরিবর্তনশীল ধারায় জাতিসংঘের একাশিতম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সময় উপযোগী ভাষণ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর জোরালো সহযোগিতা কামনা দেশের কূটনৈতিক সাফল্যে এক নতুন মাত্রা যোগ করেছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে অবহেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ 2026 এর পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের জন্য 92 জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র ও জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে সরকার কঠোর হতে বাধ্য হবে। জনগণের শান্তি বিনষ্ট হয় এমন কোন কাজ সহ্য করা হবে না।
6: লোয়ার লেভেলে মাঠ পর্যায়ে কর্তব্য পালন না করার, অবহেলা করার এবং ক্ষেত্রমতে ফেসিবাদী শক্তিকে কেউ কেউ গোপনে সংবাদ দিয়ে অথবা অন্যভাবে সহযোগিতা করার সংবাদ ইনফরমেশন তথ্য আমাদের কাছে আছে। কোন পুলিশ অফিসার যে পদবীরই হোক, যদি জনপ্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হন তাহলে তার পরিণতি ভালো হবে না। ভুল ত্রুটি থাকবে, কর্তব্য পালন করতে গিয়ে ছোটখাটো ভুলভ্রান্তি হয়, সেটা অবশ্যই সেভাবে দেখা হবে। কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন এবং ক্রিমিনাল অফেন্স একসাথে কার্যকর করা হবে।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, গত এপ্রিলের হাম প্রতিরোধ ক্যাম্পেইন থেকে বাদ পড়া আরও 34 লাখ শিশুকে বিশেষ হাম রুবেলা টিকার আওতায় আনা হবে। তিনি গতকাল রাজধানীর মহাখালী কড়াইলে টিএনটি খেলার মাঠে দেশব্যাপী বিশেষ হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: শিশুদের সংক্রামক ব্যাধি থেকে সুরক্ষা দিতে সারা দেশে শুরু হয়েছে বিশেষ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026। রাজধানীর মহাখালীর কড়াইলে টিএনটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আগামী 31 অক্টোবর পর্যন্ত 6 মাস থেকে 59 মাস বয়সী মোট 34 লাখ বাদ পড়া শিশুকে টিকার আওতায় আনা হবে। টিকাদানের লক্ষ্যমাত্রা ও পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন,
8: লক্ষ ডোজ টিকা দিয়েছে। আমাদের কাছে আগের কিছু স্টক ছিল, আমরা নতুন ভাবে আজকে আমরা 34 লক্ষ বাচ্চাকে আমরা টার্গেট করেছি। এর মধ্যে 10 লক্ষ নতুন জন্ম নেওয়া শিশু, বাকি 24 লক্ষ আমাদের যে আগে বাদ পড়েছে ওইটা 34 লক্ষ বাচ্চাকে আমরা এই ক্যাম্পেইনে ক্যাচ আপ প্রোগ্রামে আমরা আওতাভুক্ত করেছি। সারা দেশব্যাপী আমরা আগের চেয়েও জোরদার করে আজকে থেকে টিকাদান কর্মসূচি আমরা শুরু করেছি। অনেক ভাইয়েরা কর্মজীবিতাকে বাইরে চলে যান, বাচ্চা নিয়ে আসতে পারে না, যে কারণে বন্ধের দিনে আমরা ব্যবস্থা করেছি, সন্ধ্যার পরেও দেওয়া হবে।
4: মন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ে টিকাদানে কিছুটা দীর্ঘসূত্রতা ও গাফিলতির কারণে এই সংকট তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে এখন প্রান্তিক পর্যায়েও জোরদার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
8: আমরা এই টিকাদানের পরও আমাদের কাছে আরো প্রায় 10 লক্ষ ডোজ আমাদের স্টক থাকবে। এর মধ্যে আমরা 43 লক্ষ ডোজ আমরা সকল উপজেলায় বিতরণ করেছি। এরপর আমাদের হাতে আমরা একটা স্টক রেখেছি, এরপরে মহাপ ভারত চালিয়ে যাওয়ার জন্য যে ভালোবাসা নিয়ে দেশ থেকে মুক্ত করেছিলাম শক্তিশালী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। আই ফিল ফর দিস নেশন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে শতভাগ সততার সাথে আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল কর্মচারীদের নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে স্বাস্থ্য সেবার মান উন্নত করতে আমি আমরা চেষ্টা করে যাচ্ছি।
4: চলমান এই বিশেষ ক্যাম্পেইনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী কোন শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে অভিভাবক সহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
7: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। তিনি গতকাল ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তা চত্বরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে একথা বলেন। দেশকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসার পায়তারা করছেন উল্লেখ করে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে জামালপুরে এক সমাবেশে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারে থাকাকালে ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। গতকাল নির্বাচন কমিশনের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মমিন সরকার গণমাধ্যমকে এই তথ্য জানান। ঘোষিত তফসিল অনুযায়ী ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে আগামী 29 অক্টোবর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নানা আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ বিশ্ব পর্যটন দিবস পালিত হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আজ থেকে 3 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকালে আগারগাঁওয়ের পর্যটন ভবনের থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবন্ধে ইরানের প্রস্তাবিত 7 দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন। প্রস্তাবটিতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং পরমাণু আলোচনা পুনরায় শুরু করার শর্ত উল্লেখ করা হয়। ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে কারণ দেশটির অর্থনীতি চাপের মুখে রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেন, কেবল কূটনীতির মাধ্যমেই সংঘাতের সমাধান সম্ভব। তিনি আরও বলেন, ইরানের প্রস্তাবিত শর্ত পূরণ করার ওপর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি নির্ভর করছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা দেশের জনগণকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও জানান, কাতার ও পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদানে মধ্যস্থতা করছে। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সৌদি আরব ও ইয়েমেনের বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। অব্যাহত বর্ষণের কারণে সৃষ্ট ব্যাপক বন্যায় প্লাবিত থাইল্যান্ডের রাজধানীর 50টি এলাকাকে দুর্যোগ কবলিত ঘোষণা করেছে ব্যাংকক কর্তৃপক্ষ। এসব এলাকার বাসিন্দাদের বাড়িতে থাকার অনুরোধ করা হয়েছে এবং খালের নিকটবর্তী এলাকায় বসবাসকারীদের মালপত্র উপরের তলায় সরিয়ে নিতে বলা হয়েছে। আজ আরও বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকায় খাল কবলিত হয়ে বন্যা আরও প্রবল হওয়ার আশঙ্কা রয়েছে। এশিয়ান গেমসের খবর। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুরুষ হকিতে গতকাল বাংলাদেশ 3-1 গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। এদিকে এশিয়ান গেমসের নারী হকি ইভেন্টে আজ বাংলাদেশ গ্রুপ পর্বের 5ম ও শেষ ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল 10টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ উদ্বন্ধ সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:41 মিনিট 5:49 এবং সূর্য অস্ত যাবে 5:50। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে দেশের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। জাতিসংঘ সফরে 11টি দ্বিপক্ষীয় বৈঠক সহ 30টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে বললেন মাহাদি আমিন, দায়িত্ব পালনে অবহেলা এবং ফ্যাসিবাদীদের সহায়তা করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে দেশের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। জাতিসংঘ সফরে 11টি দ্বিপক্ষীয় বৈঠক সহ 30টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে বললেন মাহাদি আমিন, দায়িত্ব পালনে অবহেলা এবং ফ্যাসিবাদীদের সহায়তা করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সতর্ক করলেন।

0: বিশেষ টিকাদান কর্মসূচি বাদবড়া 34 লাখ শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
2: সবার সাথে 90.4।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা
5: তা জানতো মগর কি হুলতাছেন পুরাই 101 টানে বুঝছেন না কি চলে?
6: ফিল করেন দ্য ব্যাম 90.4।

0: গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমাকে ঠিকঠাক ক্লিয়ারলি শোনা যাচ্ছে, আই হোপ। আচ্ছা, যদি কোনো মানে কি বলে আমাকে শুনতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। তবে আপনাদের জন্য আজকে কিন্তু বিশাল একটা গুড নিউজ আছে, যারা আমার মর্নিং মাইক প্রতিদিন শোনেন, যারা মর্নিং মাইকে প্রতিদিন আমার সাথে জয়েন করেন, আমার সাথে গল্প করেন, আড্ডা দেন এবং আমাকে SMS করতে চান, মেসেজ করতে চান, তাদের জন্য কিন্তু বিশাল একটা গুড নিউজ আছে। গুড নিউজটি বলবো, তবে তার আগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা আছি, আপনাদের সাথে থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আজকেও থাকবো, গল্প করবো, আড্ডা দিব, মজার মজার অনেক গসিপ শেয়ার করবো, অনেক গল্প শেয়ার করবো। আর আজকের গুড নিউজটি হচ্ছে, আজকে থেকে আপনারা কিন্তু আবারও আমাকে SMS করতে পারবেন, মানে ফোনের যেই নাম্বার টু নাম্বার SMS করার যে অপশন সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা এতদিন সেটা অফ রেখেছিলাম, তবে আজকে থেকে কিন্তু আবার সেটা অন করে হয়ে গেছে এবং আমি এই মুহূর্তে থেকে অন করে দিয়েছি নাম্বারটি 01841904904। আপনারা SMS করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, এছাড়াও আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারবেন বা আমার পোস্টে কমেন্ট করতে পারবেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আমরা শুরু করি আজকের মর্নিং মাইক সুন্দর মিষ্টি কিছু গান দিয়ে। কোন গানটি শুনতে চাচ্ছেন বলুন এবং রিকোয়েস্ট করতে পারেন গানের। আপাতত আমি আমার পছন্দের গান প্লে করছি, গান শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।
1: 92.4। শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না। 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান। রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: 94.4

0: Morning Mike.
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা আপনারা শুনছেন ঢাকা FM 90.4 আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে আজকে একটা গুড নিউজ অলরেডি দিয়ে দিয়েছি তারপরও আরও একবার আমি মনে করে দিতে চাই আপনাদেরকে আমাকে চাইলে আজকে SMS করতে পারবেন SMS এর অপশন ওপেন হয়ে গেছে SMS নম্বর 01841904904 একই নম্বরে হোয়াটসঅ্যাপও করতে পারবেন এবং ফেসবুকে ইনবক্স করতে পারবেন অথবা আমার পোস্টে কমেন্ট করতে পারবেন ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM এই মুহূর্তে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে আরও থাকছে প্রতি সেকেন্ড পাস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব আপনার বিকাশ রকেট নগদ ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ তো এই মুহূর্তে আমার মনে হয় যে আপনাদের এই ইনফরমেশনটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন তো চলুন আমরা চলে যাই আমাদের SMS অপশন আজকে অনেক SMS পড়ব কারণ অনেকদিন পর SMS পড়তে যাচ্ছি তো অবশ্যই আপনাদের SMS গুলি ওরে বাবারে বাবা SMS পড়বো তো তার পরের মানে পরের কথা এত SMS এসেছে অলরেডি ওকে শুরু করে দিই আসসালামু আলাইকুম তানহা আপু কেমন আছো আমি ইসরাত রংপুর থেকে ওয়ালাইকুম আসসালাম ইসরাত আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি আপনি কেমন আছেন আমাকে একটু জানাবেন মেসেজ করে বা অথবা কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে চাইলে গানের রিকোয়েস্টও করতে পারেন আমি রংপুর থেকে শুনছি নাফিজ আপু কেমন আছেন আমি সকাল থেকেই শুনছি আশা করি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য আপু কেমন আছেন আসসালামু আলাইকুম গান শোনাবেন মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পাই না আমি মোসাম্মেদ অনামিকা জাহান আমি অনেক বেশি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য গানটি প্লে হয়ে যাবে ওকে আপনি কানেক্টেড থাকুন টিউন থাকুন অবশ্যই প্লে হবে ওকে কাপ্তে রাঙ্গামাটি আদি রঞ্জন শুভ সকাল গুড মর্নিং হাই তানহাপু কেমন আছেন অনেক দিন পর SMS করলাম তাই আমার জন্য বাপ্পা মজুমদারের একটি সং প্লে করবেন ওকে ওকে আমি প্লে করে দিব থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য এবং সবাই কেমন আছেন যারা আমার SMS এর বন্ধু বান্ধব ছিলেন যারা আমার SMS এর লিসেনার্স ছিলেন তারা কেমন আছেন সবাই প্লিজ একটু SMS করে আমাকে জানিয়ে দিবেন আপনাদের কথা আমার অনেক মনে পড়েছে অনেক মিস করেছি আপনাদেরকে এতদিন যাই হোক পরে SMS চলে যাচ্ছি ও তানহা আপু গো ভালো আছো গো একটু পরে কলেজ চলে যাব গো আর কিছুক্ষণ শুনতে পারবো গো আর আচ্ছা এতদিন মেসেজ পড়ো নাই আমি জানতাম না শুনি নাই তো যাই হোক আজ পড়ে দিও বাদ দিও না থ্যাংক ইউ সো মাচ গো সবকিছু শেষে যে আপনি গো লিখেছেন তাই আমিও বললাম যে গো আফরিন কেমন আছেন আপনি অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে আশা করি ভালোই আছেন এবং আবারও নতুন করে আমাদের শুরুটা হবে ওকে তো চলুন যার যার গান রিকোয়েস্ট করেছেন আমি গানগুলো প্লে করে দিচ্ছি গান শুনতে থাকুন আবার একটু পরে ব্যাক করবো সো স্টে টিউন্ড

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

এই গানটি শুনে কি কোনো গানের কথা মনে পড়ছে? আমি জানি অবশ্যই আপনারা বলবেন যে জেমসের একটি বিখ্যাত গান এই একই সুরে আছে, তবে আপনারা কি জানেন যে এই গানটি আসলে প্রথমে করা হয়েছিল, মানে এই গানের সুরকে কপি করা হয়েছিল বা রিক্রিয়েট করা হয়েছিল জেমসের সেই ভিগি ভিগি গানের মাধ্যমে? তো এই গানের যে সিঙ্গার তার নাম ছিল গৌতম চট্টোপাধ্যায়, যিনি 20 বছর আগে মানে তার জীবনের প্রথমে একটা অ্যালবাম বের করেন মহিনের ঘোড়াগুলি, এবং তারপর আরও একটি অ্যালবাম বের করেন এবং তার নাম দেন আবার 20 বছর পরে। এই মহিনের ঘোড়াগুলি এবং এই গৌতম চট্টোপাধ্যায় যতগুলো গান আছে আমার অসম্ভব পছন্দের, আর এই গানটিও আমার অনেক বেশি পছন্দের। আশা করি আপনারা এনজয় করতে পারছেন। গানটি শুনুন আবার একটু পরে, আমি ব্যাক করছি। তা

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: destination, Ag Station.
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
0: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকব সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4। আজকেও আছি, গল্প করছি এবং অনেক গসিপ আড্ডা গল্প শেয়ার করছি। আর আজকে সব থেকে বড় গুড নিউজ হচ্ছে আমাদের SMS এর অপশন ওপেন হয়ে গেছে এবং সকাল 8টা থেকে কিন্তু আমি ফোন ওপেন করে দিয়েছি। আর আপনারা চাইলে আমাকে বেশি বেশি করে SMS করতে পারেন এবং আমাকে গানের রিকোয়েস্ট করতে পারেন। SMS নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm, একই নাম্বারে চাইলে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন। আর আপনাদের রিকোয়েস্টের গান কিন্তু আমি প্লে করে দিচ্ছি, আশা করি ভালো লাগছে, এনজয় করতে পারছেন। আর এই মুহূর্তে আমার মনে হয় যে SMS এ চলে যাওয়া উচিত। বাই দ্য ওয়ে, আমার মর্নিং মেকের পোস্ট কিন্তু আপলোড হয়ে গেছে, সেখানে আপনি চাইলে কমেন্ট করতে পারেন। চলুন SMS গুলো একটু দেখি। আজকে অনেকদিন পর যেহেতু আপনাদের সাথে কথা হচ্ছে SMS এ, তো SMS-টাকে আজকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছি আর কি। ওকে, আসসালামু আলাইকুম, আমি মুবিন গঙ্গাচড়া থেকে শুনছি, গান শুনতে চাই হেডলাইট। হেডলাইট নামে কি কোনো গান আছে? আমি তো ওই প্রথমই নাম শুনলাম। আচ্ছা, আমি একটু সার্চ করছি, দেখতে পাচ্ছি হেডলাইট, হেডলাইট। ওকে, হেডলাইট কি এমিনেমের গানের কথা বলছেন? আমার কাছে এমিনেমেরটা আছে, আপনি কি যদি সেটা হয় তাহলে আমি ওইটা প্লে করে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? জানো আপু, সকালে উঠে তোমার মিষ্টি কথা শুনে তারপরে স্কুলে যাই। সিলেট থেকে হালিমা। হালিমা কেমন আছেন আপনি? কোন ক্লাসে পড়েন এখন? আর থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য, আর আমার কণ্ঠ এত মিষ্টি লেগেছে আপনার কাছে সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাকিব খান ছবি গান ও প্রতিমা, ও প্রতিমা গানটি শুনে আপু শুনেন আপু, মুরাদ চৌধুরী। আচ্ছা আচ্ছা, ও প্রতিমা না ও প্রিয়তমা, ও প্রিয়তমা লিখতে চেয়েছিলেন মেবি। আচ্ছা, আমি দেখি গানটা আছে কিনা। ও প্রিয়তমা, এটা কোন সিনেমার গান? প্রিয়তমা সিনেমার গান কি? প্রিয়তমা সিনেমার গানেরই এটা নাকি অন্য কোনো পুরনো গান? আচ্ছা, ও প্রিয়তমা এটা একটা আছে। ওকে, আমি আর একটু সার্চ করছি, আমি একটু দেখে নিই যে গানটা আমি যেটা যেটা প্লে মানে করবো সেটাই সেটা কি না, যদি সেটা হয় তাহলে আমি প্লে করে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য। আমি সঞ্চিতা, সঞ্চিতা কেমন আছেন? অনেকদিন পর কথা হচ্ছে। রংপুর থেকে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় গানটা প্লে করবেন। আচ্ছা, গানটার নাম ছিল যে প্রেম, যে প্রেম স্বর্গ থেকে এসে, যে প্রেম। ওকে, পেয়ে গেছি, গানটি প্লে করে দিচ্ছি। খালিদ হাসান মিলুর এবং কনক চাপার এই গানটি। তবে আমি কিন্তু পুরোনো দিনের গান তেমন একটা প্লে করি না, তবে আজকে যেহেতু আপনি এত করে রিকোয়েস্ট করেছেন তাই প্লে করছি। আর পুরোনো দিনের গান, পুরোনো দিনের সিনেমার গান বা পুরোনো যে কোনো গান শুনতে হলে আপনারা কিন্তু প্রতি শনিবার রেট্রো রিলোডেড শুনতে পারেন সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। সেখানে চাইলে সেই রিকোয়েস্ট করতে পারেন, মানে সেই পুরোনো গানেও রিকোয়েস্ট করতে পারেন। তারপর আমি প্লে করে দিচ্ছি গানটা আজকে, যেহেতু সঞ্চিতা অনেকদিন পর SMS করেছেন এবং অনেকদিন পর কথা হচ্ছে তাই মন খারাপ করাচ্ছি না আর কি। ওকে, পরের SMS এ চলে যাচ্ছে। কিছু সাদা মেয়ের ভাব দেখলে মনে হয় পৃথিবীতে মুলা ছাড়া কোনো মেয়ে নেই। আচ্ছা, এটা কে লিখেছেন? 076 লাস্টে নাম্বার, মানে বুঝলাম না হঠাৎ করে এরকম মেসেজ দেওয়ার মানে কি, এই কথার মানে কি বুঝতে পারছি না। যাই হোক, যদি কোনো মানে মানে থাকে বা কাউকে উদ্দেশ্য করে বলে থাকেন তাহলে অবশ্যই আমাকে আবার SMS করে জানিয়ে দিবেন ব্যাপারটা। ওকে, কেমন আছো আপু? আমি রোজা নরসিংদি থেকে আজকে প্রথম SMS করলাম, থ্যাংক ইউ সো মাচ রোজা। নামটা খুবই সুন্দর, খুব মিষ্টি একটা নাম। আর আমাকে SMS করার জন্য অনেক ধন্যবাদ এবং আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি গান প্লে করে দিচ্ছি, আবার একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
2: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ,
0: ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
2: ঢাকা FM 90.4
3: সারা দেশে
2: সবার সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: Morning Mike.
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে, আর এখন বাজছে 10:15। আর আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, যদিও বলা যাচ্ছে না এখন, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি যে একসময় রোদ, একসময় বৃষ্টি, একসময় দেখা যায় বাতাস বইছে। তো বর্তমানে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 28 ডিগ্রি সেলসিয়াসে আছে তাপমাত্রা, ঢাকার তাপমাত্রা, এবং বলা যে বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। তবে তারপরও কেন জানি না বাইরে বের হলে কিন্তু প্রচন্ড গরম লাগে, তাই না? মানে মনে হয় যেমন অটোমেটিকলি শরীর ঘামতে থাকে। তো সেটা থেকে বাঁচতে হলে যেটা করতে হবে, বেশি করে পানি খেতে হবে, কারণ ঘামের সাথে সাথে আমাদের শরীর থেকে কিন্তু অনেক সময় জরুরি পানিও, পর্যাপ্ত পানিও বের হয়ে যায়। তার জন্য যেটা করতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। যাদের প্রেশার লো এর সমস্যা আছে বা গরমের মানে খারাপ অবস্থা হয়ে যায় বা দুর্বল হয়ে যায় শরীর, তারা কিন্তু সাথে সবসময় স্যালাইন রাখতে পারেন, স্যালাইন অনেক বেশি উপকারী। যাদের হাই প্রেশার আছে তারা অবশ্যই নর্মাল পানি সবসময় বেশি পান করার চেষ্টা করবেন, অথবা ঠান্ডা পানি খেতে পারেন। ঠান্ডা পানি যদিও বেশি খাওয়া উচিত না, কারণ এত গরমের মধ্যে হুট করে ঠান্ডা পানি খেলে দেখা যায় সর্দি কাশি লেগে যেতে পারে বা গলা ব্যথা করতে পারে বা নানা রকমের সমস্যা হতে পারে। তার জন্য যেটা করতে হবে, আমাদের সবসময় ব্যালেন্স করে চলার চেষ্টা করতে হবে। সকালবেলার অবশ্যই ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে, এবং এখন যেহেতু 10টা বেজে গেছে, আমার মনে হয়েছে ব্রেকফাস্টের টাইম প্রায় পারই হয়ে গেছে। তারপর আমি বলবো যারা এখন ব্রেকফাস্ট করেনি সকালে, অবশ্যই একটা হেলদি ব্রেকফাস্ট করার চেষ্টা করবেন। সকালবেলার খাবারটা একটু কি বলে এটাকে হেলদি রাখার চেষ্টা করবেন, একটু ভাজা পোড়া তেলের খাবারটা একটু অ্যাভয়েড করবেন। অনেক আছে সকালবেলা একদম তেল দিয়ে, বেশি করে তেল দিয়ে পরোটা ভেজে খান, তো সেটা যদি খেতে ইচ্ছে করে তাহলে আপনি সেই ক্ষেত্রে ঘি খেতে পারেন। সকালবেলা খালি পেটে এক চামচ ঘি কিন্তু অনেক বেশি উপকার, বা এক চামচ একদম মাখন, যেটাকে বলে একদম আসল মাখন, যেটা একদম দুধের থেকে একদম র বের হয়, সেটা আপনি খেতে পারেন। এটা আপনার স্কিনের জন্য, আপনার শরীরের জন্য অনেক বেশি উপকার। আর ডিম সিদ্ধ খেতে পারেন, বা একটা রুটি খেতে পারেন, বা সাথে হচ্ছে একটু সবজি খেতে পারেন, এবং চা খেতে পারেন, রং চা হলে সেটা বেস্ট হয়। তারপর চাইলে দুধ চা খেতে পারেন, কফি খেতে পারেন, ব্ল্যাক কফি অথবা দুধ কফি, যাই হোক খেতে পারেন। তো এই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই একটু কনসার্ন থাকতে হবে। একটা হেলদি সকালে কিন্তু আপনাকে একটা হেলদি লাইফ দেবে, হেলদি দিন, হেলদি ডে দিতে পারে। তো যাই হোক, এই মুহূর্তে আপনাদের সাথে আরও একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা। এখন একটা ব্রেক নিব, মর্নিং মাইকে আছি, মর্নিং মাইকের সাথে আছি, এবং ব্রেক থেকে আবার একটু পরে ব্যাক করছি। স্টে টিউন্ড।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: Taka FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: মাইক
1: মর্নিং মাইক নিয়ে আজকে আমি তানহা এখন বিদায় নিচ্ছি। আবার সকাল 8টা বাজে, আগামীকাল চলে আসব ঠিক সময় মতো গল্প আড্ডা দিতে, মজার মজার অনেক গসিপ শেয়ার করতে, আর আপনাদের পাঠানো এসএমএস মেসেজ কমেন্টগুলো পড়তে, গানের রিকোয়েস্ট থাকলে সেইগুলো প্লে করব। আর আজকের মর্নিং মাইক আপনাদের কেমন লাগলো এবং গানগুলো কেমন লাগলো আমাকে জানিয়ে দিন। এবং যদিও আমি আজকে তো আর মেসেজ পড়তে পারছি না, তবে আগামীকাল এসে অবশ্যই মেসেজগুলো পড়ব। আর কে কি ফিডব্যাক দিয়েছেন, কি মতামত জানিয়েছেন সেটা অবশ্যই বলবো। আর সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার কথা হবে এবং আবারও দেখা হবে, দেখা তো হয় না কথা হয়, তবে ফেসবুকে অবশ্যই আমার ছবি দেখতে পাবেন বা কোনো একটা পোস্ট দেখতে পাবেন। আর এছাড়াও আমাদের ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজে আমাদের ফানি ভিডিও, ফানি পোস্ট, মিম পোস্ট, তারপর আমাদের এপিসোড মানে আমাদের শো এর পূর্ণ প্রচার এপিসোডগুলো প্লে হয়, সেই ভিডিওগুলো দেখতে পাবেন। সেটা দেখতে হলে ঢাকা FM ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে, স্টার মার্ক দিয়ে রাখতে হবে, এবং আমাদের ভিডিওগুলো, আমাদের পোস্টগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আজকের মতো করে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য ওয়েট করবেন, ঢাকা FM 90.4 শুনতে থাকবেন। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
2: Nation, X Station.

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন, আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।

0: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি নাবলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যার শেষটা কেউ জানে না।
1: You're listening to Taka FM 90.4.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লেন কিন্তু।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: না সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ ডাজ ইট ফিল
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: ジャックルバック。
1: ショッコルボクルバッチって。

0: Assalamualaikum. Hai, halo.
1: Assalamualaikum. Hi, hello. Swagoto janate chhi Dhaka FM 90.4 e shuru holo ga chokkor bokkor bachchi. To jeta loka kotha khali ekak kotha koile to hobo na apnader kotha apner bi kotha koite hobo. Ehon baire je obostha mone koren pura chandi chundi phaita geche ga tamat tama hoye geche ga goromer thale. Apner ki obostha area r ki obostha sob kichu janaibar paren amare. Apnar ei bondhu sifatre bikal 5ta porjonto achi ei Dhakaiya chokkor bokkor bachchi dile shudhumatro Dhaka FM 90.4 e. To je number e pathaiben number ta koye di 01841 904 904 এই সুন্দর নাম্বারটা কিন্তু আমগোই সুন্দর করে পাঠিয়ে দিবেন ঠিক আছে এই নাম্বারে আপনি WhatsApp করতে পারেন আর চাইলে আমগো ফেসবুকের ফ্যান পেজ আছে এনে আয়া কিন্তু আপনি আপনার দিলের কথাবার্তাটি আমার পোস্টের নিচে কমেন্ট আকারে কিন্তু লিখবার পারেন আমগো ফেসবুকের ঠিকানা রয়েছে আছে গিয়া facebook.com/ilovedhakafm এর মধ্যে আমার অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছে আমার লগে অনেক অনেক শুকরিয়া এই যে দেখা যাইতেছে আমগো হেনে লিখছিল গে আমগো হাই শিবু ভাইয়া কেমন আছেন আমি ইভা আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যালো ইভা আপনি আছেন কেমন সবকিছু ঠিকঠাক কি এই জায়গায় আমগো বন্ধু কি লিখছে ইয়ে পিঙ্কি আপু আমাকে সব বলে দিছে হা হা হা এবার কি করবা চান্দু তো কারে কইতে আছেন এটা করতে হবো না নাহলে কেটা টেনশনটা যে করবো একটা মাইন্ডসে আর তো জানতে হবে আমরা তো কয়েকজন আছি এন্ড তো সবদের টেনশন হইতে আছে যে কোনটা করলো অ্যান্ড পিঙ্কিটা আমরা কমু কিনা মানে এইটারও একটা টেনশন এলে আপনার আগে ই করতে হবে যে কারে আপনি আসলে ডর দাইতে চেতেছেন ধরেন রিদম রে অথবা সিফাত রে অথবা তানহারে অথবা মুকুল রে অথবা মনে করেন আরও যা যা আছে আর কি এই আমগো হাসিব রনি ক্রেইগ যার এমন চায় ঠিক আছে কইতে হবো না আগে আন্তাজে আপনি একটা ডর দেওয়া ফেলাইছেন ইজন আপনাদের স্বাগত জানাইতেছে আমগো এই চক্কর বক্কর বাচ্চিতে আচ্ছা এ আনে লিখছে আমগো বন্ধু কি লিখছে বন্ধু ওকে আচ্ছা আমগো অনেক বন্ধু আছে আবার ভূতের গল্প কই পারছে ওকে শুনবো আমগো সব বন্ধু রহমান হিসাবে শুনবো সি ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আচ্ছা আমগো এই বন্ধুগুলোকে বোলার হান্টে আর কি রেজিস্ট্রেশন করছে ভেরি গুড বেস্ট অফ লাক তারপরে কি লিখছে দেখি আমরা 6 তারিখ ট্রায়াল আছে রংপুর ক্রিকেট গার্ডেনে দোয়া করিয়েন যেন ভালো করে ট্রায়াল করতে পারি সুরঙ্গ মাসুদ ফাটা নেবেন আপনি একদম পুরো এমনভাবে বল করবেন যেন মনে করেন যে পায়ের প্যাড ম্যাড হেলমেট হুঁড়ে যেন ভাঙ্গে চড়ে যায় ঠিক আছে আমরা তো চাই এরকম বুঝলেন না অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল বন্ধু আপনার লেখা আমগো সুরঙ্গ মাসুদের লেখা আচ্ছা আসসালামু আলাইকুম সবাই তো ঢাকা এফএম শোনে না আমি ঢাকা এফএম এর একজন ক্ষুদ্র শ্রোতা হতে পেরে তোমাদের বন্ধু হতে পেরে সৌভাগ্যবান মনে করি শুভদুপুর রায়হান আমরাও অনেক সৌভাগ্যবান এই যে আপনি জয়েন করেন আমগো আরো অন্যান্য বন্ধুরা জয়েন করে আমগো লোকে কথাবার্তা বাচ্চি শেয়ার করে শুক্রিয়া আমগো সব বন্ধু করে আর এদিকে SMS এর মাধ্যমে আচ্ছা এক বন্ধু এই বন্ধুরে দেখে আমার যেটা মনে পড়ছে যে এই বন্ধু লোক ওই বন্ধু যে পরীক্ষার খাতা মনে করেন পুরোপুরি লিখে না সাদা খাতা না পারলে সাদা খাতা দেয়া কয় পরিষ্কার পরিচ্ছন্ন লেখা তো পাঁচ পাম ওরম একটা আর কি বিষয় তো যাই হোক বন্ধুর নাম ঠিকানা কিচ্ছু লেখে না হুদা এমনি পাঠিয়ে দিচ্ছে আচ্ছা এই হচ্ছে পৃথিবীতে সুখ খুঁজে পাই তোমার পরশে তুমি ছাড়া অত আপন আমার কে আছে সাথে আছি সানিম ওকে সানিম আমগো আর কেটা আছে কোন এই আপনি আছেন কিছু বন্ধু আছে এগুলো একটু বাতচিত করি এই তো আচ্ছা লিখছে আরো বন্ধুরা আমার সিফাত ভাই হ্যাঁ ভাই আচ্ছা আমগো জানবি হাজির হয়ে গেছি গা সিলেট থেকে তোমার চক্কর বক্কর বাতচিতে থাকবো কিন্তু শেষ পর্যন্ত ও শুক্রিয়া শুক্রিয়া তাহলে তো আজকে আড্ডা সেরকম ওইবার যেতেছে আচ্ছা হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং ফু হ্যাঁ ফুদি আচ্ছা গরমের দিন ফুদি পারেন কি যা খবর বালানি তুফান ভয়েস ফর সিফাত ব্রো আয়া পড়ছে আমি আমি বি তমা ফ্রম সিলেট আমগো তমা জয়েন করে ফেলেছে তোমা স্বাগত জানাইতেছি বন্ধু আপনারে আমগো এই চক্কর বক্কর বাচ্চিতে আশা করতেছি আজকেও সেরকম একটা আড্ডা হইব প্রতিবারের মতো ভালো ভাইয়া বাট 5 তারিখ থেকে এক্সাম আছে পড়তেছি 5 তারিখ আজকে লোক 27 তারিখ মোটামুটি টাইম আছে ফাটা লেবেন পইরা ঠিক আছে মনে করেন যাতে মাইন্সা টাস্টি খেয়ে যায় পড়ায় যেমন টাস্টি খেয়ে যায় আয় হায় করলো কি এটা আমার পইরা লাইলো এরকম একটা ব্যাপার জানো আয় আর কি ওকে SMS আরো কে আছে ভাইয়া ভালো আছো আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আমগো জিনিয়া বাসা সবাই ভালো আছে সব তো ভালো আছে বন্ধু এই জায়গায় লিখছিল আমগো বন্ধু আজকে চক্কর বক্কর বাচ্চির শুরু থেকে যুক্ত থাকবে ইনশাল্লাহ তাইবা ও তাইবা অনেক শুক্রিয়া অনেক অনেক শুক্রিয়া ওইটা গানটা লোকে সাইবা বেসিক্যালি এই গান গাইতে যায় ডিস্টিউন হয়ে গেছে জান্নাতুল হীরা গত সপ্তাহ থেকে আমার খুব মন খারাপ এত টানা মানুষের মন খারাপ থাকে, কি ইচ্ছে আপনার ঘটনা না করলে হইব? কইতে হইব তো যে ভাইয়া এই কারণে মন খারাপ, তাহলে আমরা বুঝবো যে দেখেছে ছোট বোন বা বড় বোনের চুল ধরে টান দেওয়া লেগেছে গা, আপনি মন খারাপ করেছেন, এখন চুল ধরে টান দেওয়া লেগেছে গা, এটা লেগেতে এক সপ্তাহ মন খারাপ করে থাকুন আর কোনো কিছু নেই, বুঝেন নেই লেগে আমাকে ঘটনাটা জানতে হইব আগে। আচ্ছা ভাই রংপুর থেকে অপি, না গান প্লে করে পারতেছি না বন্ধু, দুঃখিত। আই এম ভাজিনা ফ্রম কেপ ভার্দে। ও মাই গড ভাজিনা, হাউ আর ইউ? আই এম ফাইন। আপনি কি মানে বার্কি সামাল দিয়ে থুয়া কি আপনি হেনে এসএমএস করতেছেন? নাম যাবোগা কিন্তু নষ্ট হয়ে, সাবধান, ঠিক আছে? আচ্ছা ভাইয়া জানো আমি খুব অসুস্থ। হিমাদি কি হয়েছে আপনার, মানে কি মানে কিরকম অসুস্থ আর কি, জ্বর ঠান্ডা বা অন্য কোনো সমস্যা? আচ্ছা ভাইয়া কি মনে আছো, অনেক মিস করছি, আসলে এক্সাম ছিল। ও জি হ্যাঁ, আমি ওজিয়া জয়েন করছি বহুদিন পরে, অনেক অনেক সুখ দিয়ে ওজিয়া, কোনো সমস্যা নেই, এখন থেকে থাকবেন আমগুলোকে, আরও কথাবার্তা কইবেন, ঠিক আছে? এদিকে আরও আছে আমগো বন্ধু সামিহা, জানো আজকে আমার মন খুব খারাপ। না মাত্র জানলাম, কেমনে জানবো, আমি আইলামই তিট্টু আগে। কি ইচ্ছে আপনার, কেমন আছেন ভাইয়া? অনেক গরম, বাইরে বের হওয়া যাচ্ছে না। নুসরাত নিকিতা একদম ঠিক করেছেন বন্ধু, একদম চান্দি মান্দি ফাইটা গেছে গা গরমের ঠেলায়। অবশ্য বেশি গরম হওয়া মানে লোকের সামনে বৃষ্টি বৃষ্টি আমার সম্ভাবনা অনেক বেশি থাকে। যাই হোক আমরা একটু গরমের থেকে আড়ালে যাই, কিন্তু আপনারা আবার হারায় যায় না, ঠিক আছে? আড়ালে হারালেই থাকবো আমরা, জেফার এন্ড মুজার গান, আপনি শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
2: চক্কর বক্কর বাতচিত লয়ে আপনার বন্ধু সিফাত আপনার লগেই আছি, আর থাকবো বিকাল 5টা পর্যন্ত। আপনি টিউন করে আছেন ঢাকা FM 90.4। আচ্ছা, যারা টিউন করছেন মাকার জাগো, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন অথবা দেখা গেছে স্মার্টফোন আছে, আপনারা কিন্তু চাইলেই আমাকে অ্যাপটা ডাউনলোড করে লেবার পারেন। তারপর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু একেবারে ফাটাফাটিভাবে আপনি উপভোগ করতে পারেন আমি প্রত্যেকটা আড্ডা, প্রত্যেকটা গান। সো ওই ক্ষেত্রে আপনি কিন্তু যেটা করতে পারেন, প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনার মানে আমগো যেই FM এর নামটা আছে ঢাকা FM লিখলে কিন্তু আপনি অ্যাপটা পেয়ে যাবেন, গা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আর এদিকে আমি ফেসবুকে দেখতেছি আমাকে অনেক বন্ধু যুক্ত হয়ে গেছেন, আমি ফেসবুকের বন্ধু কথাবার্তা একটু পড়লে আমি উম্মে রায়হান আছে, সিওয়াদ ভাই উপস্থিত, কেমন আছেন? সুক্রিয়া আছি আলহামদুলিল্লাহ ভালো। রাবিয়া ইসলাম আছে, কেমন আছো? আমার বাসায় কি আসো আমার বাসায় বেড়াইতে? এখন কেমন নামো বন্ধু? এখন না শো করতে বলছি, এখন যাওন যায়। আচ্ছা যাই হোক, MD ফাহিম রহমান আছে, কি অবস্থা ভাইয়া ফাহিম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি আছেন কেমন? এটা কার ছবি লাগেছেন? দিবালা, ওহো হো। আচ্ছা নাবিলা আর লিমা লিখছিল, আর যে সিফাত আপনার শোতে ফোন কল করা যায় না? না বন্ধু, ফোন কল তো করা যায় না এখন আপাতত, বাট সামনে যখন যদি হয় এটা আলবত জানাবো। আপনার সুক্রিয়া ইলমা সুন্দর নাম। ফাইম রহমান আরও লিখছিল, রংপুর থেকে আছে আমি বন্ধু, অনেকদিন পর সামন কি সামনে অ্যাডমিশন শুরু, তাই বেশি শুনতে পারি না তোমার শো। ওকে, সমস্যা নাই, তারপর একটু মাঝে মাঝে আয়েন আর কি, দেখা গেছে দিলটা যদি একটু ফ্রেশ থাকে পড়ালেখাও মন বইব বেশি আর কি। ইমরান তুহিন আছে আমি লোকে ফ্রিকোয়েন্সিতে হুনতেছে, ওকে বন্ধু কোনো সমস্যা নেই, আপনি কোনোভাবে হুইনে আমগুলোকে জয়েন করে দিয়ে আমগো। অঙ্কুর বড়ুয়ারে দেখবার পারতেছি, শুভ দুপুর ভাইয়া কেমন আছেন? আমি অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে বিছানায় শুয়ে আপনাকে শুনছি, খুব ভালো লাগছে, সুক্রিয়া। আপনার কি অবস্থা? সোহেলের কি অবস্থা? ঠিকঠাক আছেন? MH মারুফ আছে আমগুলোকে, আর এখানে টিউন করা যায় না, অ্যাপ নামান। সাইয়েদা ফারহানা আছে, লোকে চিনতে পেরেছ? হোয়াটসঅ্যাপেতে মেসেজ করতাম করতেন, নিয়মিত করতে হয় না, তেলে না মন থাকে প্রতিদিন, তো মানে এই যে আমগুলো যে আপনার মতো আরও সব বন্ধুরা লিখতে থাকে, তো আপনি যখন নিয়মিত থাকবেন আমগুলোকে আপনিও মনে থাকবেন। এই জায়গায় আছে আমগো বন্ধু ফারহানা আরও লিখছিল লোকিয়া, ও আমগো সাউদা, তো কইবেন না আপনি সাউদা, সাউদার তো চিনি আমগো হোয়াটসঅ্যাপে, কী যে আপনি হেনে কী করেন হোয়াটসঅ্যাপে নাই আপনি? আচ্ছা, অনেকদিন পর পছন্দের শো চক্কর বক্কর বাতচিতে জয়েন হলাম, সুক্রিয়া। অনেকদিন পরে কে লেগে আপনি, কখন তো কিলো ব্যস্ত আপনি। আচ্ছা আছে আমগুলোকে আমানুল্লাহ আহমেদ আইছি, মিনহা আইছি, ওই আমগো মিনহায়া পড়ছে, স্বাগত জানাই দিচ্ছি মিনহা। আশরাফুল ইসলাম ফাহিম, প্রতি সপ্তাহ অপেক্ষা করি আপনার শো শুনবো, কিন্তু রবিবার আসলেই দুপুর 1:49 এমন এক কাজ পড়ে যায় শোনা হয় না পরে, যেমন আজকে গোসল করতেছি গোসল থেকেও শুনতেছি। বা বা বা, দেখে না বার ইয়ারফোন ভিজায়েন না বা ফোন ভিজায়েন না, তাহলে কিন্তু শেষ, তাহলে কিন্তু আর হুনবার পারবেন না। আনোয়ার হোসেন আয়ান, বহুদিন পরে দেখলাম, জয়েন করে ফেললাম এতদিন পরে, হ্যাঁ এতদিন পরে বন্ধুরা মনে পড়ছে আপনার। আচ্ছা আশরাফুল ইসলাম ফাইম লিখছিল, গিয়া গোসল থেকে শুনতেছি কেমন জানি বিট দিচ্ছে আপনার কথায়, ওই রিয়েলি? ওকে, দেখেন নাচতে গেলে মানে নাচতে গেলে বলে গোসল করতে গেলে অনেক আবার নাচে, অটো একটা বিট পায় মানে ঝর্ণার তালে তালে নাচে, ঠিক আছে, ওই জায়গায় তো আর কেউ দেখবো না, নাচে আর কি। তো ভালো এটা, কিন্তু অনেক আবার নাচতে নাচতে দেখেছে পরে দেখলাম,

বস কলকাতা ইন্ডিয়া থেকে সুবুদুপুর সুবুদুপুর বন্ধু আছেন কেমন আপনি সলদিল ভালো আচ্ছা এদিকে আমগুলোকে জয়েন করছে জানো আমার পুরো নাম আদিবা ফরদিন মিনহা বাহ সুন্দর নাম মিনহা আপনার পুরো নাম আজ কেমন আমি পয়লা জানলাম আচ্ছা আপনার বাকি দশ বন্ধু কো এরা আছে ঠিকঠাক না গেছে গা আরায়া আমগো ইন্টারন্যাশনাল বন্ধু যুক্ত হয়ে গেছে এদিকে আমগো জুয়েল যুক্ত হয়ে গেছে আমগো বন্ধু মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি ভাই একটু আগে যে ডট দেখাইছে পিঙ্কি আপু বইলা দিছে আপনি বিবাহিত আপনার দুইটা সন্তান আছে তো এটা ডট দেখানোর কি আছে এই জায়গার মধ্যে এটা তো বাস্তব কথাবার্তাই কইছেন কি চান থাকবার পারবো না আমার আমি এত বড় অপরাধী ভাইয়া আমি কি আপনার দিলের ফ্রেন্ড হইবার পারি আপনি যখনই আমার শোতে জয়েন করতে চান তখনই আমার দিলের ফ্রেন্ড হয়ে গেছেন আর যদি নিয়মিত থাকেন তাহলে দিলের এবং ফিলের ফ্রেন্ড হয়ে যাবেন গা আর যদি মনে করেন আপনি আমগুলোকে জয়েন না করেন তাহলে আপনি বাজ পাখি এবং চিলের ফ্রেন্ড হয়ে যাবেন গা মানে আপনার উড়ায় উড়ায় হয়ে যাবো আর কি উড়কে উড়কে যাবেন অবসান আসসালামু আলাইকুম সৈয়দ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অবসান বলছি উত্তরা থেকে কি বাঘের বাজার যাচ্ছি শুনছি দেখেন সাবধানে বাঘবুক কি ছাড়া নিহনে ছাড়া ছুড়া থাকলে যায় না ওই বাঘের ইয়ার মধ্যে পরে সমস্যা হয়ে যাবো গা আরেক বন্ধু অডিও পাঠিয়েছে বন্ধু অডিও পাঠান না অডিও তো শুনবার পারি না আচ্ছা তোমাদের এই ডট দেখাইলাম ব্ল্যাক ডায়মন্ডের সাথে কাজটা কিন্তু তুমি একদম ঠিক করো নাই দুষ্টু ছেলে এত পুংটামি করো কেন রিদম ভাই কত নম্র ভদ্র ইনোসেন্ট একটা ছেলে আপনার লগে থাকে দুই থেকে তিন ঘন্টা আমগো লগে থাকে আট ঘন্টা আপনারা বেশি চিনে নাম করছে এরকম আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে আপনাকে শুনছি খুব একটা ভালো ভালো লাগছে ভাইয়া আমি একটা কথা আপনার সাথে শেয়ার করতে চাই ভাইয়া আমার তিনটা ব্লক ধরা পড়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডাক্তার দেখিয়েছি প্রফেসর ধীমান বণিককে আচ্ছা রিং পরাইব ওকে দুইটা টেস্ট দিয়েছে দুইদিন পর গিয়েছিলাম ডাক্তার অসুস্থতার কারণে দেখাতে পারিনি এই সপ্তাহে দেখাতে পারি টেনশনের কোনো কিছু নাই বন্ধু এরকম অনেকের হয় যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্টটা নেওয়া যায় তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আপনি এটা নিয়ে টেনশন করবেন না ঠিক আছে দিল দিল দিলওয়ালা বাবা রে বহুত দিন পরে দেখলাম দিহি এবি পোস্ট থেকে কমেন্ট দিলাম আমায় চিনবে না না না আসলে চিনি না কেন আপনি আচ্ছা এই জায়গায় আছে আমাকে বন্ধু লিখে আবার কাইটাও ফেলেছে তা লিখলেন কি লিখা এরকম ওই বন্ধুর মতো দেখবেন কিছু কিছু বন্ধু থাকে এরকম আজকে যে ঘটনাটা ঘটছে কি ছে আরে ভাই তুই শুনলে তোর মাথা নষ্ট হয়ে যাবো কমু পরে কতক্ষণ চুপ করে থাকবো অবশ্যই কবি থাক বাদ দে তুই কইলে কি লিখা আমার সামনে এদিকে চলে মনে করেন বন্ধু বান্ধবের মধ্যে আচ্ছা যাই হোক এদিকে এস এম এস এর মাধ্যমে যে আছে বন্ধু লিখছে ভাইয়া কেমন আছেন আমি নুসাইবা ইয়াস ভাইয়া তুমি আমাদেরকে তুমি করে বলো না কারণ তুমি আমাদের রিয়েল কি সিবলিং বানাতে চাও না কারণ সম্পত্তি দিতে চাও না তাই না করা কথা লিখছে না এটা আমগো ঢাকা এফএম এর একটা সিস্টেম এটা আপনি যদি আজকে নতুন না ঢাকা এফএম 2012 সালের তো যদি এই পর্যন্ত দেন কোনো আর্যাই বা এটা খুব রেয়ারলি ম্যাক্সিমাম আর যে কিন্তু আমরা সবসময় আমগো ফ্রেন্ড করে আপনি করে সম্বোধন করি তো এইটা আসলে সম্পত্তি দেওয়ানোর লেগে না বা আপনি করে কই যাতে হ্যাঁ সম্পত্তি আমরা নিতে পারি সম্মান দেখায় বেসিক্যালি এটা একটা ব্যাপার আছে আর কি সাইদুল ইসলাম সোহাগ হ্যালো সিফু দাদা কিতা খবর ভাই জয়েন হয়ে গেছে গা চক্কর বক করে শুক্রিয়া বন্ধু সাইদুল আলহামদুলিল্লাহ ভালো আছি জানো ভাইয়া এই গরমে মন কি মধ্যে ভালো নেই সিলেট থেকে হালিমা একটু তো কষ্ট হইব বন্ধু তবে শীতের সময় আইতাছে আর কিছুদিন হয়তো বা তো কি মনে হয় আপনার যে এইবার শীত কবে পড়বো মানে অক্টোবরে নভেম্বরে না ডিসেম্বরে আচ্ছা সিবাদ ভাই এক গো তুমি দুপুরে না খেয়ে শো করে তোমার মা তোমাকে বকা দেয় না আরে কি কষ্ট তোমার বেচারা ঝুলি কেরানীগঞ্জ থেকে আরে বন্ধু বকা দেয় কিন্তু বকার লোক এখন বুঝতে পারছে যে না এটা একটা কাজের ব্যাপারই আছে এই জায়গার মধ্যে তো আমার আম্মু আসলে বুঝে আমার সবচেয়ে বেশি বুঝে তো কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে আর আমি মাই রেখেছি বাপ মেরাতে খুব কম এলিগে তেরো হয়ে গেছি দেখেন না জান্নাতুল হীরা মন খারাপ এই কারণ রিদম ভাইয়া কি আর কখনো আমাদের মেসেজ পড়বে না পড়বার পরে কেটা কিছু পড়বো না আমিও আমার মতো আরো অনেক লিসানার আছে যাদের স্মার্টফোন নেই সবার হাতে হাতে স্মার্টফোন আছে বিষয়টা এমন না তাই বলি কি আমার নাম্বারও মেসেজ করতে পারবো না না মেসেজ পড়বো কিন্তু মানে ওই যেমন যে আমি এর গণহারে পড়ি এরকম তো আসলে কোনো শোয়ের ভিতরেই পড়ে না হয়তো মুকুল ভাই একটু একটু পড়তে পারে তো সব শো তো আর আসলে একই প্যাটার্নের হয় না এক একটা শো এক এক প্যাটার্নের হয় আচ্ছা আচ্ছা কি আতা গাছে সিফু ভাই ডালিম গাছে আমরা যত শুনি সিফু ভাইয়ের কথা শুনতে চাই বারে বারে মনটা বাবা ধন্য তুমি ধন্য তোমার ঢাকা এফএম যত বলি হয় কম তোমার কথা তোমায় কথা বলার জন্য ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন বো বো ও ভাইয়া আমার তো স্কুল যেতে হয় তাই শুনতে পারি না কিন্তু প্রতিদিন টিফিনের কি সামনে এসে মেসেজ করে যাই এটা কবিতা ছিল না পরের টুক লাইন আমি তো আবার এটাও কবিতার মতো পড়তেছি আচ্ছা আজ বাহানা করলাম যে স্কুলে যাব না মা রাজি হয়ে গেল আজকে আমি মহা খুশি আকাশ মার্মা বাটবুনিয়া থেকে বাহ সুন্দর আকাশ মার্মা এটা আসলে অনেক মজা লাগে যে ছুটি যখন আমরা চাই যখন ছুটি পায়ে যাই গা আয় রে কি খুশি ঠিক ওই ছুটির দিনই সন্ধ্যার পরেতে যে কি কষ্ট লাগে যে শেষ হয়ে গেল

ভয়ঙ্কর হয়। যাই হোক, অনেক কথাবার্তা তো কয়ে ফেলাইলাম, দিলে কিছু লইন না, ধরো লইবেন নাকি, আমি তো এমন কিছু কই নাই। যাই হোক, যে গানটা শুনবো ওটা হলো গিয়া নাচানাচির একটা গান, গরমের মধ্যে যদি ঠান্ডা পরিবেশে থাকেন একটু নাচানাচি করতে পারেন। নুসরাত ফারিয়ার কণ্ঠে লোকে বলে গানটার মিউজিক কম্পোজিশন করছে লোকে ফুয়াদ আল মুক্তাদির। তো শুনতে থাকেন লগে থাকেন ঢাকা FM 90.4।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: এক নেশন এক স্টেশন।
2: চক্রবকর চক্রবকর চক্রবকর বাতচিত
3: চক্রবকর বাতচিত মানে পয়লা কন্টার শেষ দিকে আয় পড়ছি, মানে বহুত বাতচিতও আছে। আমার বন্ধু বান্ধব দেখলাম অনেক কথা লিখে রাখছে, তবে এই মুহূর্তে আমি একটু মানে যারা এই মুহূর্তে টিউন করছেন এগুলো কই পারছি। আমার নম্বরটা হইতে আছে গিয়া 01841904904, আর ফেসবুকের ঠিকানা হইতে আছে গিয়া facebook.com/ilovedhakafm। এই জায়গায় লিখছে আমগো বন্ধু, কি লিখছে হোয়াটসঅ্যাপে দেখতেছি আমগো বন্ধুরে, ভাই আমি আপনার নতুন, আমি কি আপনার নতুন যুক্ত হইলাম মাহফুজ? এটা কি প্রশ্ন করলেন না নিজে কনফিউজ? আমি বুঝতেছি না আমি কি, আপনারা কইবেন যে আপনার সঙ্গে নতুন যুক্ত হলাম মাহফুজ, আমি কি কয়ে আরো বেজার লাগাইলে চান? আমি নিজে কনফিউজ। আচ্ছা সমস্যা নেই, আপনার মনে হয় যুক্ত হয়ে গেছেন গা। আচ্ছা তাহলে আমার নামটাকে চেঞ্জ করে লেগ স্পিনার মাসুদ রাখা যায়? সুরঙ্গ মাসুদ না, সুরঙ্গ তো আসলে আমি আপনার নাম দেই নাই, মানে মাসুদের লগে ওই জিনিসটা অ্যাড হয়েছে। আপনার নাম মাসুদই সুন্দর, আপনার দেন দেখে আমিও কই, হয়তো মাঝে মাঝে ফান করে কই। তবে আমি একটা জিনিস সাপোর্ট করি, মনে করেন যারা যে ব্যাপারে অনেক বেশি পরিমাণ পারফেক্ট, এরা নামের লগে ওটি লাগায় না, এগুলি লাগায় ম্যাক্সিমাম টাইম টিকটকার বা দেখা গেছে ইনস্টাতে, এরকম মানে ইনস্টাতে না ফেসবুক রিলস বা এইসব জায়গার ভিতরে আমরা দেখি প্রায় সময় কেউ পেজের নাম বা এরকম দেয়। কিন্তু এটাতে আসলে আমার কাছে ওরকম খুব একটা সুবিধার মনে হয় না, কারণ আপনি লেগ স্পিনার, এটা তো আপনি আপনার কাজ দেওয়া বুঝাইবেন যে আপনি আসলে কি। একটা সময় মুস্তাফিজ যদি কেন হ্যাঁ কি আপনার, এটা তো মাইন্সের নাম দিচ্ছে কাটার মুস্তাফিজ। হ্যাঁ যদি আগে থেকে নাম দিত কাটার মুস্তাফিজ জিনিসটা কেমন ফানি হয়ে যেত না? ঠিক তেমনভাবে আমি মনে করি আমি দিলাম যে সিঙ্গার মিনহাজ সিফাত, এটা দিয়েই একটা অ্যাকাউন্ট করলাম, তাহলে এটা হইল জিনিসটা। তো আপনি যে লেগ স্পিনার, এটা আপনার লেগে অনেক অনেক শুভকামনা। আপনি লেগ স্পিন দিয়া মনে করেন ফাটায় ফেলেন, আমরা ক্রিকেটার কইবার পারি, ক্রিকেটার মাসুদ এটা আমরা কইবার পারি, কারণ আপনি তো খুদা লেগ স্পিন করবেন না, আপনি তো ব্যাটও করবেন নাকি করবেন না, ফিল্ডিং তো দিবেন দিবেন না, তাহলে আপনার আমরা ক্রিকেটার মাসুদ করতে পারি। এই ক্ষেত্রে আপনার নামটা ক্রিকেটার মাসুদ দিতে পারেন। আপনার আমি একটা জায়গার মধ্যে ভাগ করবার চাই না বন্ধু, আপনি তো মাল্টি ট্যালেন্টেড, কাম অন ম্যান, উত্তেজিত করে লাগছেন আমার সুখ্রি আপনার বন্ধু মাসুদ। আচ্ছা এই জায়গায় আমগো বন্ধু কেথা, এটা আমার 10 বন্ধু ভালো আছে, আজকে 6 জয়েন হয়েছে আর বাকিরা কাজে ব্যস্ত। আমগো মিন হাইটা আর একটা কবিতার মতো লিখছে, কপালে যেটুকু সুখ লেখা ছিল তাও এই গরমে ঘাম বসতে বসতে উঠে গেছে। কথা সত্য, কথা সত্য। আচ্ছা ভাইয়া আমি রেস্টে আছি 15 জন্য, সাথে আছি পুরো সময় জুড়ে, চালিয়ে যান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টের জন্য, আপনারা ভি অনেক অনেক শুক্রিয়া বন্ধু, যে আপনি অসুস্থতার মতো সব টেনশনের বাইরেও আপনি আমগোরে বাছাই করছেন, যে আমগোর লগে আপনি থাকবেন বা জয়েন করবেন। হ্যালো ভাইয়া কি অবস্থা? এই যে অবস্থা চলতেছে গরমে, কাপাকাপি থুকু, কাপাকাপি না ঘামাঘামি। আজকে আবার 4 প্রাইভেট আছে, 4 পর্যন্ত শুনতে পারবো। বাই দ্য ওয়ে আজকে এক্সাম ছিল, মোটামুটি ভালো হয়েছে, দোয়া করিও অন্যগুলা যেন আরও ভালো হয়। জুই ফ্রম বরিশাল, অবশ্যই দোয়া তো আছেই জুই। আসসালামু আলাইকুম সৈয়দ ভাইয়া, সিলেট থেকে মাহি বলছি, আপনাকে নিয়মিত শুনি, আপনার কি কোনে কি কানে ফোন ছিল না তাই আপনাকে মেসেজ করতে পারিনি, নতুন ফোন কেনার পরে, আচ্ছা হ্যার কাছে ফোন আর ছিল না, ফোন কেনার পরে আপনাকে মেসেজ দিলাম, এখন থেকে নিয়মিত যুক্ত থাকবো। রাখ মাশাল্লাহ, খুবই ভালো লাগলো, মাহি আমগুলোকে জয়েন করে ফেলেছে, এখন থেকে আমগুলোকে মাহি সবসময় থাকবো। দিল দিল দিল বালা, মানসিক যন্ত্রণা হলো সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, যা একটা মানসিক মানুষকে 24 100 মেরে ফেলতে সক্ষম, অথচ তার শরীরে কোনো ক্ষত দেখা যায় না। কথা সত্য, কথা সত্য, এলেগেই তো মনরে নিয়ন্ত্রণ করতে হইব, যাতে কোনো কিছু হইলে আপনি আবার ওই মনটাতে অন্যদিকে ডাইভার্ট করবে পারেন। হাই ভাইয়া তোমার কথাগুলো খুব সুন্দর, আমি বর্ষা ফ্রম রংপুর, ও শুক্রিয়া বর্ষা। আচ্ছা ভাইয়া আমার একটা কোশ্চেন আছে, প্লিজ আনসার দিবা, ঢাকা এফএম এ শো করবে না? না এটা এতদিন পরে কেলে গেলে আপনার মনে হলো, যদি থাকতো এতদিনে শো করতো না, এটা এতদিন পরে মনে পড়লো, এটা কোনো প্রশ্ন? কোনো জায়গায় শুনতে পারবেন না, কারণ এরা যদি অন্য কোনো জায়গায় যায়, আমার জানা মতো তো অন্য কোনো জায়গায় জয়েন করেনি, আর যেহেতু একটা দীর্ঘদিন ধরে আপনাকে শুনতেছেন খুব স্বাভাবিকভাবে এরা নাই। যাই হোক আশা করি উত্তর পাই গেছেন গে আপনি। এদিকে আছে আমগো বন্ধু, এটা কি লিখছে স্ক্রিনশট আমগোটে আমগোরে, ভাই আমার বয়ফ্রেন্ড আমার কি দিচ্ছে একটা ওইখানে ক্রপ করে দিল, নিচে একটা আইডি ছিল, এখন কি আমার ওই জিগানো উচিত হবে কার আইডি ক্রপ করেছে? না হ্যাঁ কি লিখা দিল এটা আপনি জানবেন না, কি লিখা পাঠাইলো আপনার, এটা তো আপনি জানবারই পারেন যে যদি স্ক্রিনশট পাঠায় থাকে এই স্ক্রিনশটটা কেন পাঠাইলো, সেভ করে রাখুন লেখা পাঠাইলো না আপনার কোনো কিছু বুঝাইতে পাঠাইলো, এটা আপনি জানতে হবো না, এটা আপনি জিজ্ঞাসাই পারেন। হ্যালো ভাই আজকে খুব গরম, কি কন খুব গরম, আসলে বাইরে দিয়ে তুষার পড়তা চামগাই না। সত্যি কথা আমি ইসা নাকি লিখছে দেই, সত্যি কথা বলতে কি আমিও না মাঝে মাঝে গোসল করতে করতে ঢাকা ফেম শুনি আর ধুমায় নাচি কিন্তু কখনো পিছলায় পড়ি না। যাক মাশাল্লাহ আপনি অনেক ট্যালেন্টেড, আপনি নাচতে জানেন, নাচতে না জানলে তো বাথরুম পিছলা থাকতো, মানে উঠান বাঁকা থাকতো, সরি। তো যাক তারপরে ইসান এটা কিন্তু রিস্কি, মানে যেহেতু অনেক স্লিপারি থাকে বাথরুমের ভিতরে পানি টানি থাকে জমা থাকে, একটু সাবধানে আর কি নাচানাচি করলো, দেখা যাচ্ছে উক্ত হয়ে পড়ে দাঁত দুধ ভেঙে গেছেন, এরকম অনেক ঘটনা আছে। আচ্ছা আমার নাম আবু তালহা, কি খবর তালহা? আলহামদুলিল্লাহ সব খবরই ভালো আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আমার এলাকায় অনেকেই লেগ স্পিনার ডাকে তো তাই আপনাকে বলেছিলাম দোয়া করুন। অবশ্যই আপনার লেগে আমার দোয়া আছে, কিন্তু আমি চাই আমগোই মাসুদ লেগ স্পিনার হিসেবে বিশ্বজোড়া নাম করুক, লগে আমগো একজন আমরা যেন এটা গর্ব নিয়ে করতে পারি যে আমগো মাসুদ লগে একজন সেরকম লেভেলের ক্রিকেটার, খুদা লেগ স্পিনার না অলরাউন্ডার। ঠিক আছে বন্ধু, আমার স্বপ্নটা আপনার হলে আরও বড়, আপনাকে যে আশেপাশের মানুষ আছে হ্যাঁ খালি আপনার লেগ স্পিনার হিসেবে দেয় কিন্তু আমি আপনার একজন ক্রিকেটার হিসেবে দেখতেছি। ঠিক আছে বন্ধু, আশা করি আপনি এটার ভিতরে আবার দিলে চোট পান নাই, আর পাইলে পাইবেন বন্ধু বান্ধব কথা কইবো না চোট পাওয়ান লেগে হন। হ্যাঁ যাই হোক, এদিকে আছে আমগো বন্ধু এটা কেথা ওমর এক্সপ্রেন, সে একটা ছবি বাড়াইছে পিছনে লগিয়া মহাকাশের ছবি, চাঁদ তারা সূর্য সব একখানে জোড়া লেগে যেতেছে আর সানগ্লাস পরে খারা রয়েছে, সুন্দর ছবি, ফ্যান্টাসি টাইপের ছবি আর কি। ওকে মেহেরিন খান দিয়ে আছে আমগুলোকে, ভাই আজ আসইনি, আছি বন্ধু সিলেট থেকে কইরা তাই সিলেটি ভাষাও কমেন্ট করলাম, আপনার গান শুনতাম অপেক্ষায় থাকলাম, অনেক অনেক শুক্রিয়া দিয়ে আপনার, আমার গান তো এখন অ্যাভেলেবেল ওই যে ইউটিউব কন ফেসবুক কন সব জায়গার মধ্যে, টিকটক ইনস্টা সব জায়গায় পাবেন আমার নাম সার্চ দিলেই। ওমর লিখছে ভাই কেবল যুক্ত হলাম সঙ্গে থাকবো শেষ পর্যন্ত, শুক্রিয়া বন্ধু। ইমরান তুহিন আছে রেডিওর ওপারে, রাতের নীরব আকাশ জুড়ে চাঁদের মিষ্টি আলো, রেডিওর সেই পরিচিত কণ্ঠে মনটা হয়ে যায় ভালো, ওহো হো শহর যখন ঘুমিয়ে পড়ে জেগে থাকে মন, এফএম এর তরঙ্গ ভেসে খুঁজি আপন জন, হাজার মানুষের ভিড়ের মাঝে কত কথা হারায় কিছু কথা রেডিও হয়ে যায়, রেডিও হয়ে হৃদয়ের কাছে যায়, তাই তো আজ এই ছোট্ট কবিতা পাঠালাম আপনাদের দ্বারে, শব্দগুলো থাকুক ভেসে এফএম এর মায়াবী তরঙ্গে। ওহ কড়া কবিতা লিখছেন, শুক্রিয়া। নাজমুল ইসলাম, তুমি প্রতিষ্ঠিত হলে তোমাকে সবাই সাহায্য করবে কিন্তু তোমাকে প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না, নির্জন, তো এইটা এমন খারাপ কি আছে, প্রতিষ্ঠিত কে সাহায্য করে, যে প্রতিষ্ঠিত হইয়া বা আশেপাশে দেখো সাহায্য হইতে হ্যাঁ গো তো কেউ সাহায্য করে নাই। শুনেন এই জায়গার মধ্যে কয়েকটা ব্যাপার আছে, কইয়ান কথা তো কইবার চাই না কিন্তু মানুষজন বাধ্য করে কথা কইতে, শুনেন যেমন ধরেন আপনার কাছে কোনো কিছু জন নাই, তখন আপনার জন একজনকেও সাজেস্ট করতেছে যে তুমি এই কাজটা করবার পারো, তুমি এই জিনিসটা মানে এমনি গিয়া করবার পারো, এটা তোমার লেগে অনেক ভালো হইব, অথবা তুমি এবার কর, এইভাবে কিন্তু আপনার অনেক সাজেশন দিল, তো কাইন্ড মানে এটাও কিন্তু কাইন্ড অফ সাজেস্ট মানে আপনারে হেল্প করা, আপনারে সহযোগিতা করা। এখন আপনি চাইতেছেন ওই লোকে আজ আমার 5 লাখ টাকা দিলে আমি ব্যবসা করবার পারতাম, আরেকজন আপনার সাজেশন দেয় এবার টাকা নাই সাজেশন দিতে চাই কিন্তু আপনার কাছে হ্যাঁ সাহায্য সাহায্য মনে হয় না, আপনার কাছে মনে হয় না 5 লাখ যেহেতু দেয়নি দূর কেউ সাহায্য করে নেই, তো সাহায্য সহযোগিতা অ্যাডভাইসের মাধ্যমে হইবার পারে, এটা ভালো সঙ্গের মাধ্যমে হইবার পারে, আর প্রতিষ্ঠিত হওয়ার আগে এটা কেউ আসলে করবে না, এটা ওই ধনির দুলাল বা দেখা গেছে হাতে গোনা বেশ কয়েকজন ছাড়া আর কি, মানে যাগো বাপ চাচা আছে আর কি, এরা ছাড়া বাকি যাগো যাগো আপনি দেখেন যে উপরে উঠছে বা প্রতিষ্ঠিত হয়েছে, এরা নিজেকে যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, কেউ লেগে খাড়ায় থাকে নি, পৃথিবীতে আমরা সবটা একা নিজেকে ট্যালেন্ট দিয়ে আস্তে আস্তে করে উপরে উঠতে হইব, এখন যারা পারবো না হেরা সবসময় এরকম দোষ দিব যে হ্যাঁ আমার আর ধরে নেই এর লেগে তো আমি পড়ে গেছি গা, হ্যাঁ আমার দিকে চাই না এর লেগে তো আমি কালো হয়ে গেছি গা, তো এগুলো লোকে বল পাসিং এর লোকে এটা একটা মানে বাহানা ছুতা যে না আমি পারি নাই। ঠিক আছে, সো এটা লোকে মনে করেন যে এই কথাটি শুনতে ভাল লাগে, নির্জন তুমি প্রতিষ্ঠিত হলে তোমাকে সবাই সাহায্য করবে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে সাহায্য কর তখন সাহায্য হয় এটা, তো পুরো কথাটা আমার কাছে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে একটু অন্যরকম আর কি। যাই হোক, তারপরে ওইবার পারে কিছু কিছু ক্ষেত্রে মানে এটার লগে আরেকটা পারসেপশন আছে, ওই পারসেপশনটা শেয়ার করলাম, এটা যে হয় না বিষয়টা এমন না কিন্তু আপনি কেউ সাহায্য পায়েই আপনার প্রতিষ্ঠিত হইতে হইব এই চিন্তা থেকে বাইরে হইতে হইব, আপনার চিন্তা করতে হইব যে আমার লগে আমার সৃষ্টিকর্তা আছে, আমি আমার ট্যালেন্ট আছে, আমি এটা দিয়া সর্বোচ্চ চেষ্টা করবো, হয়তো 2 বছর হইব নয়তো 5 বছর হইব নাহলে 10 বছর হইব নাহলে 15 বছর হইব নয়তো 2 দিনে হইব, এটা যে কোনো সময় ব্যাপারে আমি ধৈর্য সহকারে আমার কাজটা করে যাবো। এখন যদি আমি কাজ করতে যাই আশেপাশে চায় থাকি দেহিত কেউ হাত বাড়াইনি দেহিত কেউ আমার টাইনাল হয়ে যায়নি, তেলে ভাই তো হ্যাঁ সার্থকতা, এটা আপনার সার্থকতা কি, আচ্ছা যাই হোক, অনেক কথা কয়ে লেছি, কখনো তো না যে ভাই থামেন। আমানুল্লাহ আহমেদ লিখছিল গিয়া, আমিও গোসল করার সময় বাথরুমে ছোটখাটো কনসার্ট বানায় ফেলি, আর এদিকে আম্মু বলে এতক্ষণ ধরে কি করে, দেখছেন মিলে গেছে আমি কওয়ার লগে লগে। সুখ পাখি, সুখ পাখি কেমন আছো ভাইয়া? চট্টগ্রাম থেকে প্রিয়া। প্রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি জুথি জয়েন করে ফেলেছে শিবত ভাইয়া। আমাদের বাসায় গত মঙ্গলবার দিন সন্ধ্যায় আমার ছোট মামা মামি সহ তাদের একমাত্র ছোট্ট একটা ছেলে এসেছিল। আমার ছোট মামা তো ভাই নাজিফ, সে খুবই দুষ্টামি করে এবং সব খেলনা ঘরের খাটের উপর থেকে নিচে ফেলে দেয়। ওকে কন্ট্রোল করার উপায় জানা থাকলে তা জানতে পারেন, এবং তিন চারজন মিলে ওকে সামলানো সহজ নয়। জান না তারা জুথি জানতে হইব যে এর বয়সটা আসলে কত। এর বয়স যদি দুই বছর তিন বছর হয়ে থাকে তাহলে এতটুকু বাচ্চার এরকম দুষ্টামি ফাইজলামি করবই, যেটা করতে পারেন যে ওর অন্যদিকে ডাইভার্ট করা, যে যেমন ধরেন একটু লয়ে ঘুরলেন, একটু হাঁটাহাঁটি করলেন বাইরে, ঠিক আছে, অথবা একটু ভয় দেখালেন যে ভাও হইব, এই যে ভাও, অনেক ভিডিও পাওয়া যায় এগুলো দেখায় দিবেন। তারপরে হচ্ছে পুতুলরে একটু বা নিজে একটু ভয় পায় দেখবেন, দেখবেন ওয়ও ভয় পাওয়া শুরু করছে। আর বয়স যদি বিশ বছর হয় তাহলে তো মায়ের দেওয়া উচিত। তো জানা তারা যদি আপনি একটু জানালে ভালো হয় যে এর বয়সটা আসলে কত। এমন ভাবে জিগেলাম যেমন আমি কি চাইল্ড স্পেশালিস্ট, না এরকম কিছু না, এমনি পাঠায় আর কি। যাই হোক, আমরা কথাবার্তা হয়েছে, এবার কাহিনী খতম করি, মানে খতম কাহিনী। গানটা শুনবো বিশাল মিশ্রের মিউজিক কম্পোজিশনে, নোরা সিস্টারের এই গান, গানটা মানে গানটা লোকে ওই সিনেমা থেকে যে সিনেমার ভিতরে ইরফান খানা ছিল, পাল্লাভিয়া ছিল, মুভিটার নাম লোকের ক্যারিব ক্যারিব সিঙ্গাল, সেরকম একটা মুভি, মুভিটাও দেখে লেবার পারেন। শুনতে থাকেন, লগে থাকেন।

0: Rock FM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে।
2: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: চক্কর বক্কর বাতচিত
1: নয়া ঘন্টা শুরু হয়ে গেছে গা। তো যেটা লোকের কথা ওটা লোকের যে সিফাত আপনার লগেই আছি আর থাকমু, আর আপনি পাঠাইবার পারেন আপনার কথাবার্তাটি আমার লগে, মানে আমার কাছে আর কি, 01841904904 এটা লোক আমার নাম্বার। আমার এক বন্ধু অ্যারাবিক নামের এক বন্ধু একটা সুন্দর কথা লিখছে, খুবই সুন্দর দামি একটা কথা, কথাটা আমি কইবার চাই সবার সামনে। ফ্রম ভাড্ডা দিতে চাই আড্ডা, ওয়া ওয়া ওয়া ওয়া, সেরকম সেরকম লিখছে না, প্রায় তালি হইব, তালির জায়গায় হাসি দিতে চাও, আমি বুঝলাম না, তো তালি দাও সুফিয়া। তো আরো যে বন্ধুরা আছে আমগো দেখবো পারতেছি, মেহবুর রহমান আছে আমগো লগে, আরো জয়েন করছে আমগো সাউদা। সাউদা কি লিখছে, ও ভাইয়া তুমি ভুলে গেছো, আমি তো বলেছিলাম যে আমি ইউএসএ গিয়েছিলাম তাই আর কি জয়েন হতে পারিনি। তো ইউএসএ থেকে আপনি আজকে আইছেন, আপনি তো আইছেন মনে আরো আগে, আমগো ভুলে গেছেন তো আপনি সাউদা, আপনি হোয়াটসঅ্যাপে আছিলেন এখন আর নাইকা, আপনি গেছিলেন তো গিয়ে আবার আয়া করবেন না যে আয়া পড়ছি, ইউএসএ থেকে তো আমগো শোনা যায় না, আপনি কষ্ট দিয়ে লাইছেন দিলের ভিতরে, আমি কান্দালি কত পরে কান্দু, আমি পাঁচটার পরে যে কষ্টটি পাইছি এগুলো আমি পরে যাই সিজিলে বয়ে বয়ে কান্দুম। আর এদিকে লিখছে লোক আমগো বন্ধুরা আরো কি কি লিখছে একটু দেখি, আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক বন্ধুরা আছে আমগুলোকে হোয়াটসঅ্যাপে দেখবার পারতেছি। এই বন্ধু মনে ছবি পাঠাইছে আমগরে, দেখি ছবিতে কি আছে, ডর দেখেন না ছবি দিবেন না কিন্তু, ও আচ্ছা, দেখতে খারাপ কোনো ট্যালেন্ট নাই, গলার আওয়াজ ব্যাঙের মতো, হ্যাঁ এটাই তুমি, বারবার আমি কেন হতে যাব, ওয়া বাহ ওয়াহ সেরকম লিখছে, এটা কেটা আমগো মিনহা নাকি, হ্যাঁ আমগো মিনহাই, আমার মিনহাই এরকম পুংটা পুংটা আর কি ছবি পাঠায়। ওকে দিল দিল দিলবার লিখছে, জানেন চট্টগ্রামের, জানেন চট্টগ্রামের লোকলে বুঝি নাইকা। তো শিবু ভাইয়া তোমার কি কখনো স্লিপ প্যারালাইসিস হয়েছিল, মানে বোবায় ধরছিল ইসানা, ধরছিল আমার বেশ কয়েকবার ধরছিল, এবং এটা ভয়ঙ্কর একটা বিষয়, এটা অনেক সময় আমি অবশ্য পরবর্তীতে এটা রিসার্চ করতে যাই, বেশ কিছু জিনিস পাইছি, যেমন কেউ কেউ কয় আর কি, যেমন ধরেন যে দেখেছে যে সোয়ার কিছু পজিশন আছে এগুলোর উপর বেশ করে অনেক সময় এই জায়গাটা হইবার পারে, এরকম হইবার পারে, ঠিক আছে। আবার কেউ কেউ তো প্রতিদিন ধরে, মানে বোবায় হ্যার প্রেম হয়ে গেছে রেগুলার। ওকে এস এম এস এর মাধ্যমে যারা আছে আমরা একটু যাই, আদাব ভাইয়া রংপুর থেকে সঞ্চিতা, সঞ্চিতা জয়েন করছে আমগুলোকে, আমি এইচএসসি 27 নিজের অস্তিত্ব টিকায় রাখার চেষ্টায় আছি, দোয়া করবেন ভাই। অবশ্যই বন্ধু, নিজের অস্তিত্ব টিকায় রাখার চেষ্টায় আমরা সবাই আছি, ঠিক আছে, আপনিও সাকসেস হবেন, আমরা দোয়া করি। এমনি হলে গণিত পরীক্ষা আমাকে কোপ দেয়, আজকে আমি গণিত পরীক্ষাকে কোপ দিচ্ছি। বাই দ্য ওয়ে রংপুর থেকে তানহা, তানহা কংগ্রেচুলেশন বন্ধু, কিমন আপনি কোপ দেওয়ার পর কিমন লাগতেছে অঙ্ক পরীক্ষারে। কি এল ফেলেস্তা লোসস ফাস্তা সিনুতাস্তা নিমুরা নিমুরা, হ্যাঁ সব ঠিক আছে কিন্তু গরম বেশি, এখন কি করব বস, ভালো আছো রংপুর থেকে, গরম বেশি এটা তো প্রথম দুই লাইন হয়ে নিয়ে বুঝলাম, এল ফেলেস্তা লোসস ফাস্তা সিনুতাস্তা নিমুরা নিমুরা, এটা গরম ছাড়া এরকম মাথা খারাপ না হলে এমন আয়ার না, তো এটা আমরা প্রথম লাইনই বুঝছি। আচ্ছা ভাইয়া কেমন আছো, অনেক মিস করছি, আসলে এক্সাম ছিল অজিহা। ওকে ভাইয়া অত গরম কই যেই বলেন তো, একদিকে গরম একদিকে আমি খাতা নিয়ে শুয়ে আছি, কারণ আমার ইয়ারফোন দিয়ে শুনছি, আপু দেখলে মায়ের দিবে তাই লুকে, আরে বন্ধুরা আমার কি কষ্টটা হইতেছে, গাইমা গুইমা মনে সুর হয়ে গেছেন কি আপনি, তোমার হাত ধরে আর হাঁটা হবে না, তোমার হাত ধরে আর হাঁটা হবে না, এলোমেলো চুলগুলো কেউ গুছিয়ে দেবে না, তোমাকে আর আমার মতো করে ভালোবাসবে না সামিন, কে হ্যাঁ গো ভাই চিরুনি নেই, এলোমেলো চুল কে রাত নাই সানিম সুন্দর হয়েছে, মানে আমি কথার ছলে কইতেছি আর কি ফ্লো ফ্লোতে, যেমন ধরেন তোমার হাত ধরে আর হাঁটা হবে না, কি লেগে আর হাত নাই, আচ্ছা তোমার হাত ধরে আর হাঁটা হবে না, এলোমেলো চুলগুলো কেউ গুছিয়ে দিবে না, কেউ গুছায় দেখে গেছে, আর যদি হাত থাকে তাহলে চিরুনিটা গুছায় লোক, এটা কেউ গুছায় কোনোদিন, কিন্তু আপনার লেখা সুন্দর হয়েছে সানিম, শুক্রিয়া আপনার, আমি এই বন্ধুরা লিখে দেখে কিন্তু এত মজা হয়, আসলে আমাদের জন্মের পর একটা আচ্ছা আজান হয় নামাজ হয় না, মৃত্যুর পর নামাজ হয় আজান হয় না, আজান আর নামাজের ভিতর যেই সময়টুকু সেটাই আমরা সারা জীবনের ভিতরে কত দুঃখ কষ্ট হাসি কান্না আনন্দ উচ্ছ্বাস, জীবনটা কত সুন্দর, শুরু আজান দিয়ে আর শেষ নামাজ দিয়ে, সিলেট থেকে ফ্রম সিলেট থেকে আর কি আমগো বন্ধু অন্তরা, খুবই সুন্দর কথা লিখছেন, এটাই হয় আসলে। ভাইয়া জানো আজকে কি হয়েছে? না, সকালবেলা আলমারির উপর কালো সাপের মতো দুলেছিল। আচ্ছা, ভয়ে সেটা দেখে জোরে চিৎকার করে উঠি, পরে দেখি চার্জার বাতাসে দেখে দুলছে। মা বললো ভালো করে দেখবে কিনা এবার কেউ চিৎকার। কিন্তু মজার ব্যাপার হলো কি, এরকম করতে যায় মনে করেন কিছু না হইলেও পাশের যদি কেউ হার্টের রোগী থাকে বা হার্টের কোনো উইক থাকে হার্ট, তাহলে কিন্তু হেয়ার অবস্থা খারাপ হয়ে যায়। এটাকে চিৎকার দেওয়ানোর আগে যে আমাকে তানহা আছে একজন, ঠিক আছে, তানহার এরকম মনে করেন আজকে এমন এক চিৎকার দিয়ে মনে করেন কই জমে যা ভিজ হয়ে যায় যে আয় হ্যাঁ করছে কিছে পরে ভাইয়া আমার এটা কইছে আমি ওকে। আচ্ছা, সালিহুর রহমান, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো, স্কুল ক্লাস থেকে বের হয়ে যুক্ত হলাম, শুক্রিয়া সালিহুর, স্বাগত জানাই দিচ্ছি আপনাদের। হাই ভাইয়া, কেমন আছেন? আমি আনিসা। আনিসা ভালো আছি আলহামদুলিল্লাহ, স্কুল ছিল তাই আপনাকে শুনতে পারিনি, আজ এক্সাম ছিল এখন শুনছি। ওকে, সমস্যা নেই, আপনি জয়েন তো করছেন আমগুলোকে, এটাই ভালোবাসা। আচ্ছা, আমার নাম ইয়াসমিন, উত্তরপাড্ডা হাজিপাড়া থেকে বলছি। বন্ধু আপনার কণ্ঠটা অনেক মিষ্টি, দুষ্টু শুনতেই ভালো লাগে। আমি আপনার নতুন লিসনার, অনেকদিন ধরে শুনি, কখনো এস এম এস করা হয়নি, প্রথমবার এস এম এস করেছি, নিয়মিত করবেন এস এম এস। আচ্ছা, এই জায়গায় লিখছে সিবাদ ভাই, জানবি এটা আমগো, জানবি লিখছে ধরা যায় না কি স্বপ্ন স্বপ্ন দেখা যায় ধরা যায় না, জীবন ভাঙা যায় গড়া যায় না, মন দেয়া যায় ফেরত নেওয়া যায় না, ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায় না, সিলেট থেকে জানবি। কে লিখছে? মানে এই জায়গায় ভুল আছে অনেকগুলো, স্বপ্ন দেখা যায় ধরা যায় না, স্বপ্ন দেখেই তো ধরনের লেগে মানুষ চেষ্টা করে তখন যায় ওটা বাস্তবায়ন হয়, আর চোখের ভিতরে স্বপ্ন দেখতে হলে তো কুসুম কর্ণিয়ার ভিতরে আঙুল ঢুকায় দেখতে হবে স্বপ্ন ধরতে হইব আর কি। দ্বিতীয় লিখছে জীবন ভাঙা যায় গড়া যায় না, কেটে করছে জীবন গড়া যায়, গড়াও যায় ভাঙাও যায়, কিন্তু ওই যে মন দেয়া যায় ফেরত নেওয়া যায় কে করছে? তাহলে এত মানুষ এত বিয়া সাথে এত প্রেম কেমনে করে? আচ্ছা, ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায় না, ভুল, ভালোবাসা সৃষ্টি করে হচ্ছে সৃষ্টিকর্তা, ভালোবাসা আমরা কেউই সৃষ্টি করতে পারি না, ভালোবাসা আমরা শেষ করতে পারি একজন আরেকজন লোকে, কিন্তু আরেক জায়গায় ভালোবাসা হয়ে যায়, এর মানে কয়েকটা জায়গার ভিতরে আপনি একটু কারেকশন করে নেবেন জানবি। রংপুর থেকে, আচ্ছা কারেকশন করবেন, আপনার কাছে যদি এর চেয়ে ভালো লজিক থাকে যে না ভাইয়া তোমারটা ভুল হচ্ছে, আপনি লজিকও দিবার পারেন, কোনো সমস্যা নেই, মাইনা নিমু যদি লজিক ওইটা আরো ভালো হয়। নুসাইফা লিখছে রংপুর থেকে, শুনছি শুনতেছি, ভালো আছো? আছি বন্ধু আলহামদুলিল্লাহ, ভালো আছি। লিখছে লোকে তিতুমির রংপুর থেকে, এটা কোন তিতুমির? আমগো পুরান তিতুমিননি। আচ্ছা, টাইটেল একশো একের কি একটা গিয়ে শুনুন, আমি এই প্রথম শুনলাম এটা আর কি, আপনার এই এই সিঙ্গারের নাম বা অ্যালবাম ব্যান্ডের নাম। কেমন আছেন ভাইয়া? অনেক গরম, বাইরে বের হওয়া যাচ্ছে না। নুসরাত নিকিতা, বাইরে যাবেন কেলে আপনি? সিবাদ ভাইয়া, আপনি তো আইসক্রিম খুব লাইক করেন, তাই চিন্তা করতেছি একদিন পার্টি করে চলে আসবো আর আপনার সুইট ভয়েস পাশে বসে শুনবো, কি বলেন? লাভ ইউ ভাইয়া, নুসরাত নিকিতা। নো প্রবলেম বন্ধু, অনেক অনেক শুক্রিয়া, আইসক্রিম লইবেন আপনি? লয়ে লে হনি আয়েন, আপনার কোনো সমস্যা নেই। আচ্ছা আসমি, আমরা আসমি বন্ধু সিলেট থেকে, ঠিক বলেছো ভাইয়া, তাই আমি ওকে বিশ্বাস করি, বাট আমার ফ্রেন্ডের বোন বলে ও নাকি অজুহাত দেখায়, ও দেখা করে না, তাই নাকি আমার সাথে অভিনয় করছে। এইটা আপনি বুঝতে হইব আসমি, আপনি নিজে একটু এটাতে রিসার্চ করলে আপনি নিজে পেয়ে যাবেন, কারণ কোনো মানুষ আমরা আশেপাশে যে মানুষগুলো থাকে ওই মানুষগুলো নিয়ে যদি আমরা একটু ভাবি, পজিটিভলি ভাবি, তাহলে আপনি দেখবেন যে পজিটিভলি আপনি চিন্তা করতেছেন, তার নেগেটিভ কোনো ফ্যাক্ট এলে ওইটা যে কোনোভাবে আপনার চিন্তার মাঝখানে ঢুকে যাবে, আপনি চিনবার পারবেন যে এই মানুষটা এই ক্ষেত্রে এরকম। একটা মানুষ সব ক্ষেত্রে তো ভালো হয় না, সব ক্ষেত্রেও খারাপ হয় না, তবে আপনার দেখতে হবে যে আপনি কোনটা অ্যাকসেপ্ট করবা পারবেন। আচ্ছা, আমিও এসে গেলাম আড্ডা দিতে, অনেকটা লেট হয়ে গেল, কনসাল্টিংয়ে ছিলাম, তো ওএমআর এ ভুল করার কারণে আজ সবার সামনে কান ধরেছে গো ভাইয়া, প্লাস ভিডিও করছে। হাই হাই রে, ওটা নাকি এফবিতে দিবে ভাইয়া, বলেন তো কেমনটা লাগে? রানী ফ্রম হাতিবান্ধা মোহাম্মদপুর থেকে, কোন যে এফবিতে খালি দেন আপনার লগে লগে মামলা করবো আমি, যাই দিচ্ছেন কি লেগে আমাদের পড়া নাই পারবেন, পারি পড়া পারি না দেখে তো হিনের মধ্যে আইছি, পড়া হিগনের লেগে, আর আপনি পারি না দেখে যদি আপনি খাড়া করেন, আপনি পড়ান না পড়ানোর লেগে আপনার ভিডিও আমি শুনবো, মজা হইব। কিন্তু যাই হোক, আমরা একটা গানে যাবো, যে গানটা শুনবো ওইটা লোক কোন গানটা শুনবো, মন ঘুমায় একটু, মানে এমনি তো ঘুমাবার পারতেছেন না আমার সোয়েল লেগা, তা আমরা একটু মন রে একটু ঘুম পারাই, হাবিবের গান মন ঘুমায় রে ভাই হাবিব, শুনতে থাকেন লগে থাকেন ঢাকা FM 90.4।

0: dérangé.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

তুই কি জানিস না বাই অর্ণব, সেরকম একটা গান কত যে শুনতাম। এই গানটার অবশ্য কয়েকটা ভার্সন আছে, এটা লোক একটা ভার্সন, আরেকটা ভার্সন আছে এইরকমই, খালি মিউজিকটা আর কি একটু ডিফারেন্ট। তো আমরা প্রচুর শুনতাম এই গানটা, হোক কলর অ্যালবাম থেকে। আমগো প্রিয় অর্ণব, অর্ণবের অসাধারণ একটা গান। আমার অর্ণবের গান সবসময় মনে হয় যে একটু ডিফারেন্টই হয় আর কি। যাই হোক, আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4, যেন আপনার বন্ধু সিফাত আছি। যত শীত হোক, যত গরম হোক, বায়ু কিন্তু আয়া পড়ে, ঠিক আছে। আর চলতে ছিল গিয়ে রবিবারের বিশেষ চক্কর বক্কর বাতচিত, বিকাল 5টা পর্যন্ত আছি। অনেক বন্ধু জিগেছেন এই শোটা কবে কবে হয়। এই শোটা প্রতি রবিবারে আপনি পাবেন দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত শুধুমাত্র ঢাকা এফএম 90.4। আমগো রায়হান লিখছে, আমি মোহাম্মদ রায়হান, সাথে আছি দাসপুকুর রাজশাহী থেকে শুনছি। ওকে বন্ধু, অনেক অনেক শুক্রিয়া। ওমর ফারুক লিখছে, ভাইয়া বাসায় বউয়ের কাপড় ধর নাকি আলবত, এটা তো দুই তিন তো ওই যে আমার আর রিদমের যে রিলসটা ছিল, ওই রিলসটা রি দিচ্ছে। অবশ্যই এটার ভিতরে আপনি এমনি যদি রিলসের ভিতরে ক্যারেক্টার চিন্তা করতে চান, তাহলে তো আমি বিভিন্ন ক্যারেক্টার, কারণ আমি রিদমের মানি বেগম এরা দিছিলাম, ঠিক আছে। তারপরে রিদমের লেগে আরও সামনে অনেকগুলো আইতেছে, তো এটা আসলে ক্যারেক্টারের লেগে আসলে অনেক কিছু করতে হয়, কিন্তু আমগো ক্যারেক্টারগুলি যেগুলি থাকে এগুলো বাস্তব চিত্র লোকে বা আমরা আশেপাশে অনেক দেখবার পারি। এরকমই যে যারা কাপড় ধুইতে মনে করেন অনেক আর কি সময় তো অনেক বেশি লাগে, তো আমি নিজেও দেখা গেছে যে নিজের কাপড় ধুইতে গিয়েও দেখছি যে এটার ভিতরে সময় লাগে বেশি। তো আপনি ক্যারেক্টারটা ক্যারেক্টারের মধ্যে দেন, মজা লাগবো। এই যে মজার যে পাইছেন এ লেগে আপনার অনেক অনেক শুক্রিয়া বন্ধু। আমাকে সাউদার ইচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদের এই অলস এবং বোরিং দুপুরটাকে মজার কথা বলে এত সুন্দর করে দেওয়ার জন্য আপনারও অনেক অনেক শুক্রিয়া সাউদা। আপনারা আছেন বিদায়, কিন্তু এই জিনিসটা এত সুন্দর হয়, কথা না কইলে ম্যাক একা কাললে কথা কইতাম কন। আচ্ছা সাউদা আরও লিখছিল, লোকে এত ঝামেলার মধ্যেও তোমার কথা শুনে আমি তো ডেস্কের উপর মাথা রেখে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। না আমাকে সাউদা কিন্তু অনেক কিউট, তো নিশ্চয়ই আপনার এই হাসি দেখে আপনার আশেপাশের মানুষজন আরও পাগল হয়ে যেতেছে গা। আচ্ছা আমার কলিগরা তো আমাকে দিকে তাকিয়ে বলছে, আজকে কি তোমার ওই ফানি ভাইয়াটা আসছে? জানো আগে অফিসে আমি একা তোমাকে শুনতাম, বাট এখন আমার 6 জন তোমাকে শুনি। এই 6 জনের আমার দিলের থেকে ভালোবাসা, এবং এই 6 জন সহ আরও যে যে বন্ধুরা আমগুলোকে আজকে জয়েন করছে, সব থেকে আমি একটু ব্যান্ড পার্টিতে স্বাগত জানাইবার চাইতেছেন এই।

আমি আলবত ওইটা সাজেস্ট করবো। তবে আপনি এই অ্যানালিকে তো ফেসবুকে সবচেয়ে জানবার পারে, আপনি যদি চান যে না আপনি একান্তভাবে জানাবেন ওয়ান টু ওয়ান, তাহলে আপনি ওই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আবার পারেন, আগের মতো হোয়াটসঅ্যাপে কিন্তু জানাবার পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ লিখছিল আরও, আচ্ছা ভাইয়া আগে আমার কথাটা শুনো তারপরে দিলে চোট পায়ো। না না, যেটা পায়ে গেছি ওইটা আমি আর কেমনে বাই করবো। আচ্ছা আমি আসছি আরো আগে ঠিক, বাট কি করব বলো, আসার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগে আছে, তারপরে যত সব মিনিং ক্লাস কি মিনিং ক্লাস আছে এই সানডেতেই থাকে, এইখানে আমার কি দোষ বলো, এখন থেকে রেগুলার থাকবো, কথা দিলাম, অনেক অনেক শুক্রিয়া, দেখবো আমি সাদা কথা রাখে নাকি। আচ্ছা আফ্রিদা ওয়াসিমা লিখছে, শুভ দুপুর ভাইয়া ওয়াসিমা, মানে শুভ দুপুর আপনারও, আর আশা করি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। আপনার অবশ্য ও তো আমি প্রোফাইল পিকচার দিকে জাজ করতেছি, সরি প্রোফাইল পিকচারে হ্যাঁ আর কি গালে হাত দিয়ে হুনতেছে, তাই মনে হচ্ছে সুখেই আছে হয়তো বা। সুজন রহমান আকাশ আছে, হাই ভাইয়া, হ্যালো সুজন। আর আছে আমগুলোকে সুমি আক্তার, ভেরি নাইস, শুক্রিয়া। শাহজালাল মারুফ আছে, আজকে চক্করবক্করে কি কমেন্ট করবো, আমার রংপুরেতে যে গরম, আপনার এসির তলে এখন জায়গা পাওয়া যাবে? না না না, এসি নিচে সপ্তাহে জায়গা দিতে গিয়ে এসি গরম হয়ে গেছে, এসি কইতে হচ্ছে এক হইলে তোরা বাইরে, নাহলে আমি বাইরে যাবো রুমের। তো উমের আহান লিখছিল, আছি পাঁচটা অবধি শিবাদে, ওকে আমিও আছি। সুখপাখি সুখপাখি, খাওয়া দাওয়া করছেন, বিরিয়ানি খাবেন? ধরো খাওয়া দাওয়া করছেন কে, আবার বিরিয়ানির কথা কন কিল্লি কা? না না করি নিক। আচ্ছা আমগো ইলমা কি লিখছে, আর যে সিফাত কবিতা কেউ একজন থাকুক, কবিতা লিখছে আমগো নবিলারা ইলমা তাবাসসুম, ওকে আমরা পড়ি। আমি চাই কেউ একজন থাকুক, আমি কিছু না বললেও সে আমার মনের কথা বুঝুক, মনের অস্থিরতার মতো ঝড় বয়ে গেলে সে কিছু না বলে শুধু হাতটা ধরুক, পাশে আছি আর ভয় নেই, নীরবতা নীরবতা জানান দিক, অন্ধকার পথেও সে আলো হয়ে থাকুক। আমি চাই কেউ একজন থাকুক, আমি হাসতে হাসতে চোখের কোণে বৃষ্টি লুকালে সে শুধু বুকে জড়িয়ে ধরে বলুক, যত ইচ্ছে নদী ভাসাও, ভাঙা স্বপ্নের টুকরো করিয়ে পাশে বসে নতুন ভোরের গল্প শোনাক মিষ্টি হেসে। বাহ, আমি চাই কেউ একজন থাকুক, দূরে গিয়েও হৃদয়ের খুব কাছে থাকুক, কাছে থাকা মানেই শুধু খোঁজ নেওয়া নয়, আমি চাই সে বুঝুক আমাকে মন কি চায় সেটা, শুধু ভালোবাসা নয় হোক গভীর আশ্রয়, যার উপস্থিতিতে মন খুঁজে পায় পরিচয়, আমি চাই কেউ একজন থাকুক যার সাথে প্রতিটা সকাল নতুন করে শুরু হবে সূর্যের সোনালি আলিঙ্গনে, অথবা শীতের সকালে কুয়াশার ভিড়ে হাঁটতে হাঁটতে হারিয়ে যাব দুজনে সুখের নীরে। বাহ বাহ বাহ, সেরকম কবিতা লিখছে আমগো ইলমা, সেরকম সুন্দর লিখছেন কবিতা বন্ধু ওমর। আচ্ছা ওমরের ছবিটা আমরা পাইছিলাম, সুক্রিয়া ওমর আপনারে। নাবিলারা ইলমা লিখছে, কোথা থেকে কমেন্ট পড়েছেন আমার তো চোখে পড়ছে না, কন্যান কামকেজ তুই আনেন কমেন্ট খুঁজবো আমি। হ্যাঁ আরো লিখছিল, সকালে বা দুপুরে ফোন দিল, তার মানে এখন আরজেদের সাথে কথা বলা যায়। আরজেগুলো কবে কথা করছেন আপনি এই জায়গার মধ্যে ফোনে? আমি তো এটি, আমি তো লাস্ট কবে কথা হয়েছে তাও 2012-র পর মনে হয় তরঙ্গ ফোনের ই যাচ্ছিল তখন কথা হয়েছে, তারপরে কি কথা হয়েছে এরকম তো না। তো এটা আসলে 24 আওয়ার্সের লেগেই, মানে আপনি আর আপাতত SMS কমেন্ট করতে পারেন, কিন্তু যখন ফোনের ম্যাটারটা আইব ফোন কলের তখন আপনি ইনশাল্লাহ আশা করি কথা কবে পারবেন। সিলেট থেকে আমাকে বন্ধু আছে মেহরিন খান দিয়া, আচ্ছা আমরা এটা পড়ছিলাম মনে হয়, অপেক্ষায় থাকলাম, অপেক্ষা তো শেষ হয়ে গেছে তখনই। আচ্ছা এদিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে বন্ধুরা আছে, আমি সুজন মাঝি যুক্ত হয়ে গেছে গা, কেমন আছো ভাইয়া সবাই, সরি আজকে একটু লেট করে ফেলো, নো প্রবলেম সুজন মাঝি, আপনি যে জয়েন করছেন এটাতে অনেক খুশি হয়েছি। আরও লিখছে আমি ভাইয়া, একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি, আমি কিছুদিন আগে ফার্স্ট ট্রেন জার্নি করেছিলাম, তো ট্রেন থেকে নামার পর দাঁড়ায় আছি, আমার মনে হচ্ছে আমি এখনো ট্রেনেই দুলতেছি, এমনকি ঘুমানোর সময় মনে হচ্ছে আমি এদিকে একবার ওদিকে একবার দুলতেছি, ক্রিকেটার মাসুদ লিখছে আম করে। এটা হয় অনেক সময় বন্ধু, মানে একটা জায়গার মধ্যে যখন আপনি একটা লং টাইম থাকবেন, যেমন ধরেন লঞ্চেও যদি থাকেন আপনি, বাসেও যখন একটা লং জার্নি করবেন, তখন মনে হয় কি যে আসলে ওইটার একটা ইফেক্ট রয়ে যায় আমগো ভিতরে, মনে হয় যে আমরা দুলতাছি, আমরা বাসের মধ্যে এরকম ঝাঁকি খেতেছি, এরকম হয়, এটা আপনার টায়ার্ডনেসের কারণ হইবার পারে। আচ্ছা ভাইয়া আপনাকে শুনছি আর আমার চাচা তো বন্ধুদের সাথে কথা বলছি, আপনার কথা শুনে হাসছি, আপনার কথা অনেক ভালো লাগে। আমার আমার সিলেট থেকে মাহি, মাহি অনেক অনেক শুক্রিয়া বন্ধু, আপনার যখন এই যে মনের অনুভূতিগুলি জানান তখন আমার আসলে কথা কইতে আরও বেশি পরিমাণ ভালো লাগে। এই তো আমগো সাউদা হয়ে পড়ছে, সাউদা আপনার অনেক অনেক শুক্রিয়া লিখছে, যখন মনে পড়ে লতে আসার ডিসিশন আমার নিজেরই ছিল, এখন কান্নাটা আমার নিজেরই করতে হচ্ছে। একটু কষ্ট করলে তারপর তো একটু মিষ্টি তো আপনি পাইবেনি। আচ্ছা যাই হোক, আপনার এই কথাকে আমি এনে পড়বো কিনা অনিয়ারে এটা আমি চিন্তা করতেছি, কারণ আপনি কইতেছেন আপনার সমস্যার কথা কইবেন। আচ্ছা আমরা এটা পড়ি, অফ ইয়ারে পড়ে লো মনে, কোনো সমস্যা নেই। এই জায়গায় লিখছে লোকে, রিদম ভাইয়াও কি পুংটামি করে? রিদম হইল মিচু মা পুংটা, ঠিক আছে, মানে অর পুংটামি আপনি লগে লগে বুঝবেন না, কিন্তু ভয়ঙ্কর পুংটা।
আচ্ছা এই যে লিখছে সীতাকুণ্ড, তবে আমার লম্পুং টাম করে পারে না, কারণ উনি বুঝে গেছে গেছে হ্যাঁ ওর চেয়ে বড় পুংটা আমি তো, অনেক কিউট এবং রিদম আসলে অনেক ট্যালেন্টেড। সীতাকুণ্ড থানার লোকেরাও লোকেরা লেডিও বলে, আচ্ছা লেডিও কয়নি, ওকে নতুন একটা জিনিস জানলাম।

সীতাকুণ্ডের যে মানুষ আছে এরা লেডিও কয়। ওকে সুক্রিয়া আপনারে। তাহলে এফ এম রে কি কয়? লেফ এম। আমার না অনেক প্রশ্ন আছে বুঝছেন, এটা লোক একটা সমস্যা। আবার প্রশ্নের উত্তর আমি নিজে নিজে একটা ফানি উত্তর খুঁজে লই। আচ্ছা, এই জায়গায় আমগো যে যে বন্ধুরা এস এম এস এ আমার পুরো ভাষায় ফেলাইছে, এটা লোক আমগো বন্ধু হালিমা লিখছে রংপুর থেকে, হায় ভাইয়া কি মনে আছো ভাইয়া, চক্কর বক্কর যে তিন ঘন্টা শুনে হ্যাপি অ্যান্ড বিন্দাস সময়, এটা অনেক অনেক শুক্রিয়া বন্ধু হালিমা, আমগো নিয়মিত হালিমা। সিফাত ভাই কেমন আছেন, আমি আপনার পুরনো লিসেনার ভাই। ওয়ার্ল্ডে নারীরা বেশি সুখী কারণ তাদের বউ নাই, এটা হচ্ছে রমজান চট্টগ্রাম থেকে বন্ধু। আমি জানি না, আমি নো কমেন্ট, এটাতে কমেন্ট করতে যা মায়ের খাওয়ার কোনো সম্ভব মানে ইচ্ছা আমার নাই। হ্যালো শিবু ভাইয়া, আমি রংপুর থেকে রাফিয়া, রাফিয়া স্বাগত জানাইতেছি বন্ধু। কেমন আছেন ভাইয়া, আমি আইরিন রংপুর থেকে বলছি, আজকে প্রথম তোমার সাথে কথা বলছি, তোমার কথাগুলো শুনে আমি হাসতে হাসতে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল গা। দেখেন সাবধানে আইসেন, তবে আপনার হাসি সুন্দর তো আসেন, পেট কজন দেয় হাসি মাইনসে দেয়। প্রথম থেকে শুনছি ভাইয়া, কাজে ছিলাম তাই মেসেজ করতে পারিনি। সিলেট থেকে শুনছি আমিনা সুলতানা ভাইয়া, আপনাকে কিছু খাওয়া পাঠাতে চাই। কি ভাই, গুলশান এক নাভানা টাওয়ার 15 ফ্লোর, গুলশান এক নাভানা টাওয়ার 15 ফ্লোর, ঢাকা এফ এম অফিস কইলে পাঠাই দেবো। লিখা দিবেন যে শুধু সিফাত ভাইয়ের জন্য, নাহলে আমগো এইগুলি যেটা আচ্ছা খাওয়াটি এটি ই খায় মানে প্যাকেট সুদ্ধা খাই লেব। আচ্ছা, জান্নাতুল হীরা আছে, বাটন মোবাইলে মেসেজ করার কারণে যখন কোনো রেসপন্স দিচ্ছে না, তবে আমি আরও কোনোদিন রিদম ভাইকে মেসেজ করবো না, এটা আমার শেষ সিদ্ধান্ত। হুদাহুদি রাগ করে এরম রাগ থাকে মাইন্সার, হুদাহুদি রাগ করেন পরে নিজে হাসি আয় এটির লেগে। এস এম এস কি সপ্তাহটা সবসময় পড়া হয়? এস এম এস তো আপনি দেন না, আমারই অনেক বন্ধু বান্ধব আছে, এখন সব এস এম এস তো পড়া হয় না, এলেগে কে রাগ করবো? এরম রাগ করলে সংসার সংসার করতে মানে বন্ধুত্ব টিকে। আচ্ছা, বসন্ত রোগ পক্স হলে কি করণীয় একটু জানাবেন। এটা বন্ধু সবচেয়ে আমি যতটুকু দেখছি যে ও এটা তো হামের সময় দেয়, আপনি একটা ভালো ডাক্তার দেখে এর পরামর্শ নেন সবচেয়ে ভালো। সবচেয়ে বড় কথা হলো নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, এটা হলো একটা বিষয়। আর আপনি যেহেতু অসুস্থ, প্রাথমিকভাবে যেটা এই পক্স উঠলে বা এটা আপনি মানে যারা সুস্থ আছে একর থেকে একটু দূরে নিজেরা একটু সাইড করে রাখেন কয়েকটা দিনের লেগে, মানে একটু সুস্থ হওয়ার লেগে। আপনি আবার এটা মনে করেন না যে আমাকে সবাই আলাদা করে দিল, এই কারণে অনেকে যাবরায় দূরে আবার এটা হয়ে যাবে। তো ভালোবাসা ভালোবাসার জায়গায় থাকবো, আপনি নিজের সুস্থতার কারণে আপনি কিছুটা একটু আলাদা থাকতে পারেন, কারণ এটার মাধ্যমে হয়তো বা ছড়াইবার পারে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আপনি ধরেন যে একটু ইদ করেন, আর ডাক্তারের লোকে পরামর্শ করে যে কি মেডিসিন খাওয়া যায় এবং কিভাবে কি এটা ক্লিন করা যায় কেমনে, ওই জিনিসটা আমার অনেক আগে হয়েছিল এলাকা আমার মনে নেই আসলে। তো ওই ক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নেন, পরামর্শ নেওয়ার পরে আশা করি যে আপনার একটা উপদেশ দিব বা সাজেশন দিব, ওই অনুযায়ী চললে আশা করি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাব। আমগো লোকে আছে আরিফ রংপুর থেকে যুক্ত হয়েছে, আমগো বন্ধু ভাইয়া আমি একটা মেয়েকে ভালোবাসি তাকে কিভাবে পটাবো আমাকে বলেন। আমি আরিফ, আরিফ আপনার লেগে মেয়ে পটবো না, মেয়ে কি পটার জিনিস? আপনি এটা এইভাবে কো ব্যাপারটা যে ভাইয়া আমি মেয়েটারে কিভাবে কনভিন্স করবো অথবা মেয়েটারে কেমনে জানাবো, এটা একটা প্রথমেই পটানো মানে প্রথমে হলো একটি মানে বিয়া করার কোনো ইচ্ছা নেই, আমি আর দুষ্টমি কোনো ফাইদলামি করবো এরকম একটা বিষয়। পটানো শব্দটা বাদ দিতে হবে, শব্দচয়ন ঠিক করতে হবে সবার আগে। আর আপনি নিজে যদি যোগ্য হয়ে থাকেন আপনি তারে খুব পোলাইটলি জানাবার পারেন যে আমার আসলে তোমার ভালো লাগে, তো আমার আসলে ফিউচার প্ল্যানটা হলো যে না আমি এরকম করতে চাই, এটার জন্য কি করণীয় প্রথমত, তোমার আমারে ভালো লাগে কিনা এবং তোমার ফ্যামিলি আসলে কি ধরনের রিকোয়ারমেন্ট, এইভাবে কথা কন। ফার্স্টে যদি গিয়া কন যে আমি তোমারে পটাইতে চাই, একটা যে বন্ধ দিব রে ভাইয়া, যদি ওর মানুষ হয় আর কি। আর যদি আপনার মতো হয় তাহলে কবে ও পটে গিয়েছি আসো, ঠিক আছে? তো এটা ডিপেন্ড করে আসলে আপনি কারে পছন্দ করছেন, হ্যাঁ কি বোন এটার উপরে। আসসালামু আলাইকুম শিবু ভাই, মুরা চৌধুরা, আমি চৌধুরী শুনছি, চৌধুরা তো শুনি না, এটা নতুন শুনলাম। যাই হোক, শুক্রিয়া বন্ধু, স্বাগত জানাইতেছি আপনার। লুবাইনারে দেখবার পারতেছি, সত্যি ভাই আসলে মন খারাপ লাগে, জান্নাতুল হীরা ঠিকই বলেছে, জাগ্গা তুমি তো পরে পড়ো আমাদের মেসেজগুলো, এটা কম কিসে না বন্ধু। হুদা এস এম এস এলে আপনার যদি ভালো লাগে জিনিসটা যে না আমগো কথাবার্তা বা কোনো তথ্য আপনি পাইতেছেন, আমার মতে আপনার ওই জায়গাটার ভিতরে উৎসাহ দেওয়া উচিত। আর যেমন ধরেন লেখাপড়াও তো আমাকে ভালো লাগে না, তারপর আমরা করি কি লেখা, কারণ এটা আমগো লেখা ভালো, ঠিক আছে? এরকম অনেক কিছুই হয়, ভালো কথা অনেকের সময় ভালো লাগে না শুনতে, কিন্তু দেখা গেছে ওইটার উপর রাগ করে আমরা নিজেকে আরও বেশি ক্ষতি করি। আমগো কথা না শুনলে যে আপনি অনেক ক্ষতি হয়ে যাবো বিষয়টা এমন না, তবে অ্যাটলিস্ট আপনার লেখা ক্ষতিকারক কোনো কথাবার্তা আমি সহ আমার বাকি কলিগরা আমার মনে হয় না কয়। তো ওই ক্ষেত্রে লুবাইনা আমি আশা করি যে আপনি এই জিনিসটা খুব পোলাইটলি নেবেন, খুব পজিটিভলি নেবেন, এবং সবসময় এস এম এস পড়লেই বন্ধুত্ব, এস এম এস না পড়লে বন্ধুত্ব না, এটা আসলে একটা ভুল ধারণা আমার কাছে মনে হয়। এই জায়গায় লিখছে আমার বন্ধু শুরু থেকে যুক্ত থাকা আছে, তাই এবার লিখছিল ছেলের বিয়ের সময় ছেলের মা কান্না করে কেন, তাই এবার ওই লোকটাও তো মানে ওই মানুষটাও তো পোলারে মানে জানে যে বড় করছে পোলারে, আর বিয়া দেওয়ানোর পরে পোলায় যে কত মার লোকে বয়ে থাকবে এটা তো হ্যাঁ বুঝে নাকি, এর লেগে কান্দে আর কি। যে ঘরে থাকলেই যে পোলা ঘরে রয়ে যায় বিষয়টা তো এরকম না, ঠিক আছে? তার নতুন একটা জীবন শুরু হয়।
এবং নতুন জীবনের ভিতরে তার ওয়াইফ থাকে, তার ওয়াইফের লগে একটা দীর্ঘ সময় আর পার হয়। মা থাকে, মা সবসময় দিলের ভিতরে থাকবো, জিন্দগির মধ্যেও থাকবো, কিন্তু মা তো এই 24 hours এর যে অধিকারটা এই জায়গার ভিতর থেকে তো নিজেরে সরায় নিল, তো এটার খারাপ লাগবো না, এর কান্না লাগবো না। আপনি যেমন আপনার সব কিছু ফালাই দিয়ে বা শ্বশুর বাড়িতে ঢুকে কোনো আমি তো আমার জীবনে সব কিছু স্যাক্রিফাইস করেছি তুমি কেন পারবে না, তো ওই ক্ষেত্রে তো মানে আপনার কষ্ট হয়, হেরও তো কষ্ট হয়, তো এই কারণে হয়তো বা কান্নাকাটি করে। তারপরও মায়ের মন ভালো বুঝে, আমি তো আসলে আর মা না, আমি আসলে হয়তো বা আমার রিসার্চ থেকে বা কিছু নিজের সেন্স থেকে আসলে কোবা পড়বো, এই কারণে আর কি। যখন আবার আপনার তাই এবার আপনি যখন আবার আপনার ছেলের বিয়ে দিবেন তখন এবার আপনার কাছে হইলো যে পোলাটারে কোলে পিঠে করে মানুষ করলাম বড় হইলো, কিন্তু পোলাটা একটা নতুন জীবন শুরু করলো, ওই জীবনটার ভিতরে 100% আর আমি গিয়া অধিকার খাটাইতে পারবো না বা আমি যাই আমার কথা মতো চালাইতে পারবো না, ঠিক আছে। সো এই জায়গার মধ্যে একটা মানে হয়তো বা এই ইমোশনের জায়গা থেকে হয়তো বা কান্দে, অনেক কথা কয়ে ফেলেছি, একটু চান মামারে রেখাই, চান মামা নিলে কষ্ট পাইবো। এন আপনি চিন্তা করবেন ভাই, সূর্যের মধ্যে চান মামা থাকুক, সূর্য যখন এত তেজ দেয় ব্যাপারে চান দেয় ব্যাপারে না, এতটুকু অধিকারের নাই। প্রীতম আসান দোলা রহমানের কণ্ঠে বরবাদ সিনেমা থেকে চাঁদ মামা চিমটি দিয়া যা রে, হুন তো দেখেন লগেই থাকেন।

0: মাত্র 55 টাকা রিচার্জেই স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Taka FM 90.4.
4: Chakkar bakkar batchit.
5: সিফাত আপনার লগে আছি, আপনি শুনতেছেন কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4 এবং রবিবারের বিশেষ শো চক্কর বক্কর বাতচিত লয়ে আপনার বন্ধু কিন্তু হাজির হয়ে গেছে গা এই ঢাকা এফএম 90.4 এ। আপনার কানে আপনার দিলে থাকবেন ফিলে। ও বা, হয়ে গেছে কবিতা, আমার প্রিয় নায়িকা ববিতা। আরে দেখা তো কেমনে কবিতা মিলে আছে, কেমন লাগে? এখন কবি না না আমার মারবো যে মা, আমরা আরো বয়া বয়া এতক্ষণ লাগে কবিতা লিখে আর তুমি কথায় কথায় কবিতা করো, এটা তো হয় না জিনিসটা। আচ্ছা থাক, সরি টু অল কবিজ। ওকে, আজহারুল ইসলাম ফ্লেভার। আচ্ছা ওয়েলকাম টু চক্কর বক্কর বাতচিত উইথ আর্য সিফাত। সিলেট খাউন পাঠাইবো তাই অ্যাড্রেস দিয়ে দিলেন ঝটপট। আমি বাইকে আসবো সিলেট থেকে, কেমতে আমি অ্যাড্রেস দেন। বাইকে কেলে গেবেন? বাইকে এত দূরে থেকে আবার ঠিক না, ঠিক আছে? কেলে গে আপনার খাউন লেবেন, যদি খালি কন হওয়া খাউন লেবেন। তাহলে গুলশান এক নাবানার টাওয়ার 15 ফ্লোর, বাইক লাইবেন কেলে গে আপনার খামো আমরা? এই বন্ধু তো খাউন পাঠাইবো রে ভাই, বুঝতে হবে জিনিসটা। আর আমি কিন্তু মানে ইমোশনাল ঠিক আছে, কিন্তু আমি ব্লাইন্ড ইমোশনাল না কিন্তু। আচ্ছা যাই, গোমর ফারুক লিখছে 90.4 এর সিবত ভাই মাইক হাতে টাইট, নিজের ঝোঁকে নিজেই হাসে, ভাবখানা স্যাটেলাইট। ও হো হো, তারপর শ্রোতা বলে ভাই থামেন, হাসতে হাসতে আমরা শেষ। সিফাত বলে আমি না থাকলে 90.4 হবে না ফ্রেশ। ও হো, করা কবিতা লিখছে ওমর ফারুক, সুন্দর। আফ্রিদা ওয়াসিমা ভাইয়া, ডেঙ্গু আর হামে যেসব শিশু মারা গেছে তারা কি বেহেস্তে যাবে? দেন, এটা তো সৃষ্টিকর্তা ভালো জানেন, এবং সবচেয়ে বড় কথা আমরা সবাই জানি সবসময় যে ছোট বাচ্চারা লোকে ফেরেস্তা গরুপ, এবং এরা তো আসলে জীবনের ওই সময়টা পাইই নাই, ঠিক আছে? এরা তো সবসময় পবিত্র, তো একটা পবিত্র একটা যান, এটা তো ইনশাল্লাহ জানাতে যাবো, এটা আমরা দোয়া করি সবসময়। আর যে যেই ধর্মেরই আছে অবশ্যই সে সৃষ্টিকর্তা এটা খুব ভালো জানেন, ভালো বুঝেন, এবং এটা আসলে খারাপ লাগার মতো। এবং আমি আমার সকল বন্ধুগুলোর লেখা সবসময় কিন্তু কই, যাওয়ার সময় এই কথাটা বেশি কই যে আপনি ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটারে। পরিবেশ মানে কি? মানে প্রতিটা জীবাণু, প্রতিটা ব্যাকটেরিয়া কণ, তারপরে আমাকে যে পরিবেশ যদি কোনোভাবে নোংরা থাকে, এই সবগুলার ইফেক্ট আমাকে ঘর পর্যন্ত আয় পড়ে। হ্যাঁ, এটা এইগুলোই কিন্তু আমরা ফেস করি। যেমন ধরেন আমি অসুস্থ হইলাম, ধরেন আমার ডেঙ্গু হইলো, অথবা আমি জ্বরে আক্রান্ত হইলাম, তো এটা কেমন হয়েছে? আমরা কি অন্য জায়গায় দেশের থেকে আয় করে দিয়ে গেছে? না, আমার আশেপাশের পরিবেশটাতে তো আমি পরিষ্কার রাখি না, পরিচ্ছন্ন রাখি না। অনেক সময় অনেকে রাখার পরেও দেখা গেছে একটা বিপদে পড়ে যায়, ওইবারই পারে। তার মানে এই না যে যেই দেশের ভিতরে সব কিছু অনেক বেশি পরিমাণ পরিষ্কার ওই দেশের রোগ হয় না, রোগ হয়। কিন্তু আমার কথা লোকে যে আমরা যেটা পারবো যতটুকু আমার পক্ষে সম্ভব নিট অ্যান্ড ক্লিন রাখা, ওইটুকু আমরা কেলগায় করবো না। আর যেটা হুকুম থাকবো এটা তো আসলে হইবই। আর অবশ্যই বাচ্চা বুড়া যারা যারা আছে, যারাই অসুস্থ, যারাই আমগো ছেড়ে চলে গেছে, আমরা দিলের থেকে আসলে দোয়া করি বন্ধু এগুলো সবসময়। তো আর যারা আমরা এখনো আমগো ঘরের ভিতরে যাগো বাচ্চা আছে, আমরা একটু বিশেষ খেয়াল রাখবো। আমরা অনেক সময় না ভুলে যাই এই জিনিসগুলা। আমরা অনেক মানে কোনোরকম একটা দেখা গেছে যে পিচ্চির খাটার মধ্যে বহায় দিয়ে মনে করেন আমরা সরে গেলাম গা, আমরা আমগো কাজ লয়ে ব্যস্ত, আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, এটা করি। তো ওই পিচ্চির তো ওই সেন্সটা নাই যে খাটের থেকে পড়ে গেলে যে ব্যথা হয়ে পারে, মাথা ফেটে যাবার পারে, হাত পা ভেঙে যাবার পারে। তো এই সেন্সটা তো আমগো আছে, এই জিনিসটা আমগো খেয়াল রাখতে হবো। থাকো, কিছুটা স্যাক্রিফাইস আমরা করি, মোবাইলটা না দিই আপাতত, ওই বড় হওয়া পর্যন্ত অনেক সময় দিই পুরোপুরি, সমস্যা কি? কিন্তু না, আমরা আসলে কেউ ছাড়তে চাই না, অনেক ক্ষেত্রে সবাই না, অনেকে আবার সারাদিনই থাকেন, তো রেসপেক্ট এগুলো লেগে। আবার অনেকে আমরা দেখে আয় বড় হয়ে গেছে কেউ আর কিছু করে নেবো না, খাইছে ই করতে করতে মনে করেন যে কি জানি আমরা, মনে করেন যে আমগো মতো করে হারা গেলাম গা, বাচ্চারা বাচ্চাকে মতো হারা যায় গা। তো এই জায়গাগুলোর ভিতরে আমরা আরও যদি একটু মনোযোগী হই, আমার মনে হয় যে ঘরের ভিতরে যেই সমস্যাগুলো আমগো হয় এই সমস্যাগুলো থেকে আমরা দূরে সরে পারি। এবং পরিবারের প্রত্যেকটা মানুষের মেন্টাল হেলথ যেটা বা মানসিক যেই ব্যাপারটা, এই জায়গাটার ভিতরে বিশেষ খেয়াল রাখতে হবে। কারণ আমরা বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন জায়গায় আমরা দেখি যে খুব মানে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা আসলে দেখি। যে আমরা রিসেন্ট টাইমে একটা দেখলাম যে কি জানি ভাতিজিরে মাইরা ফেলা হয়েছে, আবার আচার দেওয়া হয়েছে, লগে মারেও মাইরা ফেলা হয়েছে, কারণ কি? কারণ এর ভালো লাগে না, আরে এর ভালো লাগে না কারণ এর পায়ের সমস্যা। এখন আশেপাশে সবাই তো এর সাপোর্ট দিচ্ছে, কিন্তু উনি কিন্তু ওই লেভেলের আর ছিল না আশেপাশে সবাই। তো উনারে এটা এই এইটাই লোকে আমগো প্রথম এবং প্রধান কাজ, আমগো পরিবারের ভিতরে যে মানুষগুলো আছে এই মানুষগুলোর লগে আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা, এরা যেন সব কথাবার্তা আমগো কাছে খুইলা গোবার পারে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এত বেশি পরিমাণ শাসনের মধ্যে রাখি, এত বেশি পরিমাণ রাখি, মানসিকভাবে ভেঙে যায়। আমরা মনে করি যে আমরা বড়, মানে আমরাই সবচেয়ে বেশি বুঝি, আর কেউ কোনোদিন কেউ কিছু বুঝে না। পোলাপান এখন অনেক অ্যাডভান্স, এরা অনেক কিছু বুঝে না। তো ওরা আবার মনে মনে করে কি যে না খালি বড়টা ওই, তারপর ওরা দেহা মনে ওরা ওই রেসপেক্ট আর রাখে না। তো এই জায়গাগুলো আমাকে খেয়াল রাখতে হবে যে কারা কোথায় যায় মিশতেছে, এর মানসিক অবস্থা কি, পড়ালেখায় কি হইতেছে, মনে কি অন্য কিছু চলতেছে, অন্য কিছু চললেও কি চলতেছে, তোমার মনে কি অন্য কোনো কষ্ট আছে, তুমি কি একটা কিছু চাইতেছ, আচ্ছা ঠিক আছে এটা আমরা পরে দিবো। এই জিনিসটার মধ্যে তো শাসনও থাকবো, ভালোবাসাও থাকবো, সবই থাকবো একটা লিমিটের মধ্যে। আপনার পরিবার আপনি ভালো জানেন যে আসলে এই পরিবারটার ভিতরে কার কতটুকু চাহিদা থাকবার পারে এবং এটাকে কিভাবে নর্মাল করা যায়। সবসময় শাসন দেওয়া, সবসময় মায়েরা সবসময় ভালোবাসা কিন্তু সবকিছু হয় না। সবকিছুরই একটা মোটামুটি মনে করেন একটা তালিকা থাকতে হইব যে ফাইন আমি এই পর্যন্ত যাবো, ওর লগে এই পর্যন্ত ওর লগে কথা শুনবো, ওরে প্রতিদিন আমি এতটুকু সময় দিব। এই যে জিনিসটাও যদি করেন না, আপনি দেখবেন কি আপনার পরিবারের বা আপনার যে নর্মাল লাইফস্টাইলটা আছে এটার মধ্যে একটা আমূল পরিবর্তন আইব, এটা আমার বিশ্বাস। আমি নিজে দেখছি আমার লাইফের মধ্যে। যাই হোক, আমি ছোটোবেলা থেকে এমনি বড় হয়েছি, দ্যাটস ওয়াই আমি এইভাবেই আসলে আপনাকে সাজেস্ট করি। রায়হান লিখছে, ও মনু ডাইলের লবণ দেশও না দিবা, খায়া দেন মুখে, তার ডাইলের লবণের লেখাও যেতেছে না ডাইল। সাউদা লিখছে, ভাই আমার মেসেজ পড়তে পারবেন, প্রবলেম নাই অন ইয়ারে। ওকে, আমি তো পড়ে ফেলেছি, এখন আবার পড়বো। আমি বন্ধু সাউদা ঝামেলার মধ্যে আছে, কারণ হ্যাঁ একই সাথে অনেকগুলা কাজ আয় পড়ছে এবং ওগুলি মেনটেন করতে যায় আসলে অনেক বেশি পরিমাণ আর কি, একটু হতবিহবল হয়ে যেতেছে আর কি, এটা লোকের মূল বিষয় আর কি। রায়হান লিখছে, আমার সকল সম্মানিত আপুদের বলছি, আপনারা কেউ ইন্টারনেট জগতে ছবি আপলোড করবেন না, কারণ এটা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, আপনার ছবি দিয়ে খারাপ ভিডিও তৈরি করে আপনার ক্ষতি করবে, সবাই সাবধান থাকবেন। তা আপনি দিয়েছেন কি, আপনারটাও তো করা সম্ভব। তবে বন্ধু কিন্তু ভালো কথা কইছে, মানে আমি খালি বন্ধুটার মধ্যে আপু ভাইয়াটা আলাদা করতে চাইছি। আমি কইছি যে কোনো মানুষের ক্ষেত্রেই আমরা অনেক সময় মোবাইলের ভিতরে কোনো অ্যাপ পাইলেই মনে করেন আগে যে ফটো এডিট করা যায়, ফাট করে টিপ দেয় ও ছবিটা চেঞ্জ করে ফেলাই না, ওগুলোর ভিতরে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আপনার ইনফরমেশন অন্য মানুষের কাছে চলে যাবার পারে, বা স্পেসিফিক যারা আসলে এই ধরনের চক্র থাকে ও কাছে যাবার পারে। এর লাগে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন, সবই ইউজ করেন, কিন্তু খুব কেয়ারফুলি, যে কোনো জিনিস ইনস্টল করবেন না, যে কোনো জিনিসের ভিতরে কিউরিসিটি বসত ওইটার ভিতরে কাজ করবার যাবেন না, তাহলে সমস্যায় পড়বে পারেন এটা। আর আপ ভাইয়া তো নিজের টারে ঠিকঠাক সব আপু করে হ্যাঁ সাবধান করতে, তা আপনারটা দিয়েও তো এবার পারে, আপনি আপনার টারের ব্যাপারে সেফটি হবেন না। সাউদা লিখছে, ও হো ভাই ব্যান্ড পার্টি শুনে তো আমার লিটারেলি নাচা শুরু করে দিয়েছি, ওরা সবাই একদম দিল থেকে তোমাকে ধন্যবাদ জানিয়েছে। ও দিল থেকে আমি ফিল করে লইলাম সপ্তাহের অনেক অনেক ভালোবাসা। উমের রেহান লিখছে, সিফাত ভাইয়া গানের তালিকায় আপনার গাওয়া শিহরণ গানটা থাকলে বাজানোর চেষ্টা রাখবেন, আর আজকের গানের তালিকায় কিছু গান অস্থির। ওই সুক্রিয়া উমের রেহান। উমের রেহান কিন্তু পুরো শিহরিত হয়ে গেছে গা, আমার কাছে খুবই ভালো লাগে আমার কোনো গান যদি কারো কাছে ভালো লাগে। আচ্ছা রায়হান লিখছে, আমি মোহাম্মদ রায়হান সাথে আছি, আচ্ছা আমরা এটা পড়ছিলাম, আমরা একটু হোয়াটসঅ্যাপে যাই। হোয়াটসঅ্যাপে লিখছিলাম সুজন মাঝি, সুজন মাঝি লিখছে, আগামীকালকে তো বাংলাদেশের দুইটা খেলা আছে ভাই, সকালে ক্রিকেটের বিকেলে হচ্ছে ফুটবল। ইয়াস ফুটবল আছে, ফুটবল আমরা লাস্ট ম্যাচটা আসলে ধরা খাই গেছি গা, সমস্যা নাই, নেক্সট ম্যাচ আমরা সিঙ্গাপুরের লোকে দেখা যাক কি হয়। ও আচ্ছা, এই জায়গার মধ্যে একজন আমগো বন্ধু, এটা কি, এটা কোন বন্ধু আমগো, ইসানা, ইসানা আসলে একটা ছবি পাঠাচ্ছে, খুবই কিউট একটা ছবি, সুক্তি আপনার ইসানা। আরও লিখছিলে, দিল দিল দিলওয়ালা, সিলেটে যা গরম পড়ছে এবার ঠিক মতো গরমটা উপভোগ করতে পারছি না, মাঝে মাঝে কারেন্ট এসে বিরক্ত দেয়। এটা একদম ঠিক না, আমি মাইনে নেওয়ার পারতেছি না এই জিনিসটা। সিফাত আজকের আড্ডা একটা জিনিস খেয়াল করলাম, আমার সিলেটে লিসানার বেশি, আমি তো মুকুল ভাইয়ের টি স্টোর বেশি শুনি, কাল মুকুলবার পাঁচটায় সিলেটিদের হুনার আমন্ত্রণ। ওকে ঠিক আছে, নো প্রবলেম। আর এদিকে আমগো বন্ধু সাউদা, যাই হোক ভাইয়া দোয়া করবেন। আচ্ছা আর অনেক কথা লিখছে আর কি, যেহেতু ভাইয়া ফাইনাল ইয়ারে আছি তাই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, অন্যদিকে ল প্র্যাকটিস করার জন্য চেম্বারে যাওয়াটা দরকার, এদিকে অফিসের কি আমার ইমোশন, তাই ক্লাস থাকলে আমি অফিসে তিন চার দিন যাই, বাট চেম্বারে এভরিডে যেতে হচ্ছে নিজের স্কিল বাড়ানোর জন্য। তাহলে তো বন্ধু যে কোনো একটা জায়গায় আসলে আপনার একটু স্যাক্রিফাইস করতে হইব, যেহেতু আপনি সবগুলো একসাথে মেনটেন করবার পারতেছেন না। আর লিখছে, যাই হোক ভাইয়া দোয়া করবেন, আমার বাবা মা আমাকে নিয়ে অনেক ড্রিমেটা থাকাটাই স্বাভাবিক, আর আমিও চাই লয়ার হয়ে দেশের জন্য কিছু করতে, জানি না কতটুকু পারবো, মাঝে মাঝে টেনশন লাগে। আপনি পারবেন আলবত, এবং আপনার যেহেতু নিয়ত ভালো আপনি অনেক পারবেন। আপনার অ্যাড্রেস ঠিকানা নাম নাম্বার দিয়ে রাখবেন, যাতে আমি মানে আমি উকিল এই লয়ারের লগে যেন কথা বলতে পারি ফ্রিতে, ফ্রিতে না অবশ্যই আপনার মানে ভিজিট দিয়া এনিওয়ে আমি গানে যাবো একটু নাচানাচি করে আরেকটা গানে উদিত নারায়ণ অ্যান্ড বাদশা অ্যান্ড নিকিতা সম্ভবত গান গোরে গোরে মুখে রেপে কালা কালা চশমা এখানে আগে প্রচুর ফান করতাম আমরা এনিওয়ে হুনতে থাকেন লগে থাকেন

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: சக்கரவக்கர் சக்கரவக்கர் বাতচিত
1: নয়ার শেষ ঘন্টায় স্বাগত জানাইতেছি আপনার বন্ধু ঢাকাইয়া বন্ধু সিফাত। আপনি আছেন ঢাকা এফএম 90.4 এ এবং চলতেছে যে আয়োজনটা, আয়োজনটার নাম হলো চক্কর বক্কর বাতচিত। তো এই চক্কর বক্কর বাতচিতে আমার এই তেরাবেরা কথাবার্তাই হয় বেসিক্যালি, তো মানে সোয়ের নামটাই তো এটা চক্কর বক্কর, মানে একটু আঁকাবাঁকা আর কি, বাতচিত মানে কথাবার্তা। তো আমি আঁকাবাঁকা কথাবার্তা হয়, আমি নাদিরা রাইসার লিখছিল, ভেবে দেখলাম চাঁদের উপমার থেকে তারার উপমায় বেশি প্রশংসা করা যায়। চাঁদ হয়তো জমিন থেকে বড় দেখায়, তবে ছোট্ট বিন্দু তারা কিন্তু অসীম দূরত্বের বিশাল নক্ষত্র যার নিজস্ব আলো আছে। বাহ, সুন্দর লিখছেন নাদিরা রাইসার, আশা করি আমগো অ্যাস্ট্রোনটই বা আমগোই বন্ধু। না, সুন্দর লিখছে বন্ধু, কিন্তু কথাটা সেরকম লিখছে। আমগো জায়গায় লিখছে মোহাম্মদ রায়হান, আপনি এখন ওই কথা লেপর রয়েছেন, আমি কিন্তু কইছি যে আপনি আগে সাবধান হন। আজহারুল ইসলাম ফ্লেভার, ওয়েলকাম টু চক্কর বক্কর বাতচিত উইথ আরজে সিফাত। আমরা এটা পড়ছিলাম, অ্যাড্রেস দিয়ে দিতে কইছিলেন, অ্যাড্রেস আমরা দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আর এদিকে আমগো যে সাউদা আছে, সাউদা কিন্তু হেভি টেনশন আছে। সাউদা টেনশন করার কিছু নেই, আমি যতটুকু বুঝতেছি যে আপনি খুবই সফট হার্টেড একজন মানুষ এবং খুবই ইমোশনাল একজন মানুষ, কিন্তু লগে লগে আপনার মধ্যে একটা ডেডিকেশনও আছে, যে কোনো একটা লক্ষ্য আছে আপনার। তো এই দুইটার মধ্যে আসলে আপনি পড়ে গেছেন গা, মানে একটু গ্যারা কলার মধ্যে আসলে পড়ে গেছেন গা। তবে সময়ের লগে লগে বন্ধু বিশ্বাস করেন এগুলি সব কিছু ঠিক হয়ে যাবো। আপনার কিছু জায়গার ভিতরে একটু মনে পাথর রেখেই স্ট্রং হয়ে তৈব, তারপর দেখবেন যে আপনি যেটা আসলে আজকে মনে পাথর রেখে স্ট্রং হলেন, এটা কালকে আপনার লেগে আসলে অনেক ভালো একটা কিছু নিয়ে আইব, ঠিক আছে? এবং এটা তো আসলে আপনি যেই যে নিয়ত করছেন একটাও খারাপ মনে হলো না, প্রত্যেকটা নিয়তে আপনার খুবই ভালো, খুবই মহতি উদ্দেশ্যে আপনি কিন্তু যাইতেছেন। তো মহতি উদ্দেশ্যে যখন আপনি যাবেন, তখন আপনি দেখবেন যে অ্যাটলিস্ট কিছু জিনিস আপনি স্যাক্রিফাইস করতে হইব, হয়তো বা সাময়িকভাবে, তারপর আবার সব কিছু ঠিকঠাক জয়েন হয়ে যাবো, তখন আপনি এই সব জায়গায় ফিরতে পারবেন আরও বীরের বেশে, ঠিক আছে? তো আপনাদেরকে অনেক অনেক শুভকামনা সাউদা। সুজন মাঝে লিখছে ভাইয়া আমি আজকে যাই, আমার মাথা ব্যথা করতেছে, নেক্সট দিন আবার কথা হবে, আর দোয়া করেও যেন সুস্থ হই তাড়াতাড়ি। অবশ্যই বন্ধু, অনেক অনেক সুস্থ থাকেন আপনি। আর আমগো মিনহা লিখছিল ঘুমানোর আগে একটু সাজুগুজু করে নেওয়া দরকার, কারণ স্বপ্নে অনেক জায়গায় যেতে হয়তো তাই। সাজুগুজু করেন তাহলে খেতা কম্বল এটি থুয়ে যান, নাহলে তো এটি লয়ে যেতে হবে, এটি লয়ে তো ঘুমান নাকি? তাহলে সাজুগুজু করলে যেহেতু ঘুমের মধ্যে আপনি ওই লিপস্টিক নেল পলিশ লয়ে যেহেতু যাইবে পারবেন, যেহেতু খাতা কম্বল বালিশ লয়ে আপনি ঘুমান খাটের ভিতরে, যদি ওই জায়গায় আবার ছাড় পোকা থাকে তাহলে সবটা কিন্তু ছাড় পোকাও লগে যাইব, কেয়ারফুল। এক বন্ধু কি অদ্ভুত প্রশ্ন লিখছে, আচ্ছা শিবু ভাই তুমি কখনো বমি করছো? হ্যাঁ, তো বমি করবো না কেলে গা, অবশ্যই করছো, এমন করতে হইব না, এমন কম যাবো না। যাই হোক, এদিকে আমগুলোকে আরো আছে এস এম এস এর মাধ্যমে, যে যে বন্ধুরা আমরা একটু এস এম এস পড়ি, আমগো বন্ধু অনেক অনেক এস এম এস আসলে ট্রাই করি। আচ্ছা, এক বন্ধু লিখছে, এক বন্ধু শোনা যায় না কেন, কই শোনা যায় না, কে লিখলো কিচ্ছু লিখে নেই। আচ্ছা, মুত্তারিন ইসলাম সুমন আছে, আমগুলোকে ভাইয়া দুপুর তিনটার পর এফ এম শোনা যায় না। ওকে, দুপুর তিনটার পরে শোনা যায় না, হ্যাঁ 2:58 লিখছে, আচ্ছা ঠিক আছে, এমন শোনা যেতেছে জানেন তো। আচ্ছা, এই জায়গায় লিখছে ভাইয়া 2000 কি প্রোগ্রামটা হতো সেখানে আমি প্রশ্ন করেছিলাম, আমার ফোন না থাকার পরে শুনতে পারিনি, এখন কিভাবে সেই পর্বগুলো পাবো? আমি মোসাম্মদ অনামিকা জাহান, অনামিকা জাহান আপনি আমগো পেজের এই পেছনের যেই ইগুলো আছে পোস্টগুলো আছে ওই জায়গায় দেখতে পারেন। ফেসবুকের একটা সিস্টেম আছে, ওইটা কিন্তু এক মাসের বেশি কোনো ভিডিও রাখে না, তো ওই ক্ষেত্রে আসলে আপনি এটা পাইবেন কিনা আমি একটু কনফিউজড, তারপর আপনি একটু চেক করে দেখতে পারেন। চুলকায় তাহলে গুরুর সামনে, আচ্ছা ভাইয়া একটা পরামর্শ, যদি আপনার পিঠে ঘামাচির কারণে চুলকায় তাহলে গরুর সামনে গিয়ে বসবেন, গরু এমনভাবে তার জিব্বা দিয়ে চুলকিয়ে দিবে সারা জীবন মনে হয়। সুন্দর আইডিয়া দিচ্ছেন আপনি, এটা তো বান্দরের লোক বঞ্জা, পিছনে দুই চারটে উকুন ছেড়ে দিলে এমনি খাওয়া দিব না, এটা আরও সহজ হইব, চিড়িয়াখানায় গিয়া খাঁচার লোকে পিঠ লাগায় বয়ে থাকলে কিন্তু হইব। আবার আরেকটা করতে পারেন, যেসব দেয়ালের মধ্যে মনে করেন, আবার গরুর এত কষ্ট দিয়ে তো লাভ নেই, কারণ এই গরু আমগুই খাইতে হইব, আপনার পিঠের ঘামাচি খাইব, এই গরুর গোস আবার আমরা খাবো, তো জিনিসটা একটু অন্যরকম হয়ে যায়। তো আমি আপনারা আরেকটা সহজ বুদ্ধি দিই, ওটা লোকে যে মনে করেন যেসব এই দেয়াল এরকম অনেক আছে যেগুলো আস্তর করা হয়েছে, কোনো রং টং করা হয়নি, পুডিং টুডিং দেওয়া হয়নি, ওগুলো কিন্তু হেভি ধার। আপনি গিয়া যদি, আমি এরকম অনেক দেখছি আমার ছোটবেলার যে বেশ কিছু বন্ধু আছে এরকম পুংটা টাইপের, দেখতাম যে পিঠের থেকে ইউট হয়া ওই যে কি কয় এটা গেঞ্জি উঠ হয়া পরে ওইটার ভিতরে গস্ত, তো ওইটা আমার মনে ইজি, দেয়াল কেউ খাইতেও যাবো না, রোগ জীবনে ছড়ানোর জায়গা নেই। আচ্ছা ভাইয়া গো, আমি আপনার অনেক বড় ভক্ত, অনেক অনেক সুপ্রিয় বন্ধু, আমি কি আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারি? বেস্ট ফ্রেন্ড আবার আলাদাভাবে তো নাই, আমার সবই ফ্রেন্ড এই জায়গার মধ্যে, সবাই বেস্ট ফ্রেন্ড, সবাই ভালো ফ্রেন্ড। কবিতা এটা আমগো, ফুল ছাড়াই শুভেচ্ছা, চাঁদ দেয় আলো, শিবু ভাইকে এই জীবনে লেগেছে অনেক ভালো। ওহো হো, আকাশ মারবা, বাহ সুন্দর সুন্দর লিখছেন আপনি, তালি হইব একটা। ভাইয়া কি করো, আরে কই হেনে দুনিয়ার পয়সা কইছে ছিটতা ছিটি, নুসাইবা ভাইয়া, আজকে তো আর চিকেন বিরিয়ানি খাইলাম, আপনার ইমেল অ্যাড্রেস দেন আপনাকে পাঠাবো। কে রাগ করলো? না রাগ করি নাই, জাস্ট হালকা নজর দিচ্ছি, পেট ব্যথা করলো আমি জানি না। ভাই আমি রংপুর থেকে, জানো আমার জামাইয়ের নাম সাউন্ড সিফাত। ও আচ্ছা, 50% মিতা আমার, না যাক ভালো, সিফাত নামের ছেলেরা ভালো হয় এমনি। চায় রয়েছে সপ্তাহ মধ্যে, কি আমি খারাপ? আচ্ছা গরমের জ্বালায় কিছু কইতে ইমন চাইতেছে না ভাই রে ভাই, আমি নাই। তোমা তোমা একটু সহ্য করেন, আইতাছে শীত, আইতাছে শীত, আইলে তারপর আবার শীতে উপভোগ করবেন শীত রে। আসমি লিখছে সিলেট থেকে, ভাইয়া সেদিন কি আমার পিক দেখেছিলে? হ্যাঁ হ্যাঁ দেখছিলাম তো, আপনি অনেক কিউর, আমি তো লিখছিলাম মনে হয়। আচ্ছা সেদিনের কথা শুনিনি, কারণ সেদিন রেডিও আসেনি ভাই এক ঘন্টা। তুমি আমার পিক দেখে কি বলেছো আজ আবার বলো। আমি কইছি যে আমগো আসমি অনেক কিউট, এবং আসমি আমগুলোকে ছবি শেয়ার করছে, এবং আসমি সবসময় ভালো থাকে, এরকম কিউট থাকুক সুন্দর থাকুক, আমরা দোয়া করি মনটাও যেন এরকম সুন্দর থাকে। আচ্ছা সিয়াদ ভাই, আমার কলেজের প্রথম দিনে খুব মজা হয়েছে, দুইজন স্যার অনেক রসিক, শুধু কি হাতে থাকে মানে বুঝি নাই। লিখছিল আমগো বন্ধু যুক্ত হয়ে গেলাম ড্যামরা থেকে, রাহেলা খাতুন আমি, পরে হয়তো এসএমএস পুরাটা আয় নাই বন্ধু, অথবা আমি কথাটা বুঝি নাই লাস্টেরটা। ওরে গুলুমুলু ভাইয়া গো, তুমি ছাড়া আমার আর কোনো ফ্রেন্ড নেই, কারণ আমি যেই স্কুলে পড়তাম সেই স্কুলে কিছু সমস্যার কারণে স্কুল থেকে আমার বাবা ভর্তি বাতিল করে দিয়েছে, মায়ের সমস্যার কারণে নতুন স্কুলে যেতে পারছি না, আর নতুন স্কুলে আমার কোনো ফ্রেন্ড নেই। তো যেতে পারছেন না আবার স্কুলে ফ্রেন্ড হইবো করতে, স্কুলই তো নাই ফ্রেন্ড হইবো কেমনে? জুলি কেরানীগঞ্জ থেকে, আমরা আছি তো আপনার ফ্রেন্ড, কোনো সমস্যা নেই। তবে আপনি চেষ্টা করবেন অবশ্যই, যদি স্কুলেও যেতে না পারেন বাসায় থেকে অবস্থা যেন আপনার পড়ালেখাটা কন্টিনিউ হয়। ঠিক আছে, সাইদুল ইসলাম সোহাগ যাত্রাবাড়ি থেকে, আচ্ছা সিফু দাদা তুমি যেখানে সেখানে কি খুব, তুমি যেখানে সেখানে কি খুব গরম? আর আমি যেখানে আছি এখানে কিন্তু বৃষ্টি পড়তেছে। আহ সিফু দাদা বৃষ্টিতে ভিজা যাও, ওই পর্যন্ত যাইতে যাইতে আমি ঘামে ভিজা যাবো বন্ধু। করেন এনজয় করেন, আমার আবার খারাপ লাগে না কোনো বন্ধু যখন আনন্দে থাকে। জানো কি হয়েছে আজকে? না স্বপ্নেতে রিদম ভাই আর রানী আপুকে, রিদম ভাই আমাদেরকে খেতে দিচ্ছে চাল ভাজা, সানিম চাল ভেজে খেতে দিয়েছে, মানে বুঝি নাই। জানো কি হচ্ছে আজকে স্বপ্নতে রিদম ভাই আর রানী আপুকে, রিদম ভাই আমাদেরকে খেতে দিয়েছে চাল ভাজা। রিদম আপনাকে চাল ভাজা খেতে দিচ্ছে? ও ঠিকই আছে, রিদম চাল ভাজা খেতে দিব আপনাকে, ঠিকই আছে, ভালো স্বপ্ন দেখছেন। ভাইয়া জানো আমার গরম লাগতেছে না, কিন্তু কেন জানি খুব গরম লাগতেছে, বলতে পারবা কেন জিনিয়া? মাথা ঘুরাইতেছে আমার জিনিয়া, আমি বুঝতেছি প্রচন্ড গরম আপনাকে ওই জায়গায়, আপনার মাথা শেষ। এক বন্ধু রয়েছে, হেই সুলুলুলু হাউ আর ইউ, রংপুর থেকে রাইস আসির দিকে, ডিফারেন্ট একটা নাম সুলুলুলু, ওকে। আচ্ছা আরেকজন বন্ধু, ভাইয়া কেমন আছেন? আসতে দেরি হয়ে গেল, আজকে আমি আমার মায়ের বাড়িতে আছি, খুব ভালো লাগছে, যাক মাসাল্লাহ। কিন্তু বন্ধু নাম তো লিখলেন না, কেমনে বুঝবো কে কার মার বাড়িতে আছে, বুঝেন নাই? ভাইয়া স্কুল থেকে এসে যুক্ত হলাম, রংপুর থেকে অলি, অলি স্বাগত জানাইতেছি বন্ধু। তুমি কান দিয়ে ভাত খাও, তুমি কান দিয়ে ভাত খাও, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। আমরা কিছু কিছু লাইন আপনি দেখবেন যে ওই লাইন শুনলেই, আসলে যেমন আমি আমার মানে আমার ছোট ফুপুরা আমি ওদিন জিজ্ঞাসিতেছিলাম যে তোমার কি ডায়াবেটিস আছে, তো হ্যাঁ হ্যাঁ উত্তরটা লোক এরকম, না রে বাবা ডায়াবেটিস তো ডাক্তার কইছে কিন্তু আমার কাছে মনে হয় নাই, কিন্তু ওষুধ খাইতেছি। পরে আমি অনেকক্ষণ ভাবছি যে আসলে কোনটা হন্মু, মানে এক তো কইতেছে ডাক্তার বলে কইছে ডায়াবেটিস আছে, এক কইতেছে ডায়াবেটিস নাই কিন্তু আবার ওষুধ খাইতেছে। তো আমি আমার বাকি বাড়ির যে বাকি আমার ভাই বোনরা আছে ওগুলো জিজ্ঞাসিলাম, তো দেখলাম ওরাও আমার লোকে ঘুরাইতেছে আর কি, আমি বুঝলাম যে না এটা আমারই ফুপু, ঠিকই আছে। ওকে হাই ভাই, আমি নতুন জয়েন করলাম মাসরফি রংপুর থেকে, রংপুর থেকে আমি ওই বন্ধু লিখছিল গিয়া, তুমি আমার কমেন্ট পড়ো না কেন, আমি রংপুর থেকে। বন্ধু আপনি তো ই করছেন, এসএমএস করছেন, কমেন্ট কেন পড়বো? ভাইয়া আমাকে একটা হেল্প করো তো, ভালোবাসা বাড়ানো যায় কিন্তু সেই ভালোবাসা আমি কমাবো কীভাবে একটা মেয়ের কাছ থেকে, যখন দেখছি যে ওই মেয়েটা আমার হওয়া সম্ভব না। তাহলে এইটা এখন আপনি কয়ে এত লাভ নেই, আপনি যখন কোনো একটা ভুল করবেন তখন ওই ভুলের লেগে আপনি প্রায়শ্চিত্ত করবেন না? আপনি ওই মানুষটার নিয়ে আপনি কত দূর আগাইছেন ভালোবাসার ভিতরে, ওইটাও তো একটা বিষয়। আপনি যদি তার হক তার অধিকার নিয়ে যদি আপনি কোনো ছিনিমিনি খেলে থাকেন সেক্ষেত্রে আপনার খারাপ লাগা দিয়ে কিচ্ছু যায় আসে না, বরং আপনার দায়িত্ব হওয়া উচিত এরকম যে আমি এই জায়গায় এই মানুষটার সময় নষ্ট করছি, অধিকার দিচ্ছি বা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি অথবা প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যদি ভালো থাকতে চাই তাহলে সেই ক্ষেত্রে তার ওই প্রতিশ্রুতিটা রক্ষা করা। আর যদি আপনি একান্তই এখন মনে করেন যে সম্ভব না, তাহলে এটা আপনার আগে কেলেকে মনে হয়নি যে সম্ভব না, আপনার এটা তো আগে যখন ওনার লোকে অ্যাটাচ হইলেন তখন আপনার এটা বলা উচিত ছিল। তো মানুষ ইটস নট এ গেম, এই জায়গার মধ্যে একটা ইমোশনের ব্যাপার আছে তো, তাই না? তো সেই ক্ষেত্রে ভালোবাসা কমানোর কোনো বিষয় নেই, বরং আপনি হ্যার লোকে কথা কইবার পারেন যে ঘটনাটা এমনি এমনি এমনি, এবং তারপর আপনার এই প্রশ্নগুলোর সম্মুখীন হইতেই হইব যে আসলে তাহলে কেন আপনি আমার লাইফের মধ্যে আইছিলেন, তো ওইটার লেগে এখন মনে করেন যেই কারণে অসম্ভব, আপনি অসম্ভবটার সম্ভব করানোর চেষ্টা করেন। ধরেন আপনার বাবা মা রাজি হয় না, বাবা মারা রাজি করানোর চেষ্টা করেন যে আমি ওর লোকে অনেক দূর আগাইছি, মন দিয়া ফেলাইছি, ঠিক আছে, এবং আমি প্রতিশ্রুতি দিছি, এখন তোমরা কও প্রতিশ্রুতি ভাঙাটা ঠিক হইব কিনা, ঠিক আছে। এখন আপনি যেই ওয়েটাতে যেতে ছিলেন বন্ধু, এই ওয়েটার ভিতরে দেন সবাই তাহলে এটা অ্যাপ্লাই করতে পারে যে ফাইন, প্রেম করতে মন চাইছে, প্রেম করলাম, তারপর হাজব্যান্ড ওয়াইফের মতো অ্যাটিচিউড করলাম, তারপর হঠাৎ করে মনে হইলো যে না ফাইন আমার লোকে তো হ্যাট যায় না। তো এটা তো আসলে কোনো গেম না বন্ধু, বুঝলেন? তো আমি বন্ধু হিসেবে আপনাদের অবশ্যই কোনো ধরনের মানুষের একটা হক থাকে, একটা হাহাকার থাকে, ঠিক আছে, এটা অভিশাপ অটোমেটিক্যালি আইসা পড়ে। তো ওই ক্ষেত্রে আসলে আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো যে আপনার যদি কোনো ভুল থেকে থাকে এবং সেটা যদি আপনি বুঝতে পারেন ওই ভুলটারে কতভাবে শুধরানো যায় সেই দিকটাও আপনার একটু বিশেষভাবে নজর রাখা উচিত আমার মনে হয়। যাই হোক, এদিকে আছে আমার আরও যে বন্ধু হালিমা রংপুর থেকে, ও ভাইয়া তোমার মাঝে টিচার টিচার ভাব আছে, তুমি ভালো বুঝতে পারো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কয় নাই, হুদা থ্যাংক ইউ কয়েছে, আমি একটু বেশি লয়াল ছিলাম আর কি। ওকে থ্যাংক ইউ ভাইয়া, আমার এস এম এস পড়ার জন্য মোস্ট ওয়েলকাম। টিচার আমি জিন্দগিতে টিচার হইব পারবো না, ঠিক আছে, আমি খালি আমার মতো এক এক সময় এক এক রকম, তবে ট্রাই করি আমার বন্ধুগত যে মানে ইনস্ট্যান্ট ওই মুহূর্তে যদি কোনো সাজেশন আমার মাথায় থাকে আমি দেওয়ার চেষ্টা করি এবং আমি আমার বন্ধুদের কাছ থেকে নেওয়ারও চেষ্টা করি। যাই হোক, এই মুহূর্তে আমার ওই যে বন্ধু বন্ধুর রিকোয়েস্টের গান দেখলাম আমার প্লেলিস্টে আছে, ওইটা লোক আমারই গান সিহরণ বাই মিনহাজ সিফাত। তো আপনারা সিহরিত হইতে থাকেন, গানটা শুনে আর লগে থাকেন ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আপনি বিভিন্ন ভাবে আমার হুনতাছেন আর কি, যাই হোক, মানে কেউ অ্যাপে হুনতাছেন, কেউ ফ্রিকোয়েন্সিতে হুনতাছেন। অনেক অনেক শুক্রিয়া আমগো সকল বন্ধু করে যারা যারা এই দুইটার থেকে আমার লগে জয়েন করছেন বা তারা পরবর্তীতে যারা জয়েন করছেন। তো আশা করতেছি আপনি ভালোই লাগতেছে। আমার বন্ধু বান্ধব দেখলাম দুনিয়ার কথাবার্তা একদম দিল দিয়া ফিল করে শেয়ার করে, অনেক অনেক শুক্রিয়া। আপনি আছেন 90.4 জেনে চক্কর বক্কর বাতচিত লিয়া, আছে আপনার বন্ধু সিফাত। আর সিফাত প্রতি রবিবারে আপনাদের লগেই থাকে যে এই এই আয়োজনটা রইল। এত বেশি বেশি করে আমার যে আরো অন্যান্য বন্ধুরা আছে সপ্তাহে জানাবেন যেন সপ্তাহে মিললে এখানে জয়েন করে। আমি উমের আহান লিখছে, সিফাত ভাই সিহন গানটা আপনার তালিকায় থাকার জন্য আর বাজিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, মোস্ট ওয়েলকাম। বন্ধু ফ্রিকোয়েন্সিতে হুনতাছেন, অনেক অনেক শুক্রিয়া আমগো সকল বন্ধু করে যারা যারা এই দুইটার থেকে আমার লগে জয়েন করছেন বা তারা পরবর্তীতে যারা জয়েন করছেন। তো আশা করতে আপনি ভালোই লাগতেছে। আমার বন্ধু বান্ধব দেখলাম দুনিয়ার কথাবার্তা একদম দিল দিয়া ফিল করে শেয়ার করে, অনেক অনেক শুক্রিয়া। আপনি আছেন 90.4 জেনে চক্কর বক্কর বাতচিত লিয়া, আছে আপনার বন্ধু সিফাত। আর সিফাত প্রতি রবিবারে আপনাদের লগেই থাকে যে এই এই আয়োজনটা রইল। এত বেশি বেশি করে আমার যে আরো অন্যান্য বন্ধুরা আছে সপ্তাহে জানাবেন যেন সপ্তাহে মিললে এখানে জয়েন করে। আমি উমের আহান লিখছে, সিফাত ভাই সিহন গানটা আপনার তালিকায় থাকার জন্য আর বাজিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, মোস্ট ওয়েলকাম। বন্ধু উমের আহান আরও আছে আমার লোক আফ্রি।

না আসলে এটা এক একজনের এক একটা ব্যক্তিগত বিষয় এবং সিচুয়েশনাল আর কে কি করে এটা তো আমি আসলে জানি না, তবে আমার মনে হয় যে আপনার পরিবারের জানানোটা খুব বেশি পরিমাণ দরকার বন্ধু, কারণ এই পরিবারের পরিবার আপনারা এত যত্ন করে কষ্ট করে বড় করছে, ঠিক আছে? তো আপনি ট্রাই করবেন আর কি, আপনার দিক থেকে ট্রাই করবেন যেন সব কিছু ঠিকঠাক হয়, সবাই যেন জানে ব্যাপারটা। না আমগো না জানাই লোক, আমরা তো আর খাইতে এমন আর আমগো জিগাই লোক, আমগো কই লোক, আমগো কেউ দাওয়াত দেয়, দাওয়াত দেয় ভাই আইসো গাজীপুরে আমার বিয়ে, আর গাজীপুর পুরা শহরের ভিতরে খুঁজবো আমি, খুঁজতে খুঁজতে না রাইতে হয়ে যাবো, পরে দেখবো বন্ধ হয়ে গেছে রেস্টুরেন্ট। যাক আফ্রিদা ওয়াসিমা, ঘটনাটা তো জানি না বন্ধু, তবে অবশ্যই দোয়া রইল আপনি যেই সমস্যায় আছেন সমস্যাটা যেন ঠিকঠাক হয়ে যায়। আর এদিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমগো বন্ধু রাফি লিখছিল পাবনা থেকে আছে আমগো বন্ধু, আজকে ভার্সিটিতে গেলাম আমার প্রিয় বান্ধবী ফুচকা খাওয়াইছে, আসলে আমাকে মনে মনে পছন্দ করে কিন্তু বলতে পারে না, কিন্তু আমি বুঝতে পারি। শুনেন এই ধারণার মধ্যে থাকবেন না আমি আশা করি, যদি এরকম কোনো কিছু হয় এবং আপনিও যদি পছন্দ করে থাকেন এই ক্ষেত্রে জানাই দিবেন, ঠিক আছে? না আপনি অনেক আশা নিয়ে থাকবেন, আপনার বান্ধবী অনেক পছন্দ করে, ঠিক এই বান্ধবী আপনারা ফুচকা খাওয়াইতে খাওয়াইতে আরেকজন দই ফুচকা খাওয়াই লাগবো, তখন আবার আপনি কষ্ট পাবেন যা হ্যাঁ কিরে তাহলে তুই আমার ফুচকা খাওয়াইছিলি কে লেখা। তো আমার মতে যে আসলে এই মনের উপর বেস করে তো মানে মনের ব্যাপারটা তো বোঝাটা একটা আলাদাভাবে একটা ঐশ্বরিক একটা ব্যাপার, কিন্তু তারপরেও দেখা গেছে যে আল্লাহ মুখ তো দিচ্ছে, মুখ দিয়ে কইবেন কথা এবং কী হয় ওইগুলো ক্লিয়ার করবেন। আর নাহলে এই বান্ধবী কইব যে তুই আমাকে ভালোবাসিস না, তাহলে আমার কেনা ফুচকা তুই এইভাবে খেয়েছিলি কেন কেন কেন, তখন আপনি কই যাবেন কী উত্তর দিবেন? যদি কইবেন যে ফ্রেন্ড হিসেবে তো খাইছি, ফ্রেন্ড দিয়েছিল লেগে খাইছি, তো ফ্রেন্ড হিসেবে তুই এটা বুঝিস না যে রেগুলার তোকে ফুচকা কেন খাওয়াতাম, আপনি কোনো কিছু আটকাতে পারবেন না আর কি। তো এই লেগে আমি কইলাম ক্লিয়ার হলেন আমগো অবসান কি লিখছে, কাজ শেষ করে ঢাকায় যাচ্ছে, আছি সিবাদ ভাইয়ের সাথে, শুক্রিয়া বন্ধু অবসান, এই বন্ধু কাজে থাকুক, কাজের বাইরে থাকুক, গাড়িতে থাকলেও বন্ধু আমগুলো শুনতে থাকে, কৃতজ্ঞতা বন্ধু আপনার প্রতি। আচ্ছা এদিকে আমার SMS এর মাধ্যমে আমগো যে বন্ধুরা আছেন আমি একটু আগে কথাবার্তা একটু পড়বো, তার আগে একটু আমি বন্ধু করে জানাবার চাইতেছি আমগো বাংলাদেশ থেকে কিন্তু রোহিত জিতেছিল গা অস্কারে, ব্যাপারটা খুবই আনন্দের একটা বিষয় এবং মেজবাউ সুমনের আর কি সিনেমা, এবং এটা একাডেমিক অ্যাওয়ার্ড 99তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে এই মেজবাউর রহমান সুমনের পরিচালিত সিনেমা রোহিত, যেটা আমরা এই যে লাস্ট ঈদের মধ্যে রিলিজ হয়েছিল এবং আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসেবে বিভাগে কিন্তু বাংলাদেশের এই সিনেমাটি নির্বাচিত হয়েছে আর কি নমিনেশনে। তো এটা লোকে এই এবারের অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট 5টা সিনেমা আর কি জমা পড়ছিল, একটা লোকের নুরুল আলম আতিকের মানুষের বাগান, মেজবাউর রহমান সুমনের রোহিত, রেদওয়ান রনির দম, মোহাম্মদ তাওকির ইসলামের দেলুপি, এই সিনেমাগুলো, মনিরুল আকাশ হকের দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল, এই সিনেমাগুলো আসলে মানে সিলেক্ট করা হয়েছিল। তো প্রাথমিক বাছাইয়ের পর 4টা সিনেমা বিবেচনা আছে, সেখান থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের সিনেমা হিসেবে নির্বাচিত হয় লোকের রোহিত। অনেক অনেক শুভকামনা রোহিতের লেগা এবং রোহিত আশা করি যে ওই জায়গার মধ্যে যায়। আর রোহিতের লোক একটা মানে ডিফারেন্ট জনরার একটা মুভি, তো এই মুভিটা একটু স্লো রান এবং স্লো বার্ন করা যেতে পারে, তো আপনি যখন এটা নিয়ে বইবেন আপনি সিনেমাটা দেখতে, তখন আপনার ওই সিনেমাটা খুব মনোযোগ দিয়ে আসলে দেখতে হবে, প্রত্যেকটা সিন আপনার লোকের কথা কইব, ঠিক আছে? আর আপনি যদি কমার্শিয়াল চান তাহলে কমার্শিয়াল ক্ষেত্রে কিন্তু আপনি এই সিনেমাটার লেগে না, কমার্শিয়াল সিনেমার ভিতরে যেমন আর কি ধূপধাপ সব কিছু হইতে থাকে, এই টাইপের সিনেমাগুলোর ভিতরে কিন্তু এরকম ধূপধাপ হয় না, কিন্তু একটা স্টোরি কইতে থাকে, ঠিক আছে? যেটার ভিতরে আপনার হারাই যেতে হবে বা আপনি বুঝতে চাইলে একদম খুব মনোযোগ দিয়ে এটা তো বুঝতে হইব। সিনেমার কথা যেহেতু কইতেছি, খুব রিসেন্ট টাইমে আমি স্পাইডারম্যান দেখছি এবং রিসেন্ট যেই কিস্তিটা বেরিয়েছে ওইটার মধ্যে, এবং আমার কাছে অসাধারণ লাগছে। এবং স্পাইডারম্যানের আমি লাস্ট যে মুভিটা দেখছিলাম ওই মুভিটা, ওই যে 3টা স্পাইডারম্যান একখানায়, ওইটা এবং এটা দুইটাই আমার কাছে সেই লাগছে। এবং এটার ভিতরে আমার আরেকটা ফেভারিট ক্যারেক্টার যেটা স্ট্রেঞ্জার থিংসের ভিতরে ম্যাক্স আছিল, সে এবার আইছিল গিয়া জিন রে হিসেবে, এবং নিঃসন্দেহে আমার একটা ফেভারিট ক্যারেক্টার এটা, এবং ক্যারেক্টার কি মানে ফেভারিট একজন পার্সন ইনফ্যাক্ট। তো সেই ক্ষেত্রে সবাই যেন একখানে পাইছি, ভালোই লাগছে সিনেমাটা, এবং সামনে যে আরও ফাটাফাটি হইতে যেতেছে বোঝা গেছে। এবং মার্ভেল এবং DC-র এই জিনিসগুলো আমার কাছে সেই লাগে, ভিলেনরা এমনভাবে মানে ওটাকে আসলেই ভিলেন কিনা আমি মানে কি কয়টারে স্টোরি করতে যাবো না, তাহলে যে বন্ধুরা দেখবে আর আমার কেউ ভাই তুমি তো স্পয়লার দিয়ে দিলা, তো স্পয়লার দিতেছি না, তবে খালি আমি একটু কমু যে একটু ডিফারেন্ট লাগছে, একটু অন্যরকম লাগছে ভিলেন হিসাবে যেটাতে আপনি চুজ করবেন বা সিলেক্ট করবেন বা আপনি ফিল করে দেখতে থাকবেন, ওই ভিলেনের অ্যাক্টিভিটিসগুলো আপনার কাছে অনেক মজা লাগবে, একটু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে? যদি আমি একটু ফিল পাইছিল কেউ যে ম্যাট্রিক্সের মতো, ম্যাট্রিক্স সিনেমার ভিতরে যেমন ভিলেন বারবার মানে শরীর চেঞ্জ করতে থাকে, জন খুশি ইচ্ছাদারী শরীর কওয়া যেতে পারে, তো ওরকম একটা ব্যাপার আছে আর কি এবার স্পাইডারম্যানের মধ্যে। তো যারা দেখেন নাই তারা দেখে লেন, সেরকম একটা মুভি আমার কাছে তো সেরকম লাগছে মুভিটা। ওকে আমরা SMS যেমন করছিলাম SMS পড়ি আমরা, আমাকে এক বন্ধু ইয়াসমিন লিখছিল লোকের পরিবারের সবাই কি মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছে, এবং আমাকে এই বন্ধুর লোকের উত্তরপাড্ডা হাজিপাড়া থেকে কইতাছে, এবং আমার কণ্ঠ হ্যাঁ খুব ভালো লাগছে, দুষ্ট আবার। ও সুজন সুখী কেমন আছো, ভালো আছো? তোমাকে দুই দিন বলছি সুজন সুখী বলে ডাকা যাবে কি, আজকে আর জিগাই নেই বইলেই দিছি তোমার কাছে নাম।

কি মনে হচ্ছে এটা জানাইলে হবে। সিলেট থেকে অন্তরা সিফাত ভাই, আপনি ঠিকই বলেছেন, কাল রাতে চাঁদে যে তেজ দেখাইছে, এই এক ইঞ্চি জায়গায় অন্ধকার ছিল না, রিয়েলি সত্যি না, ওইটাই আর কি। এটা ব্যাপার থাকে তো একটা, বুঝেন না, কেউ আপনি ফালাই দিবার পারবেন না, সব কিছুরই একটা জরুরত আছে, এই জরুরত থাকা মানে আছে দেখে এগুলো সৃষ্টি হয়েছে। আমি আমার একটা লাইফ স্টোরি শেয়ার করি, ওইটা লোকে ওই যে অ্যাপেন্ডিক্স লয় আর কি, তো আমার কাছে মনে হতেছিল যে অ্যাপেন্ডিক্সের মানে অপারেশন বা এটা আসলে করা উচিত, তখন আমি ওই সার্জনের কাছে যখন গেলাম, সার্জন আমার কইলো যে আপনার এই ধরনের আসলে কোনো সমস্যা আমি পাইনি, এটা আপনার একটা মাসেল পেইন হইবার পারে, তো আমি কইলাম যে এটাকে রাখাটা জরুরি কিনা, অবশ্যই জরুরি। ওই ডাক্তারটা সম্ভবত হিন্দু একজন ডক্টর ছিল, নামটা আমি এক্সাক্ট মনে করবার পারতেছি না, তো উনি আমার একটা কথা কইলো, জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং লজিক্যাল মনে হচ্ছে, উনি কইলো যে সৃষ্টিকর্তা আসলে কোনো কিছুই অপ্রয়োজনীয়ভাবে বানায় নাই, অ্যাপেন্ডিক্স যেহেতু আপনার মধ্যে আমার মধ্যে দিচ্ছে এটারও একটা কারণ আছে, এটার ভিতরেও একটা কাজ আছে, অ্যান্ড যতক্ষণ পর্যন্ত এটার কাজ হইতেছে ততক্ষণ পর্যন্ত এটা ফালানোর তো কোনো কিছু নাই। তো আমি বুঝলাম যে না, লোকটা আসলে খুবই রসিক এবং মানে খুবই মানে পোলাইট এটা, সো আমি এই জিনিসটা বুঝলাম যে আপনি এই কথাটা কওয়ার কারণটা হলো কি, পৃথিবীতে আপনি যা কিছুই দেন সব কিছু আসলে কোনো না কোনো কারণে বানানো হয়েছে, কোনো কিছুই অপ্রয়োজনীয় না, ঠিক আছে, হয়তো বা আমগো কাছে অপ্রয়োজনীয় কিন্তু এটা পৃথিবীর ভিতরে কোনো না কোনো কাজে লাগে আর কি। যাই হোক, ইউসুফ সিকদার বিক্রমপুর থেকে লিখছে, কীভাবে আসো তাকিয়ে চোখ দুটো বাঁকিয়ে মুচকি হাসি তীক্ষ্ণ নজর খুশিতে ভেঙে দিলে বুকের পাজর, দীঘল কালো লম্বা চুল গেঁথে নিলে গোলাপ ফুলের সেই ঘ্রাণে, প্রজাপতি তোমাকে নিয়ে হুড়োহুড়ি, অবাক হয়ে দেখছি খুবই খুব তুমি যেন এক মায়াবী পরি। ওহো হো, সুন্দর কবিতা। আচ্ছা, আমার এই যে প্রশ্ন এলাম, কিন্তু আমার অনেক প্রশ্ন হয়, এই যে কিভাবে আছো তাকিয়ে বুকের পাজর ভেঙে গেল, যেই মানুষটা আমার এত বড় ক্ষতি করলো বুকের পাজর, হের প্রতি ভালোবাসা কিভাবে আয়, এমনি তো বন্ধু বান্ধব একটা ঘুষি মারলো আর গাড়ায় মারা রাখতাম না কিছু, আর গার্লফ্রেন্ড অথবা প্রেমিকা টাউনের পরে বুকের পাজর ভেঙা গেল ওরে আবার আমরা পাইতে যেতেছি, মানে কেন এটা আমরা আসলে সামনে হয়তো বা কোনো একটা আড্ডায় আমরা আলাপ করবো না। এই জায়গায় লিখছে, ভাইয়া বসন্তের সময় গরম পানিতে নিম পাতা জাল দিয়ে গোসল করতে হয়, এই যে আমাকে এক বন্ধু লিখছে, সুন্দর কথা, আর ডাক্তার ওষুধ দিবে লাগানোর জন্য আর খাওয়ার জন্য, ভাইয়া আপনি ওই বন্ধুকে জানিয়ে দিবেন, সিলেট থেকে জানবি জানবি, আপনার অনেক অনেক শুক্রিয়া, আমার ওই বন্ধু যদি হই না থাকে এই মেসেজটা উনি পেয়ে গেছে, আমি অবশ্যই একটু উপরূপে দেখেছিলাম যে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, আমি ওই বন্ধু কিন্তু সুন্দরভাবে কয়ে দিচ্ছে যে বসন্তের মানে বসন্তের সময় গরম পানিতে নিম পাতা জাল দিয়ে গোসল করতে হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় লিখছে, আমি রিদম চট্টগ্রাম থেকে, সিফাত ভাই প্রায় আপনার শো শুনি কিন্তু মেসেজ দেওয়া হয় না, সিফাত ভাই আপনার পিছে কয়টা ডাইনি আছে যারা একটু পরপর আপনার কথায় হাসে, না ডাইনি না, ওরা তো লোকে অগর সামনে কোন যায় না, তাহলে ঘাড় মটকাই দেবো পড়ি। আচ্ছা, 2027 এইচএসসি পরীক্ষা দিব, এই লেগা বন্ধু একটু এক্সাইটেড, ওকে বন্ধু অনেক অনেক শুভকামনা আপনার লেগা, অনন্য এসি আছে, হাই মেসেজ পড়ো না কেন বন্ধু, আপনার মেসেজ তো আমি পাইলামই মাত্র, এইটুকু এইটাই পাইছি, আর কেমনে পড়মু। সিফাত ভাইয়া আমি ইউসা আছি কিশোরগঞ্জ নীলফামারি থেকে, পসিবল হলে পসিবল না বন্ধু। আচ্ছা, আমি কখনো, আচ্ছা খাবার তো পাঠাবো কিন্তু আপনি কি খাবেন এটা বলেন, আচ্ছা ইয়ে পাঠিয়ে দেবো, আমি কখনো আমার ফটো টিকটক বা ফেসবুকে দেই না, আমি দেই না, তাই আমার কোনো ভয় নেই, ওকে ঠিক আছে। জান্নাতুল হীরা আছে, কথাটা ভুল কেন না, যখন কেউ তার কাছে মানুষ বা তার বয়ফ্রেন্ড বা তার ফ্রেন্ডের কাছ থেকে কান কোনো সাপোর্ট পায় না তখন তার মন খারাপ তো হবেই, বন্ধুত্বের সম্পর্ক তখনই টিকবে যখন দুই পক্ষের সমান সাপোর্ট থাকবে, সহানুভূতি থাকবে। জানাতুলিরা একদম পুরোপুরি একমত আপনার লোকে, কিন্তু কথাটা লোকে যে আপনি আসলে আমরা অনেক সময় নিজেকে সাপোর্ট নিজেরাই সিলেক্ট করে নিই, যে আমি অমুক বাইরে কইতেছি বায়ে মনে আমার 10,000 টাকা দিব, এটা বায়োজন আবার ভালো কথা কয় যে আমার কাছে তো টাকা নেই কিন্তু তোমার আমি একটা সাজেশন দিই, ওইটার আমরা সাজেশন মনে করি না, ওইটার আমরা সাপোর্ট মনে করি না, মনে করি ধর এরকম ইনফরমেশন তো সবটাই দেয় টাকা দেন, ঠিক আছে, আমি বেসিক্যালি ওইটা বুঝাইতে চাইছি। অ্যান্ড বন্ধুর কাছ থেকে যদি আপনি সব বন্ধু হয়ে যদি আপনি, যেমন আপনি আমার বন্ধু, আপনি একটা ভালো কাজ করতে যেতেছেন, আপনি আমি বেস্ট অফ লাক দিলাম, আপনি আমি সাজেস্ট করলাম যে বন্ধু এইটার এমনি করতে পারেন, এমনি করতে গেলে সমস্যায় পড়তে পারেন, এটাই তো একটা সাপোর্ট, তাই না। আবার ধরেন আপনি এমন একটা কাজ করতে যেতেছেন যেটা মনে হইতেছে আপনার বন্ধুর কাছে যে না এটা আপনার লেগে ক্ষতিকর হইতে পারে, অ্যান্ড আপনার হ্যাঁ কইলো যে না এই জিনিসটা করো না, করলে তোমার লেগে ঝামেলা হইতে পারে, বা ধরেন আপনি হয়তো বা কোনো একজনের পছন্দ করেন, হ্যাঁ আপনি বিয়া শাদি করবার চাইতেছেন, ওই বন্ধু কইলো তুমি যদি এমনি আসলে ওরে বিয়া করবার যাও তাহলে কিন্তু আসলে ঝামেলায় পড়বো, বাবা মা রাগ করার পারে, কিন্তু কথাটা আপনার ভালো লাগলো না, কেন লাগলো না, কারণ আপনি হ্যাঁ মন প্রাণ সব দিয়ে দিচ্ছেন, এখন আপনার কোনো কিছুই ভালো লাগে না হ্যাঁ ছাড়া, তো এটা তো ওই বন্ধু সাপোর্ট করেনি দেখে আপনি ওই বন্ধুর অপোজিট চিন্তা করবেন, ওই বন্ধু তো ভালো কথাই গেছে।
তো এটা বুঝাইতে চাইছি জান্নাতুল হীরা। আর অবশ্যই আপনার আশেপাশে যারা আছে তাকেও তো আপনার ভালো কাজের প্রতি সাপোর্ট দেওয়াটা খুবই জরুরি, এটা তো আমি সাপোর্ট করি অবশ্যই। আচ্ছা এমনি হলে গণিত পরীক্ষা আমাকে কোপ দেয় যে আমরা পড়ছি একবার তানহার কথা, তানহা আবার লিখছে একই কথা। আচ্ছা আবদুল্লাহ আছে সানার পর থেকে, কেমন আছেন? আছি বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? এক বন্ধু লিখছে দিল দিয়া ফিল করেন, চিল মুড়ে ট্রাই করেন ঢাকা এফএম 90.4, পড়া ফাঁকি দিয়ে হুঁতাচি চক্কর বক্কর বাতচিত, মোটা হইবার চাই কি তা করবাম তাড়াতাড়ি কুইঞ্জে ভাইয়া, ছাড় পোকার জ্বালায় জীবনটা জ্বালাপালা। পুংটা মানে কি? পুংটা মানে লোকে মানে দুষ্টু। আচ্ছা প্রেম করবার চাই কিতা করতাম? আপনি আগে বন্ধু আপনার যে জিন্দগিতে সমস্যা এদিক থেকে আগে ভাইরান, ছাড় পোকা আপনার ছাড়তেছেন, আপনি প্রেম করে কি হেরাই না? ছাড় পোকার কে মূর্খ হইবেন? আর মোটা হইবার চাইতেছেন? মোটা অনেক লেগে আসলে আপনার একটা নিয়মতান্ত্রিক ভাবে আসলে চলতে হইব, ঠিক আছে? 8 ঘন্টা ঘুম, একটা নির্দিষ্ট টাইম ফলো করতে হইব, তারপরে আপনার স্বাস্থ্য ভালো হইব। মোটা কমুন, আমি মোটা অনেক লেগে আমি তো সাজেস্ট করবো না কাউরি, কারণ এটা শরীরে বেশি চর্বি হয়ে গেলে আপনার শরীরে রোগ জীবাণুর পরিমাণ অনেক বেড়ে যাবে, রোগের পরিমাণ অনেক বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি স্বাস্থ্যবান হন বা হেলদি হন এটা আমি অবশ্যই চাবো। আর এই হেলদি লাইফের লেগে আপনার পুষ্টিকর খাবার খাইতে হইব। পুষ্টিকর খাবার মানে এই না যে না আপনার সারাদিন ঘরের ভিতরে ফল ফ্রুট থাকতে হবে, বিষয়টা এরকম না, অনেক ই আছে, শাকসবজি আছে, ছোট মাছ আছে, এগুলো আপনি নিয়মিত খাইবার পারেন। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ঘুমাইবেন, অ্যাজ ফর এক্সাম্পল আপনি 10টা বাজে বা 11টা বাজে ঘুমাইবেন, আবার সকালবেলা উঠে যাবেন, ঠিক আছে? তো এই টাইমগুলো আপনার মেনটেন করতে হবে, তখন আপনি মোটামুটি একটা হেলদি লাইফ আপনি লিড করতেছেন। আর যদি আপনি কন যে আচ্ছা এই জায়গায় আর কয়েকটা সমস্যা তো আচ্ছা, আর যদি কোন যে না আমি মোটাই হইতে চাই, তাহলে এটা সময়ের উপরে নির্ভর করে। আপনি যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকবো তখন একটা সময় দেখবেন আপনি পানি খেলেও মোটাই যেতেছেন গে, তখন আবার মানে এত টেনশনও করতে হবে না। আপনি দেখছেন ছাড় পোকার লেগে, ছাড় পোকার লেগে থেকে বাঁচতে হইলে, ছাড় পোকা ভয়ঙ্কর একটা জিনিস, তো ছাড় পোকার থেকে বাঁচতে হলে আপনার যেটা করতে হবে, আপনার ঘরের যাবতীয় যা যা কিছু আছে সেগুলো গরম পানির ভিতরে, একদম ফুটন্ত গরম পানির ভিতরে ট্রাই করবেন ধোয়ার লেগে, না আবার মোবাইল দিতে যান না তাহলে তো শেষ। আর এই যে করা রোদ ওঠে না, এই করা রোদের মধ্যে আপনার জাজিম তোষক যা আছে এগুলি সবই করে রাখেন, হুগা দিয়াথন একটা পাউডারের মতো আছে, পাউডারটা অ্যাভেলেবেল কিনা আমি জানি না আসলে, ওইটা আসলে একটা মানে যান্ত্রিক উপায়ে আসলে ওই মানে ছাড় পোকা মারে, আমি এটা নিয়ে একবার দেখছিলাম একটা, যে ওইটা ছিটায় রাখলে ওটা মানে ছিটায় রাখলে যখন ছাড় পোকা বা যে চায়না তেলা পোকা যেগুলো আছে এগুলো উপরে দেখা গেলে অগো করে কি ওই চামড়া কেটা ফেলায়, ওই ছোট পাউডারটা কেটা ফেলানোর পরে কি হয় ওটার ভিতরে যা যা আছে ওগুলি সব কিছুগুলোর পানিটা সুইসাইড নেয়, ওগুলো এমনি মরে যায়। এই কাহিনী দেখে আমগো পাশের মহল্লার একজন করছে কি পুরা মনে করে আইন না বস্তা বস্তা আইন না বড় বড় ইমারত বানাইতেছে, ছাড় পোকারা দূরেতে দেখা কয় ওরে মজা পাইছি উইয়া অন্য রাস্তাতে যাই। তো এটার সিস্টেম আছে কতগুলা, এনিওয়ে এটা ধুলার মতো ছড়াই দিতে হয়। তা আপনি আপাতত প্রাথমিকভাবে এটাই ট্রাই করেন যে মানে একটু গরম ইয়ের মধ্যে বা আয়রন দিয়ে আপনার যেই যেই জায়গায় ইয়ে আছে ওগুলারে আপনি একটু সেক দিবার পারেন, যাতে ওগুলো নষ্ট হয়ে যায় ডিম বা ছাড় পোকা। অনেক কথা কয়ে ফেলাইছে, আমার মনে একটা গানে যাবো, গানের পরে ফিরাই দিচ্ছি আরও আরও কথাবার্তা লয়ে, যে গানটা শুনবো ওটা লেগে মন পাখি ভাই কুমার বিশ্বজিৎ দোলা, শুনতে থাকেন লগে থাকেন ঢাকা এফএম 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: চক্করবক্কর বাতচিত
2: লই দেব বিদায়, কারণ ভাল লাগতেছে না খিদায়। সময় গেছে গা বিদায় লোনের মাগার যাওনের আগে আমার বন্ধু কথাবার্তাটি আমি পয়রা, তারপর বিদায় লোম, তারপর আবার কথা হইব। আমগো প্রতি মঙ্গলবার আর বুধবার বিকাল 5টা থেকে লইয়া আমগো ঢাকা মেট্রো 9040 তে। তো যেটা লোকা কথা, এদিকে আমার বন্ধুরা কি লিখছে আমি একটু দেখি। ফেসবুকে আছেন অনেক বন্ধুরা, সব জায়গায় আছেন অবশ্য, লিখছেন আমগো উম্মের আহান সিরাত ভাইয়া বিদায় নিচ্ছে, অনেক বেশি ভালো থাকুন, ভালো রাখুন। ওকে বন্ধু, মায়ার শহর আছে আমগো ভাইয়া। আমি লামিয়া, আমি অনেকদিন ধরে শুনি, আজকে প্রথম কমেন্ট করলাম, অনেক ভালো লাগে শুনতে। অনেকক্ষণ খোঁজার পর পোস্ট পাইলাম, আমার কি স্মার্টফোন ছিল না তাই এতদিন কমেন্ট করতে পারিনি। ওয়াও, তাহলে তো এখন হয়েছে না? কংগ্রেচুলেশন বন্ধু, এখান থেকে নিয়মিত আমগো বন্ধুরে পামু। জাওয়াদ আছে আমগো লোকে, সিফাত ভাই গুড মর্নিং, কেমন আছো? আচ্ছা মাত্র উঠলেন না ঘুমেতে? আচ্ছা আমি কি দেরি করে অফিসে ঢুকলাম? না না না, একদম না, অফিস তো খুলেই নেই গেট এখনো। আপনি এই যে আপনি আধা ঘন্টা গায়ে পড়ছেন। আচ্ছা আমগো সাউদাকে লিখছে ভাইয়া টেনশন করো না, আমি আমার বিয়েতে ইনশাল্লাহ তোমাদের দাওয়াত দিব, বাট সেটা আদৌ এই জন্মে হবে কিনা জানি না, এই জন্মে হইব। অ্যাটলিস্ট একটা করেন। ওই যে মা বলে তোর বিয়ে করতে করতে কেয়ামত হয়ে যাবে, বাট হলে তো পাবেন ইনশাল্লাহ না, এরকম কয়, এটা সত্যি কয় অনেকে। তারপরে দিয়ে যে হ্যাঁ গো বিয়ে শাদী হয়ে যায়গা, যে অনুকুম থাকবো হয়ে যাবো গা। আচ্ছা ভাই আমি 30 তারিখ একটা কাজে কক্সবান্দরবন যাচ্ছি, 6-7 দিন কাজ থাকবে, তারপরে চলে আসবো। আমি টিউন করবো, বাট যদি কাজের প্রেশার কম করতে না পারি দিলে চোট পাইও না, তাই আগে বলে দিলাম। নিজের জন্য হলেও তো চক্করবক্কর বাতচিত শুনবো, অনেক অনেক শুক্রিয়া। আমি ফার্স্টে মনে করছি কি বন্ধু কইতেছি কি, যে আমি 30 তারিখ একটা কাজে কক্সবাজার বান্দরবন যাচ্ছি, তোমরা যাবে নাকি? তোমাদের নিয়ে যাবো। ও মা হ্যাঁ কই, কি কি কইলো? যাই হোক সমস্যা নাই, আমি কই না আর কি, ওরে কয়ে দিই, আপনারা কেউ কয়েন না যে এটা এরকম কইছে হ্যাঁ আর কি। চিন্তা নিজে কনফিউজ হয়ে গেছে যে কি এমন কইলাম। যাই হোক, আচ্ছা এই জায়গায় লিখছে লোক, আচ্ছা এক বন্ধু লিখছে আমি কি 11টাতেই ঘুমাই, আজকে ছারপোকার স্যুট কি বানাইছি রোদে, এন্ড কি করবেন, বেচবেন এটি? আচ্ছা ভাইয়া তোমার প্লে করা গান রেকর্ড করতে করতে মেমোরি ভরে গেছে, কি করবো? কাইটা দেন, কাইটা আবার বলেন, সমস্যা কি? আর রেকর্ড করেন কে লেগে, আমরা তো সবসময় থাকি। পড়ানোর সময় শিক্ষক বললেন তোমার যে শব্দ বারবার জোরে জোরে উচ্চারণ করবে সেটা সারা জীবনের জন্য তোমাদের হয়ে যাবে। এই শুনে পেছনের সারি থেকে একটা ছেলে চিৎকার করে বলতে থাকে শিলা শিলা শিলা। সুধী সুনারি নাটোর থেকে শুক্রিয়া বন্ধু। হালিমা লিখছে রংপুর থেকে, ও ভাই এতক্ষণ তোমাকে শুনছিলাম, ভালো থেকো। আচ্ছা এখন বিদায় লিখে মনে হয়। এদিকে আরো আছে আমগো বন্ধু সিফাত ভাই, থ্যাংকস সাজেশনটা দেওয়ার জন্য ভাই, আগামী সপ্তাহ দেখা হবে রংপুর থেকে সৈকত। ওকে ইনশাল্লাহ বন্ধু। আচ্ছা ওয়া সিফাতি, আপনার গানগুলো, আপনার কণ্ঠ অনেক মিষ্টি, ভালো লাগে, অনেক অনেক শুক্রিয়া বন্ধু, নাম তো লিখলেন না আপনি আপনার। আচ্ছা সালিহুর আজকে বিদায় নিচ্ছে, ওকেই। আরো আছে, আরে ভাইয়া আমার নাম লিখতে ভুলে গিয়েছিলাম, আমার নাম তানিয়া। ওকে আমগো তানিয়া বন্ধু, এবার চিনতে পেরেছেন? ইয়াস, আমি আপনার নিয়মিত শ্রোতা, জানেন ভাইয়া আপনার শিহরণ গানটার সাথে আমার অনেক মিল খুঁজে পাই, আসলে যাক আমার গান সার্থক। তানিয়া অনেক অনেক শুক্রিয়া বন্ধু। মুন লিখছে ঢাকা থেকে, সিফাত ভাইয়া আমার মেসেজ পড়েন না কেন? পাই নেই যে, এই যে এখন পাইলাম, অনেকদিন পর মেসেজ দিলাম ভাইয়া, ব্যস্ত থাকার কারণে আপনাকে শুনি বাট লিখতে পারি না, এই যে এখন পাইয়া পড়ে দিচ্ছি। আর আমগুই বন্ধু তানিয়া, তানিয়া ওই যে আমি আমার ইউটিউবে ওই যে শিহরণের গানের নিচে যখন কমেন্ট পাই তখনই আমার এক কথা মনে পড়ে, যাও আচ্ছা আমার এই বন্ধুরা হুনতেছে এখন। আচ্ছা হ্যালো, স্বাগত জানাচ্ছি চক্করবক্করে সিফাত ভাইয়ের মাঝে কি মজার ঢাকাইয়া শোতে, আজকে একটু তাড়াতাড়ি আসলাম। ও ভাইয়া গো আমার FM এর বন্ধুরা সবাই কেমন আছে? নিশি নিশি আলহামদুলিল্লাহ ভালো আছে। শেষ মুহূর্তের 15 মিনিট আগে আপনি আইছেন, অনেক তাড়াতাড়ি আছেন না? আচ্ছা রংপুর থেকে তানজিন আছে, সিরত ভাই আপনার শো কি কি বারে হয়? প্রতি রবিবারে বন্ধু এই শোটা পাবেন ঢাকাইয়া বাসায়, চক্করবক্কর বাতচিত দুপুর 2টা তেলে বিকেল 5টা পর্যন্ত। আর মঙ্গল আর বুধবার এই দুই দিন পাবেন বিকেল 5টাতে ঢাকা মেট্রো 9040, তো এটা ঢাকাইয়া বাসার শো না। আচ্ছা অনেক গবেষণা করে কমেন্ট করলাম, ভুল বললেন তো, কোনটা ভুল বললেন তো বুঝি নাই কা। আচ্ছা সিফাত ভাইয়া কেমন আছো? রুহান রুহান আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। রসুনও আছে আমগুলোকে, আমি রসুন কানন সিভার, সুন্দর নাম সিভার। আচ্ছা ওইটা জানি নামটা কি করবেন? না আমি বিয়ে সাজার করবো না, হয়ে গেছে। আচ্ছা সিফাত ভাই, আমি মাহমুদুল হাসান বলছি, যুক্ত হয়ে গেলাম, থাকবো পুরোটা সময়। ভাই আমাকে চিনছেন? চিনলে বলবেন। এমনভাবে কইলো যেমন হ্যাঁ দুইটা বাজাইছে, আইছে লোকে এই যে একটু আগে, 7-8 মিনিট আগে আছে, পুরোটা সময় হ্যাঁ থাকবো। পুরো সময় কই থাকবে? বাইরে যাবেন আমার লগে? সো তো শেষ পর্যায়ে। আচ্ছা রিদম পড়বো, মেসেজ পড়বো, সমস্যা নেই, কিন্তু ওই যে মেসেজ পড়লে আরো শুনবেন, নাহলে শুনবেন না, এইটা বাদ দিতে হইব আর কি। মাহিন বলছি মোহাম্মদপুর থেকে, শেষ কি শেষ ডায়েরির পাতায় ভাই গানটা শুনতে চাই প্লিজ, কিন্তু বন্ধু রিকোয়েস্টের গান আমি আসলে প্লে করতে পারি না, দুঃখিত। আচ্ছা এই জায়গায় লিখছে লোকে, তুমি কথা দাও এই গানগুলো আবার ছাড়বা তাইলে কাটমু। হ্যাঁ কোন গান? আমার গানগুলো তো আপনি পাইবেন, আপনাকে পছন্দের গানগুলো নিয়েই তো আমাকে প্লে লিস্ট সাজানো থাকে, এটা না পাওয়ার কি আছে, সবসময়ই পাইবেন। আচ্ছা শিবু ভাইয়া, তোমার গানগুলো অনেক সুন্দর, লিরিক্সগুলো কি তুমি লিখো? ইসানা ইসানা ম্যাক্সিমাম লিরিক্সই আমার লেখা, মানে হাতে গোনা কয়েকটা আছে যেগুলো বাইরের লিরিক, যেমন সুনয়না সুনয়না টু, এগুলো আমার এক বড় ভাই লিখছিল, যার কাছে আমি পড়তাম, আমার খুব পছন্দের বড় ভাই। সামনে ওনার লেখা আরেকটা আইতে আছে, আর এমনি খুব কম আর কি, হাতে গোনা কয়েকটা আছে যেগুলো আমার বাইরের লিরিকে করা, কারণ আমি আমার লিরিকই আসলে ভালো বুঝি, বাকিগুলি কেমন জানি লাগে, মানে কেমন লাগে না, মানে মনে হয় যে বেশি আর কি আমি হয়তো বুঝতেছি না এরকম কিছু, বাট ওরকম সুন্দর মজা রইলে আলবত ওগুলার প্রগাই। মশার কামড় খাবো, মশারি দিয়ে ঘুমাবো না, মাহাদিসের তো খান খায়া, তারপর আবার গিয়া বয়ে থাকেন হসপিটালে, কি করবেন? আপনি নিজের নিজে স্পাইডার মশা ম্যান শুরু করছেন না, মানে মনে করতেছেন মশা কামড় দিলে আপনি মসকিউটো ম্যান হয়ে যাবেন গা। মশা আমি তো খবর পাইছি তো, মশারা আপনার ডরে এখন ওই যে আপনি যখন কামড় ধরনের একটা ধান্দা করতেছেন, ওরা নিজের এখন মশারি কিনছে আপনার লেগে টানায় হইবে। আচ্ছা আরেকজন বন্ধু আমি যাইতে যেতে একটু পড়ে যাই, মুরাদ চৌধুরা লিখছে লোকিয়া, ভালো আছো কিনা? ভালো আছি বন্ধু, নিশি বিদায় জানাইছে, ওকে। আমি পুকুরপাড় থেকে, MD এলোমেলো, সুন্দর বুঝাইতেছে, একদম তীব্র রোদের মধ্যে আপনি বয়ে রয়েছেন, চান্দির উপরে এফেক্ট করতেছে আপনার, এখন শেষ মুহূর্তে এটি মনে পড়তেছে, এটা আগে আইবেন না তাহলে আরো মজা হইতো। যাকে যাইতে যাইতে যে গানটা প্লে করে যাবো ওটা লোকের লাভ এন্টিটি বাই CK ফিচারিং জো বয় অ্যান্ড খুয়ামি, তো এই গানটা আমার সেরকম লাগে, স্পেশাল আনপ্যাক্টা, তবে এই মুহূর্তে আমরা রিমিক্স ভার্সনটা শুনবো। আর যাইতে যাইতে বন্ধু করে কয়েকবার চাইতেছি যে প্রচন্ড গরম, বেশি বেশি করে পানি পান করেন, আর নিজের ঘরের সন্তান বা বয়োবৃদ্ধ যারা আছে বিশেষ নজর রাখবেন, সবার লগে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ক্রিয়েট করবেন, মানে পরিবারের সবার লগে, যেন আপনার পরিবারটা হয়ে যায় একদম পুরোপুরি আপনার মনের একটা বহিঃপ্রকাশ, মানে মনের বাইরের দিক আর কি, এটা যেন আপনি সবার লগে শেয়ার করতে পারেন। আর এটাও মাথায় রাখবেন যে আপনি যখন শেয়ার করবেন সবাই আপনার মন মতো কথা কইব না, হেরা এগো বুদ্ধি থেকে অবশ্যই কথা কইব, আপনার যেটা পছন্দ আপনার কাছে যেটা লজিক্যাল মনে হইব এবং যেটা ক্ষতিকারক না এরকম কোনো কিছু আপনি চুজ করে নেবেন। কথাটা বললাম এই কারণে, কারণ অনেক বন্ধুরা আমি দেখলাম যারা অনেক বেশি পরিমাণ সমস্যার মধ্যে আছে, হয়তোবা কথাগুলো মনের ভিতরে লুকায় রাখছে, কথা কইবার পারতেছে না, তো সব মিলে আসলে বিষয়টা কইলাম। আর যেতে যেতে যে কথাটা কই এটা অনেক কইবার চাই, এটা লোক আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটারে। আজকের লেগে সিফাত কইতাছি, টাটা, বাই বাই অ্যান্ড আলভিদা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

বাংলাদেশ, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। লিজনার্স, আজ রবিবার, আর রবিবার মানেই কিন্তু সানডে ফান্ডে। লিজনার্স, আমি আর জি রিদম কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন ঢাকা এফএম 90.4 এর সাথে। লিজনার্স, আজ রবিবার, রবিবার মানেই সানডে ফান্ডে, সানডে সাউন্ডস। হ্যাঁ, সানডেকে ফান্ডেতে রূপান্তর করার জন্যই কিন্তু আর জি রিদম হাজির হয়ে গেছে আপনাদের সাথে, একদম আছি সন্ধ্যা 8টা পর্যন্ত। লিজনার্স, আজ রবিবার, আর সবাই জানেন যে রবিবার মানেই কিন্তু গরম গরম মিউজিকের আড্ডা, গানের আড্ডা। আজকে কে থাকছে আমাদের সাথে? হ্যাঁ লিজনার্স, আজও কিন্তু আমাদের সাথে স্পেশাল একজন গেস্ট থাকছে, যে কিনা শুধু গান বাজনাই করে না, গান বাজনা নিয়ে তার চর্চা, গান বাজনা নিয়ে তার পড়ালেখা, গান বাজনার প্রতি তার ফ্যাসিনেশন, গান বাজনার প্রতি তার যে ভালো লাগা, হ্যাঁ সব বিষয়ে আমরা শুনবো, সব বিষয়ে আমরা জানবো। কে থাকছে আমাদের সাথে সেই বিষয়ে আমি এখন কিছু বলছি না, বাট লিজনার্স, যে কোনো সময় কিন্তু আমাদের ফেসবুক লাইভে চলে আসবো আমরা, অর্থাৎ ফেসবুকের আমাদের ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজ থেকে। অ্যান্ড লাইভে চলে আসলেই কিন্তু আপনিও কিন্তু সেই লাইভ মিউজিক আড্ডে আপনি কিন্তু যুক্ত হতে পারবেন। তো আশা করছি লিজনার্স অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, কখন চলে আসি হুট করে বলা যায় না কিন্তু। আচ্ছা লিজনার্স, আমি এই শুরুর মুহূর্তে একটু বলে দিচ্ছি, খুব ইজিলি কিন্তু আপনিও রিদমের সাথে যুক্ত হতে পারবেন, রিদমের সাথে আপনিও গল্পে মেতে উঠতে পারবেন, রিদমের সাথে আড্ডা জমিয়ে তুলতে পারবেন। আচ্ছা, রিদমের সাথে আড্ডা দেওয়ার জন্য কি করতে হবে? রিদমের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovedhakafm। হ্যাঁ লিসনার্স, ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে সেখানে কিন্তু আপনি সানডে ফান্ডের পোস্টার পেয়ে যাচ্ছেন, যেখানে রিদম বলে দিয়েছে যে রিদম ইজ হিয়ার। হ্যাঁ লিসনার্স, আর পোস্টের কমেন্ট সেকশনে যদি কমেন্ট ড্রপ করেন, আই লাভ সপথ, ও কসম কসম খুদা কি, আপনার মেসেজ কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের নাম্বারও লিখতে পারবেন, 01841904904, ঠিক একই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপও লিখতে পারবেন। সো লিসনার্স, আশা করছি আপনাদের সাথে মিলেই আমাদের এই বিকেলের সময়টা, এই যে পরন্ত বিকেল, পরন্ত বিকেল কেন বললাম, বিকেল গড়িয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা চলে আসবে। সো এই পরন্ত বিকেলে আশা করছি সবাই আমার সাথে যুক্ত হয়ে জানিয়ে দেবেন কোত্থেকে যুক্ত আছেন, কেমন আছেন, কি করছেন না করছেন। আর অবশ্যই কিন্তু আমরা যেমনটা বলছিলাম যে লাইভ মিউজিক নিয়ে কিন্তু থাকছি। সো আমার গেস্ট এখন পর্যন্ত কিন্তু আসেনি, আমার গেস্ট চলে আসলেই কিন্তু আমরা এখনই, এখন না সরি, আমার গেস্ট আসা মাত্রই কিন্তু আমরা সেই গানের আড্ডায় ঢুকে যাব। সো কে থাকছে আজকে আমার সাথে আমার এই স্টুডিওতে, ঢাকা এফএম 90.4 এর এই স্টুডিওতে কে থাকছে গিটার হাতে, কে কী গান শোনাবে, সেটা যদি জানতে চান অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকতে হবে। আর এই পরন্ত বিকেলটাকে আমরা একটা সুন্দর গান দিয়ে শুরু করব, আশা করছি গান দিয়ে শুরু করলে আমাদের এই পরন্ত বিকেলটা, মানে সানডে ফান্ডের যে পরন্ত বিকেল সেটা কিন্তু একদম কি বলবো, এটাকে একদম এক্সাইটমেন্টে ভরে উঠবে। আচ্ছা, আমরা এখন আনিলার করা ভ্যারিয়েশন নাম্বার 25 অ্যালবামের একটা গানে চলে যাব, এই গানটা দিয়ে আজকের বিকেলটা শুরু করছি। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত হয়ে যাচ্ছেন মেসেজে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, হ্যাঁ সবাইকে মোস্ট ওয়েলকাম। যাই হোক, গানে চলে যাচ্ছি, ফিরত আসছি আপনাদের সাথেই। যাই হোক লিসনার্স, অনেক কথা বলে ফেললাম, কথা আর বাড়াবো না, সোজা গানে চলে যাচ্ছি।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: মুকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা এফএম 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।
4: জাগরণ
5: Nation, X Station.
6: Sunday.

Hello, my beloved listeners. Welcome back again. RG Rhythm here. আপনার শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4. লিসনার্স, আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আমাদের বিকাল কিন্তু জমে উঠেছে। আজকের বিকালটাকে আমাদের কি বলবো, এটাকে ফান ফান ফান বিকালে পরিণত করতে হবে, কারণ সানডে মানেই কিন্তু ফান্ডে। হ্যাঁ লিসনার, সানডে ফান্ডের মাঝে রিদম থাকছে প্রচুর গল্প নিয়ে, আড্ডা নিয়ে, সুন্দর সুন্দর গান নিয়ে, আর সাথে থাকছে সানডে সাউন্ডস। হ্যাঁ লিসনার্স, আমার গেস্ট কিন্তু চলে এসেছে অলরেডি। যাই হোক, আমরা যে কোনো সময় আমাদের ফেসবুক পেজ থেকে কিন্তু লাইভে চলে আসবো। সো আপনি যদি সেই লাইভ মিউজিক আড্ডায় যুক্ত হতে চান, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে হবে, facebook.com/ilovedhakafm, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন, সেখানে কিন্তু আমাদের সেই লাইভটা আপনি পেয়ে যাবেন সানডে সাউন্ডের। অ্যান্ড আমরা কিন্তু লাইভ কিন্তু একটা মিউজিক আড্ডা দিব। সো আপনি যদি আপনার কোনো পছন্দের গান শুনতে চান, আপনার গান কেমন লাগে, গানকে কতটুকু ভালোবাসেন সেটা যদি জানাতে চান, অবশ্যই আমাদের লাইভে চলে আসতে পারবেন। যে কোনো মুহূর্তে চলে আসবো লাইভে, আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন। আর এদিকে যেমনটা বলছিলাম যে আমার পোস্ট কিন্তু চলে এসেছে সানডে ফান্ডের, আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কমেন্ট সেকশনে এখন পর্যন্ত অনেকেই যুক্ত হয়ে গেছে। ওয়াও ওয়াও ওয়াও ওয়াও, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু কমেন্ট সেকশনে মিনহা ইসলাম মিনু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সুখপাখি যুক্ত হয়েছে, সুখপাখি তো হচ্ছে আমাদের প্রিয়া আই গেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিয়া প্রিয়া, রাইট। হ্যাঁ রিদম, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রিদম সবসময় ভালো থাকে, সবসময় ভালো থাকার দলে। অমৃত বোস দাদা চলে এসেছে কলকাতা ইন্ডিয়া থেকে, কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে শুভ বিকেল। দাদা শুভ বিকেল, কেমন আছেন? কলকাতার ওয়েদার কেমন জানাবেন। কলকাতার আপডেট নেওয়ার জন্য আমার একটা ফ্রেন্ডই যথেষ্ট, সেটা হচ্ছে আমাদের অমৃত বোস দাদা আর কি। আচ্ছা, উমের আহান যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে। রিদম ভাইয়া উপস্থিত, শুভ বিকেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনার ট্যুর কেমন হলো? ও ট্যুর কোথায়? ট্যুর টু বিছানাপুর। হ্যাঁ বিছানাপুরের ট্যুর আমার বেস্ট ছিল। আমি বৃহস্পতিবার রাতে ঘুমিয়ে শুক্রবার বিকেলবেলা উঠেছি। হ্যাঁ বেস্ট বেস্ট, একটা সেরা ট্যুর দিয়েছি আমি। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি সাউদা চলে এসেছে। হাই মিস্টার রিদম সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি রিদম সাহেব। হ্যাঁ মিস্টার রিদম সাহেব, গুড গুড। রিদম ভাইয়া, আমার ব্যক্তিগত একটা অভিমত, এমন একটা অনুষ্ঠান করা উচিত শ্রোতা বন্ধুদের অনুরোধের গান বাজানো সম্ভব হয়, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই আপনার এই ব্যাপারটা আমরা মাথায় নিলাম, মাথায় থাকবে। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি সাউদা আছে আমার সাথে। আজকে আমার মনটা অসম্ভব ভালো, আজকে আমি সিফাত ভাইয়ের সাথে অনেকক্ষণ কিছু বিষয় নিয়ে কথা বলেছি, ভাইয়া আমাকে অনেক কিছু বুঝে বলে সাজেশন দিয়েছে, এখন মনে হচ্ছে আমার বুকের ভেতর থেকে পাথর নেমে গিয়েছে। সিদ্ধান্তহীনতায় ভোগা আমার মন একটু শান্ত হয়েছে। ওকে ওকে ওকে, দেখেন আপনাদের এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোকে ক্লিয়ার আউট করার জন্যই তো আমরা এখানে বসে আছি, তাই না? যাক ভালো লাগলো আপনার সাথে সিফাত ভাই, একটা সুন্দর আড্ডা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছি তানহা নেস আছে আমার সাথে। আচ্ছা আপনাদের সবার ফেভারিট আর যে তানহাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে। ভাইয়া তোমার বিয়ের মিষ্টি তো খাওয়ালা না, বাই দ্য ওয়ে কংগ্রেচুলেশন ফর ইউর নিউ লাইফ। আচ্ছা তানহা আপু, আমার সকালবেলা নাকি তানহা আপু যেই রিউমারটা ছড়াচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত যে রিদমের বিয়ে হয়ে গেছে, রিদম বিয়ে করে ফেলেছে, এটা কিন্তু টোটালি কিন্তু একটা ফলস অ্যালিগেশন। আচ্ছা অ্যালিগেশন বলাটা রং হবে, মানে এটা টোটালি একটা ফেক নিউজ। আমি কোনো বিয়ে শাদি করিনি, আমি এখন পর্যন্ত মানে টোটালি সিঙ্গেলই আছি। আমি জানি না তানহাপু কেন আমার সাথে, যে আসলে কোন শত্রুতে আমি জেরে এই কাজটা করছি, আই ডোন্ট নো। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে ইমরান তুহিন যুক্ত হয়ে গেছে। রিদম ব্রো গুড ইভিনিং, আম ফ্রম গাজীপুর শ্রীপুর, ও মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু নাম্বারেও অনেকে যুক্ত হয়ে গেছেন, পল্লবী আছে, তহিদুল আছে আমার সাথে নাম্বারে যুক্ত আছে, মুরাদ চৌধুরী নাম্বারে এদিকে যুক্ত আছে দেখা যাচ্ছে, নিশি। আচ্ছা সবাইকে মোস্ট ওয়েলকাম, সবার সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আর যেমনটা বলছিলাম যে সানডে সাউন্ডে কিন্তু আমাদের একটা লাইভ মিউজিক আড্ডা থাকছে, সো আশা করছি অবশ্যই সবাই সেখানেও যুক্ত হবেন। আর এই মুহূর্তে আমি আরও একটা গানে চলে যাই, আপনারা গানগুলো আশা করছি এনজয় করছেন, আমাদের প্লেলিস্টে যে গানগুলো আছে। সো বেশি কথা বাড়াচ্ছি না, এদিকে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে কিন্তু অবসান ভাইও চলে এসেছে আমার সাথে। অবসান ভাই মোস্ট ওয়েলকাম, আমি সবার মেসেজই পড়বো, সবার সাথে আড্ডা দিব, গল্প করবো। আচ্ছা বেশি কথা বাড়াচ্ছি না, আমি একটা গানে চলে যাই। হেমন্ত মুখার্জি করে একটা গান শুনবো, যেটা হচ্ছে ইন্ডিয়ান বাংলা মিউজিক অ্যালবামের অলিরও কথা শুনে বকুল হাসে। আচ্ছা অলিরও কথা শুনে বকুলকে আদৌ হাসে কিনা এই ব্যাপারটা নিয়ে আমি খুবই কনফিউজড, কজ আমি যদি মানে এই ব্যাপারটা একটু ঘেটে দেখতে যাই, আমার কেন জানি মনে হয় যে বকুল বোধহয় হাসে না। আচ্ছা যাই হোক, আমরা এত কথা বাড়াবো না এখন, অলিরও কথা শুনে বকুল হাসে গানটাতে চলে যাচ্ছি। খুব সুন্দর একটা গান, আর এই বিকেলের এই মুহূর্তটাতে গানটা আই গেস পুরো পারফেক্টলি যাচ্ছে। আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন রিদমের সাথে, থাকবেন সানডে ফান্ডের সাথে, সানডে সাউন্ডসের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4 FM.

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম আছি আপনাদের সাথে। আমরা প্রথম ঘন্টা কিন্তু শেষ পর্যায়ে আছি, দেখা যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সেই শুরুর মুহূর্ত থেকে যুক্ত হয়ে গেছেন এবং এখন পর্যন্ত যুক্ত আছেন। আচ্ছা, আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছেন। আহসান হাবিব আছে আমার সাথে, দেখা যাচ্ছে। তারপরের দিকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে আছে মোহাম্মদ রবিউল হাসান, ওকে মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি অবসান ভাই আছে। এটা কি নতুন শো ভাই? নতুন শো বলতে সানডে ফান্ডে নিয়ে তো আমি আসলে প্রতি রবিবারই হাজির হই, বাট এখন থেকে হচ্ছে আপনারা, এখন থেকে না, এই এটাও তো আপনারা পাচ্ছেন, সানডে সাউন্ডও চলছে আজকে বেশ কয়েকদিন যাবত। মানে দ্যাট মিন্স যে এই সানডে ফান্ডের মাঝখানে আপনি কিন্তু সানডে সাউন্ডস পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে সাউদা আছে, আমার সাথে এদিকে যুক্ত আছে আরও একজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটা লিখেন ভাই, নামটা লিখলে খুব খুশি হব। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আর অনেকেই যুক্ত হয়ে গেছে। পল্লবী আছেন নাগেশ্বরী থেকে, নাগেশ্বরী থেকে পল্লবী, হ্যালো হ্যালো, কী অবস্থা? তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে, কে যুক্ত হয়েছে, নামটা কোথায়, নামটা তো লিখেন নাই, নামটা একটু লিখলে খুশি হব। সাইদুল ইসলাম সোহাগ আছে আমার সাথে। রিদম ভাই, আপনাকে কিছুক্ষণ আগে কিন্তু সিফাত ভাইয়া পুংটো বলেছে, সত্যি কি আপনি পুংটো? ওকে ওকে, আচ্ছা, এই জন্য পুংটোর কথা আসছে। আচ্ছা, আমি পুংটো কিনা আমি ঠিক বলতে পারছি না, এটা এটা আসলে সিফাত ভাই ভালো বলতে পারবে। আচ্ছা, লাভ ইউ দাদা, কেমন আছো? আমার অনেক খারাপ লাগছে, এতদিন টেক্সট করা যাচ্ছিল না দাদা, আমি পুরো সময় যুক্ত থাকবো। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। সৌরভ আছে আমার সাথে, দেখা যাচ্ছে, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে মাহিয়া, মাহিয়া যুক্ত আছে, মাহিয়া নাকি মায়া, ওকে মায়া, ক্লাস সিক্সে পড়ে, ও ছোট্ট বন্ধু, হ্যালো হ্যালো। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে, মুত্রায়ন ইসলাম সুমনা যুক্ত আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে বনশ্রী থেকে তৌহিদুল। এদিকে দেখতে পাচ্ছি আরও একজন যুক্ত হয়ে গেছে, বাবারে, ইউসা যুক্ত হয়েছে আমার সাথে, কিশোরগঞ্জ নীলফামারি থেকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। বাহ, বেশ ভালো লাগছে সবাইকে আজকে দেখতে পাচ্ছি, সবাই আজকে যুক্ত হয়ে গেছে। হ্যাঁ রিদম, কেমন আছেন? আপনি কি অমানিশায় সবসময় কি থাকেন? আচ্ছা, অমানিশায় সবসময় থাকি বলতে, যখন আমার সাথে ঘটে যায় কোনো ভৌতিক ঘটনা, ঘটে যায় কোনো লোমহর্ষক ঘটনা, তখনই আমি হাজির হয়ে যাই আপনাদের মাঝে। আচ্ছা, যাই হোক, যদি অমানিশায় দেখতে চান অবশ্যই জানাবেন, আশা করছি অমানিশায় আবারও দেখা হবে সবার সাথে। আচ্ছা লিজনার্স, সেই প্রথম ঘন্টায় শেষ পর্যায়ে আছি, আশা করছি অবশ্যই সবাই যুক্ত হয়ে গেছেন, যুক্ত থাকবেন। আমি হয়তো বা পরের ঘন্টায় আমরা কিন্তু ফেসবুক লাইভে চলে আসবো, সো ফেসবুক লাইভে যুক্ত হয়ে যাবেন, facebook.com/ilovedhakafm, সেখানে যুক্ত হয়ে গেলেই কিন্তু আমাকে পেয়ে যাবেন। আমাদের মিউজিক্যাল আড্ডা থাকবে, লাইভ মিউজিক্যাল আড্ডা, আশা করছি সবাই এনজয় করবেন। আর এই মুহূর্তে একটা গানে চলে যাব, আমরা এখন অঙ্কনে করে একটা গান শুনবো, বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি তাই, রিদমের একটা পছন্দের গান। আচ্ছা যাই হোক, গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। ঢাকা FM 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: my beloved listeners. Welcome back again on Dhaka FM 90.4. আশা করছি আমার বন্ধু বান্ধব সবাই যুক্ত হয়ে গেছেন, যুক্ত আছেন এখন পর্যন্ত। যেমন কথা দিয়েছি ঠিক তেমনি ভাবে কিন্তু আর যে রিদম হাজির হয়ে গেল আপনাদের মাঝে উইথ সানডে সাউন্ডস। হ্যাঁ, তখন বলছিলাম যে আমাদের সাথে কিন্তু আজকে গেস্ট থাকছে, স্পেশাল একজন গেস্ট থাকছে, একজন না আমাদের সাথে কিন্তু আজকে স্পেশাল দুইজন গেস্ট থাকছে। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু সবাই আমাকে ফেসবুকে দেখতে পারবেন, যারা ফ্রিকোয়েন্সিতে শুনছেন মোস্ট ওয়েলকাম, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বাট এই মুহূর্তে কিন্তু রিদমকে আপনারা ফেসবুক লাইভে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফেসবুক লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovedhakafm, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু রিদমকে পেয়ে যাচ্ছেন একটা লাইভ মিউজিক্যাল আড্ডার সাথে। আর হ্যাঁ, যেমনটা বলেছিলাম ঠিক তেমনিভাবে কিন্তু আমার সাথে যুক্ত হয়ে গেছে আমার দুজন বড় ভাই। ওকে, আমি প্রথমেই একটু বলতে চাচ্ছি, আমার সাথে ওইদিকে গিটারে আছে কিন্তু আমাদের বিপ্লব ভাই, আর এদিকে আমাদের সাথে যুক্ত আছে আমাদের হৃদয় ভাই। হৃদয় ভাই রিদম আর হৃদয়, ফার্স্টই যখন ভাইয়ের নামটা শুনছি মানে শুনছিলাম তখন খুব কনফিউজড হয়ে গেছিলাম আর কি, যে কী নাম বেসিক্যালি। যাই হোক, আশা করছি অবশ্যই সবাই আমাদের এই আড্ডায় যুক্ত হবেন, এই আড্ডায় যুক্ত থাকবেন শেষ পর্যন্ত। আমাদের লাইভ কিন্তু স্টার্ট হয়ে গেছে, সো যারা এখন পর্যন্ত যুক্ত হননি লাইভে চলে আসেন প্লিজ, আমি আপনাদের অপেক্ষায় আছি। আশা করছি সবাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমার সাথে। নাম্বারে লিখতে পারেন, আমাদের নাম্বার হচ্ছে 01841904904, ঠিক একই নাম্বারে কিন্তু লিজনার্স হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। আর রবিবার মানেই কিন্তু লাইভ মিউজিক আড্ডা, এটা সবাই আমরা জানি। সো দেখতে দেখতে আবার কিন্তু সেই লাইভ মিউজিক আড্ডায় হাজির হয়ে গেলাম নতুন একটা সপ্তাহে, নতুন একটা রবিবারে। আশা করছি অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন, সবাই যুক্ত থাকবেন শেষ পর্যন্ত। আচ্ছা, আমি বেশি কথা বাড়াবো না, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমার স্টুডিওতে। উপস্থিত এখন উপস্থিত আছে আমার গেস্ট, যাদের কথা বলছিলাম যে আমার কিন্তু আজকে স্পেশাল গেস্ট আছে। সো আমি এখন তাদের কাছে চলে যাচ্ছি, শুনবো তাদের কি অবস্থা, কি খবর, কেমন আছে। আচ্ছা, প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের বিপ্লব ভাইয়ের কাছে। বিপ্লব ভাই কেমন আছেন?
1: তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আলহামদুলিল্লাহ রিদম বেশ ভালো আছে। রিদম সবসময় ভালো থাকতে পছন্দ করে ভাই, রিদম কখনো খারাপ থাকে না, রিদমের রিদম সবসময় জোশ। আচ্ছা, এদিকে হৃদয় ভাই আছে, হৃদয় ভাই কি অবস্থা?
2: এই তো আলহামদুলিল্লাহ আছি, আপনাদের সবার দোয়ায় খুব ভালো।
0: যাক আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, আশা করছি আপনারা সবাইও ভালো আছেন। সুস্থ আছে, চলে যাচ্ছি, শুনবো তাদের কি অবস্থা, কি খবর, কেমন আছে। আচ্ছা, প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের বিপ্লব ভাইয়ের কাছে। বিপ্লব ভাই কেমন আছেন?
1: তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আলহামদুলিল্লাহ রিদম বেশ ভালো আছে, রিদম সবসময় ভালো থাকতে পছন্দ করে ভাই, রিদম কখনো খারাপ থাকে না, রিদমের রিদম সবসময় জোশ। আচ্ছা, এদিকে হৃদয় ভাই আছে, হৃদয় ভাই কি অবস্থা?
2: এই তো আলহামদুলিল্লাহ আছি, আপনাদের সবার দোয়ায় খুব ভালো।
0: যাক আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, আশা করছি আপনারা সবাইও ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। আচ্ছা, গান বাজনা নিয়ে আমাদের প্রতিটা

0: যেটা বুঝি যে গান, আমরা গিটার প্লে করছি, আমরা একটু কাহন বাজাচ্ছি বা আমরা একটু ঢোল বাজাচ্ছি, আমরা একটু হারমোনিয়াম বাজাচ্ছি, গান হয়ে গেল, ব্যাপারটা কিন্তু সেরকম না। ব্যাপারটা হচ্ছে গান, গান হচ্ছে একটা সাধনার ব্যাপার। গান নিয়ে যে সাধনা করে আমার মনে হয় সে একটা মাটির মানুষ হয়, এটা এটা আমার একটা ধারণা, এটা আমার একটা বিশ্বাস। আর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে ওকে ওকে অল গুড অল গুড, আশা করছি সব ঠিক আছে। আচ্ছা, সাউন্ডের যে সমস্যাটা বলছেন, অনেকে কমেন্ট করছেন সাউন্ড প্রবলেম, সাউন্ড নট ক্লিয়ার। আচ্ছা, আমাকে আমাকে একটু জানান তো। অমৃত বোস দাদা যুক্ত আছে কলকাতা ইন্ডিয়া থেকে দেখা যাচ্ছে। দাদা, এখন সাউন্ডটা কেমন বা ঠিক আছে কিনা একটু একটু আমাকে কষ্ট করে জানান প্লিজ। আচ্ছা, অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাকে, যদি যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি এখন ঠিক আছে, তারপরও অবশ্যই আমাকে একটু মেক শিওর করবেন প্লিজ। আচ্ছা, যেমনটা বলছিলাম যে গান বাজনা নিয়ে আসলে সাধনার যে ব্যাপারটা, আমি যদি বিপ্লব ভাইয়ের কথা বলি, বিপ্লব ভাই কিন্তু ছায়ানটে আছে, ভৈরবের সাথে যুক্ত আছেন, আর মানে এই তো এইগুলোতে আমরা আসলে কি বুঝি যে গান বাজনা নিয়ে একটা চর্চা আসলে রেগুলারই করা হচ্ছে। বিপ্লব ভাইয়ের আসলে গানের সাথে কত বছর হলো?
1: ছোটবেলা থেকে তো গানের সাথে ওইভাবে আসলে ভালোবাসার দিক থেকে গানটাকে অনেক ভালোবাসি। ছোটবেলা থেকে গানটাকে প্রচুর অন করার চেষ্টা করি, কিন্তু অফিসিয়াল ভাবে যদি আমি বলতে যাই তাহলে সেক্ষেত্রে বলতে পারি 2015-16 সালের এই দিক থেকে আমি অফিসিয়াল ভাবেই আর কি এই সেক্টরটাতে আর কি ঢুকে যাই আর কি।
0: আচ্ছা আচ্ছা,
1: সেই দিক থেকে অলমোস্ট 10 ইয়ার্স প্লাস।
0: ওকে, 10 ইয়ার্স, 10 বছর মোটেও কম সময় না, 10 বছর অনেক লম্বা একটা সময়। আর হৃদয় ভাইয়ের গানের সাথে কত বছরের পথ চলা?
2: আমার ছোট যখন ছিলাম আসলে কোনো আইডেন্টিফাই করতে পারবো না যে কত বছর, ওই বড় আপু গান করতো তো, তো ওই তখন থেকে ওই যে উনি ওনার সাথে যাওয়া হইতো তখন থেকেই গানটাকে পছন্দ, দেখা যায় 2010-12 এরকম টাইমে।
0: আচ্ছা আচ্ছা, মানে বেসিক্যালি যেটা বলা যায় যে আপনার ফ্যামিলির সাথেও আসলে মিউজিকের একটা কানেকশন আছে।
2: হ্যাঁ, আমার আব্বু খুব পছন্দ করে গান।
0: ওকে ওকে, না আসলে মিউজিকের ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্টটা এটা অনেক বড় একটা জিনিস, আর যেই পার্সনটা বা যেই মিউজিশিয়ান আসলে ফ্যামিলি থেকে সাপোর্ট পায়, আই থিঙ্ক মিউজিকটা আসলে সে ফিল করতে পারে এবং সে মিউজিকটা আসলে খুঁজে বের করতে পারে। আচ্ছা, এদিকে আমি কমেন্ট সেকশনে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি অনেকে লিখছেন যে কথাগুলো শোনা যাচ্ছে না, লাইভের সাউন্ড অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে কিনা আমাকে একটু আপডেট দিতে থাকেন আপনারা প্লিজ, একটু কষ্ট করে আমাকে কন্টিনিউয়াস একটু আপডেটটা দিতে থাকেন, আমি চেষ্টা তো করছি সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। আচ্ছা লিসনার্স, লিসনার্স মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। কি খবর সবার? আমি খুবই কনফিউজড যে আসলে এখন আমাদের ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, উমের রেহান যুক্ত আছেন। উমের রেহান, আমাকে কাইন্ডলি আরেকবার একটু জানান তো যে আসলে আমাদের সাউন্ডটা কি আপাতত ঠিক হয়েছে কিনা। সরি ফর দিস কাইন্ড অফ মিস্টেক, আসলে ব্যাপারটা টোটালি ইচ্ছাকৃত না, আশা করছি সবাই একটু একটু কনসিডার করবেন আজকের জন্য। হ্যাঁ, রিদম সবার কাছে ক্ষমা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি চলে যাব আমাদের গেস্টের কাছে। সো বিপুল ভাই, তারপর বলেন কি অবস্থা আপনার, কেমন লাগছে আজকে রিদমের সাথে সানডে সাউন্ডে যুক্ত হলেন?
1: আচ্ছা, আমি আমার ফিলিংটা শেয়ার করি। আসলে আমি এর আগে কখনো FM রেডিও এই এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, ফার্স্ট টাইম, আর আমার কাছে মনে হলো যে খুব ভালো কিছু হবে।
0: আচ্ছা,
1: ইনশাআল্লাহ দেখা যাক সামনে কি হয়।
0: না, এটা এটা আসলে আই থিঙ্ক এটা আমার একটা ব্লেসিং, প্রতি রবিবার সানডে ফান্ডে যখনই চলে আসছে আমি এই যে এরকম মিউজিশিয়ানদেরকে মানে নিজের হাতের কাছে পাচ্ছি, তারা আমার পাশে বসে তারা গান করছে, তারা আপনাদের বিভিন্ন ধরনের গান শোনাচ্ছে, আপনারা গানগুলো শুনছেন, গানগুলো এনজয় করছেন, এই ব্যাপারটা এটা এটা আই থিঙ্ক ইটস আ ব্লেসিং ফর মি। আর হয়তো উপরওয়ালাও আসলে মিলিয়ে রেখেছিল যে আমরা হয়তো একসাথে বসবো, একসাথে আমরা গান শুনবো। আচ্ছা, অমৃত বোস দাদা লিখেছে স্টিল সাউন্ড নট ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড কি একবারে শুনতে পাচ্ছেন না আপনারা, নাকি হচ্ছে সাউন্ডে মানে কোনো সমস্যা হচ্ছে, সেই ব্যাপারটা একটু আমাকে জানান কষ্ট করে।

0: ওকে, আই এম রিয়েলি সরি। ফেসবুক লাইভে এসে আসলে এরকম একটা সমস্যা পড়ায়, ব্যাপারটা আমি বুঝতে পারছি খুব। যাই হোক, আশা করছি মানে এটা নিয়ে কেউ রাগান্বিত হবেন না, কেউ প্লিজ ডোন্ট মাইন্ড, নেভার মাইন্ড। সবাই জানেন যে রিদম কিন্তু সবসময় আপনাদের সাথে আছে, আর সবসময় আপনাদেরকে এই হাসানোর জন্য বা আপনাদেরকে মন ভালো করার জন্য কিন্তু সবসময় রিদম চেষ্টা করছে। এদিকে দেখা যাচ্ছে অনেকেই যুক্ত হয়ে গেছে আমার সাথে, হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে। লালনের একটা গান প্লে করবেন, ওকে, অবশ্যই স্টে টিউনড উইথ আস। আশা করছি অবশ্যই আপনি লালনের গান পেয়ে যাবেন। আমি লালনের গানের কথা মনে কিছুক্ষণ আগে বলছিলাম বিপ্লব ভাইকে, বিপ্লব ভাই একটা লালনের গান কিন্তু আজকে আমি শুনতে চাই। লালনের বিগ ফ্যান আমি পার্সোনালি, আপনি তো সবাই জানেন বা আমার প্লে লিস্টে আসলে যারা শুনেন সবাই তো জানেন যে আমি সবসময় বরাবরের মধ্যে কিন্তু লালনের বিগ ফ্যান। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে মোশারফ হোসেন মহারাজ যুক্ত হয়ে গেছে ইব্রাহিমপুর থেকে। আচ্ছা, আমি একটু নাম্বারে চলে যাই, নাম্বারে আজকে দেখা যাচ্ছে অনেকেই যুক্ত আছে। প্রথমে দেখতে পাচ্ছি নাবিল আছে আমার সাথে, চিনতে পেরেছো, তোমার আর জিনিয়ার বিয়ে হলো? না, আনফর্চুনেটলি আমার আর জিনিয়ার বিয়ে এখন পর্যন্ত হয়নি, জিনিয়াকে আমি খুঁজছিলাম মনে মনে, দেখি জিনিয়া এখন পর্যন্ত আসেনি। আচ্ছা, ইউষা যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখা যাচ্ছে কিশোরগঞ্জ থেকে, নীলফামারি থেকে। কেন জানি আপনার ভয়েস আমার খুব ভালো লাগে, পসিবল হলে একটা গান প্লে করবেন, এগিয়ে দে অরিজিৎ সিং আর হচ্ছে মধুবন্তী বাগচির করা। ওকে, খুব সুন্দর গান, খুব সুন্দর একটা রিকোয়েস্ট করেছেন, আশা করছি অবশ্যই আমি চেষ্টা করবো আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। আজ এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু নুসাইফা। ওকে নুসাইফা, অনেকদিন পর আপনার মেসেজ পেলাম, হাই হোয়াইট ডায়মন্ড, আর ইউ গুড? ইয়াস আই এম গুড, বাই দ্য ওয়ে হোয়াইট ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড হঠাৎ করে হোয়াইট ডায়মন্ড হলো কি করে, আমি তো সেটাই বুঝলাম না। জানো আমি এখন কাঁদছি সাথে তোমাকে শুনছি। আচ্ছা যাই হোক, কাঁদতে কাঁদতে আমাকে শুনছেন এটার কিন্তু একটা ভালো লাগা আছে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং কান্না করতে থাকবেন। আচ্ছা, সাউন্ডের ব্যাপারটা নিয়ে আরেকবার একটু জানতে চাচ্ছি যে সাউন্ডটা কি এখন কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি একটু জানাবেন আমাকে কমেন্ট করে। আর এদিকে দেখতে পাচ্ছি ফেসবুক লাইভেও কিন্তু অনেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে। এদিকে দেখতে পাচ্ছি অমৃত বোস দাদা আছে, তানহান এসে আছে আমার সাথে, অর্থাৎ আপনাদের সবার পরিচিত তানহা আপু আমার সাথে যুক্ত আছে। কিন্তু সাউদা, আমাদের সাউদা যুক্ত হয়ে গেছে। আমাদের ইমরান তুহিন আছে গাজীপুর থেকে আমার সাথে, এদিকে যুক্ত আছে প্রিয়া চট্টগ্রাম থেকে। হাসান হাবিব আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে কিন্তু মোহাম্মদ রবিউল হাসান। যাও, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো সময় জুড়ে যুক্ত আছেন এবং এখন পর্যন্ত শুনছেন আমাকে। আচ্ছা, সাউন্ডের ব্যাপারে জিজ্ঞেস করছিলাম, সাউন্ড কি ঠিক আছে কিনা একটু জানান আমাকে কমেন্ট করে, তাহলে হয়তো বা আমরা এই যে আমাদের গেস্টকে বসিয়ে রেখেছি আমরা হয়তো বা তাহলে একটু সুন্দর দিয়ে একটা গান শুনতে পারতাম। যাই হোক, আশা করছি অবশ্যই জানাবেন। আচ্ছা, আমি একটু হৃদয় ভাইয়ের কাছে যাই। হৃদয় ভাই, তখন আমরা বাহিরে শুনছিলাম, বাহিরে বলছিলেন যে আপনার আসলে একটা সময় সুমিয়াপুর সাথে আই গেস একটা চলাফেরা ছিল।
1: হ্যাঁ, আসলে ওইটা মানে আমি তো হচ্ছে যে একটা সাডেনলি সময় যখন আপুর সাথে মিউজিক করতাম, আপু যখন মিউজিক ছেড়ে দেয় মানে উনি ওনার বিয়ে হয়ে যাওয়ার পরে, ওকে, তখন একটু মিউজিকের বাইরে চলে যায় আর কি।
0: আচ্ছা আচ্ছা।
1: পরে আবার হচ্ছে যে একদিন হঠাৎ মানে গানটা তো মানে মনের ভিতরেই ছিল আর কি। তো আমি আর আমার এক ফ্রেন্ড ছিল, ও আমরা দুজন কি করতাম, রবীন্দ্র সরোবরে গিয়ে বিকেলবেলা প্রতিদিন কোলাপ করতাম, ও গান গাইতো আমিও গান গাইতাম, মিউজিক করতাম। তো কিছু কিছু ওই দিকে যাওয়ার পরে কিছু কিছু ভাই ব্রাদার সাথে আর কি পরিচয় হয়ে যায়। তো একদিন আমরা কি করি, মোহাম্মদপুরে আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের সামনে আটটার পরে তো ওইখানে গান গাইতে থাকি। তো তখন হঠাৎ সুমিয়াপার হাজবেন্ড যিনি ওই ব্যান্ড লালনের ড্রামার,
0: ওকে ওকে,
1: তো উনি ওনাকে তো চিনি না আমরা, আমরা তো চিনি বেসিক্যালি সুমিয়াপাকে।
0: আচ্ছা আচ্ছা।
1: উনি একদিন এসে ভিডিও করতেছিল, ওনার চেহারাটা একটু একটু রাগান্বিত টাইপের। তো আমরা ভাবছি কি আমরা এখানে গান করতেছি, দেখে উনি হয়তো বা
0: ডিস্টার্ব ফিল করছে,
1: হ্যাঁ এরকম কিছু। উনি ভিডিও করলো, ভিডিও করে তো আমরা কি করলাম, গান বন্ধ করে দিলাম, সব কিছু গোছগাছ করতেছি আমাদের ইনস্ট্রুমেন্ট। তো ওই টাইমে উনি আবার কি করছে, ভিডিও করে সুমিয়াপাকে পাঠাইছে, ওনার বাসা ওইখানেই।
0: আচ্ছা আচ্ছা।
1: তো সুমিয়াপা আবার তাড়াতাড়ি নিচে নামছে যে আমার বাসার নিচে পোলাপান গান গাইতে চাই, আমি যাই একটু দেখি। উনি আবার এইসব বিষয় নিয়ে একটু আন্তরিক। তো ওই দিন ফার্স্ট সুমিয়াপার সাথে পরিচয়, উনি আয়সা আর কি একটু আমাদের প্রশংসা করলো, প্লাস তো উনি কি করলো আমার কন্ট্যাক্ট নাম্বারটা রাখলো। তিন মাস পরে তিতি ভাইয়া ওনার হাজবেন্ড যিনি, উনি আমাকে কল করছে, আমি আনোর নাম্বার হঠাৎ, তখন আমি কি করি, আমরা আবার বেসিক্যালি পার্লামেন্ট সংসদ ভবনের ওইখানে আমরা গান টান গাই, যে রিশাদ ভাই মানে বিপ্লব ভাই আমি আমরা সবাই। তো উনি আমরা ওই দিন গোছ গাছ করে যাচ্ছি, রাতের 9:30 বাজে, উনি আমাকে ফোন দিয়ে বলে যে আমি তিতি বলতেছি। তখন আমি বলতেছি কোন তিতি, বলে আমি সুমির হাজবেন্ড। কোন সুমির হাজবেন্ড? পরে বলে আমি ব্যান্ড লালনের তোমাদের সুমিয়াপার হাজবেন্ড। আমি বলি ভাইয়া আপনি আমার ফোন দিছেন, মানে বিশাল ব্যাপার একটা। উনি বলে তুমি কি ফ্রি আছো? আমি বলি জি ভাই ফ্রি আছি, পরে বলে স্টুডিওতে আসো। উনি আমাকে লাইভ লোকেশনটা দিল, আমি গেলাম। তো উনি হঠাৎ ডেকে বলে কি আমাদের সাথে তোমাদের পারফরমেন্স করতে হবে, মানে ওইখান থেকেই ইয়েটা আর কি। তো তারপরে অনেকগুলো শো করা হলো তাদের সাথে, তাদের এখনও কিন্তু আমি একটা অ্যাসাইনমেন্টের মধ্যে আছি, ভাই আমাকে অ্যাসাইনমেন্ট দিছে, আমি পার্লামেন্টলি পার্মানেন্টলি তাদের ব্র্যান্ডে নাই, উনি আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিছে এবং বলছে যে এই কাজটা করে তুমি আমাকে এটা দিবা, তুমি যদি দিতে পারো তাহলে এটা আমি পাবলিশ না করি, এটা হয়তো বা অন্য কোনো দিন বা কোনো দিন যদি সুযোগ হয় সেই ক্ষেত্রে করব। তো ওই কাজটাই আমি এখনও করতেছি, আশা করতেছি সময় লাগবে একটু, বাট যে কাজটা দিছে অনেক কঠিন একটা কাজ, মিউজিক রিলেটেড। তো মিউজিকের মানুষরা এরকমই করে, সাধনা টাইপের একটা কাজ দিয়ে দিছে। তো ওনার সাথে আমার করা হয় 2023 সালের আপনার জয় বাংলা কনসার্ট।
0: আচ্ছা আচ্ছা,
1: এখন তো জয় বাংলা কনসার্ট নাই। তারপরে করা হয়েছে আপনার বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেবার জয় হইল, নাফিসা কামালের ইনভিটেশনে আমরা হচ্ছে যে কুমিল্লা গিয়ে ওইটার প্রোগ্রামটা করি। আরেকটা করা হয়েছিল প্যান্ডালের সাথে, ব্র্যাকের হোপ ফেস্টিভ্যালের আপনার 50 বছর না যেন কত বছর ওইটাও আর্মি স্টেডিয়ামে হয়েছিল। তো এই তিনটা প্রোগ্রাম আর কি, মানে বলার মতো যে ওনাদের সাথে করা হয়, মানে করা হয়েছে। এরপরে আমি একটু বাইরে আসি, বাট কাজ করতেছি, মানে বাইরে আসি বলতে একদম বাইরে নাই
0: না, মানে ব্যাপারটা হচ্ছে ছোট্ট একটা সময়ের মধ্যে বেশ কিছু অভিজ্ঞতা কালেকশনের যে ব্যাপারটা আর কি, হৃদয়ভাই কিন্তু সেই ছোট্ট সময়ের মধ্যে কিন্তু অনেক অনেক অভিজ্ঞতা কিন্তু কালেক্ট করে ফেলেছে। আচ্ছা, এদিকে আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সবাই মেসেজ করে জানাবেন কেমন লাগছে, সাউন্ড এখন ঠিকঠাক পাচ্ছেন কিনা, আর ফেসবুকের লাইভের কমেন্ট সেকশনে অবশ্যই সবাই জানাবেন। আগের থেকে সাউন্ডের সমস্যাটা একটু কমেছে। আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ আপনারা আপডেট দিতে থাকেন, আপনাদের আপডেটটা আমার খুব বেশি দরকার। হৃদয়ে, ভালো লাগলো তোমাকে দেখে। আচ্ছা, MD আওলাদ হোসেন দেখতে পাচ্ছি, তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু মেহেবুর রহমান, আমার সাথে এদিকে যুক্ত আছে উমের রায়হান, একটা রবীন্দ্র সঙ্গীত শুনতে চাই আজকের অতিথিদের কাছ থেকে, আমারও পড়ানো যাহা চায়। বাহ, বেশ বেশ সুন্দর একটা রিকোয়েস্ট দেখা যাচ্ছে। অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদের পছন্দের গানগুলো শোনানোর জন্য, তার জন্য তো আমাদের সাথে বিপ্লব ভাই আর আমাদের হৃদয় ভাই তো উপস্থিত আছেই। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি নাম্বারেও কিন্তু অনেকে যুক্ত আছে। জিনিয়া চলে এসেছে, জিনিয়া মোস্ট ওয়েলকাম, অনেকদিন পর জিনিয়া আপনার সাথে কথা হচ্ছে মনে হয়। কোথায় আর যে তোমার শো চলাকালীন কোনো মেসেজ দেয়নি, কারণ তুমি বলেছিলে নাম্বারে মেসেজ পড়বে না, তাই বিরক্ত করিনি, শুধু নীরব দর্শকের মতো শুনেছিলাম, ভেবেছিলাম তুমি যখন মেসেজ পড়া শুরু করবে তবে মেসেজ দিব, আজ থেকে মেসেজ পড়া শুরু করলে কি? ওকে, নাইস কোয়েশ্চেন, আমি এখনও শুরু করিনি, তবে এই যে আজকে আপনাদের সাথে আছি, যেহেতু আপনারা সবাই চাচ্ছেন যে প্রতিটা রবিবার যাতে এরকম আপনাদের পছন্দের গানগুলো আপনারা শুনতে পারেন বা পছন্দের গানগুলো আপনারা পেতে পারেন, তো সেই জন্য ভাবলাম যে না, আজকে সবার সাথে কথা হোক, সবার সাথে আমরা জমিয়ে আড্ডা দিব। ফ্রিকোয়েন্সিতে ভালো শোনা যাচ্ছে, আচ্ছা ফ্রিকোয়েন্সিতে ভালো শোনা যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের ফেসবুক লাইভে বোধহয় একটু ঝামেলা হচ্ছে আর কি। আমি চেষ্টা করছি, আমাদের অবশ্যই আমাদের টেকনিক্যাল টিম কিন্তু ব্যাপারটা দেখার চেষ্টা করছে, আশা করছি খুব জলদি এটা ফিক্স হয়ে যাবে। আচ্ছা, আমি এবার একটু বিপ্লব ভাইয়ের কাছে চলে যাই। বিপ্লব ভাই, আপনার এই যে 10 বছরের অভিজ্ঞতা, গান বাজনা করছেন, গান বাজনার সাথে আছেন, মানে ইনস্ট্রুমেন্ট প্লে করার মধ্যে কি শুধু গিটারই প্লে করছেন না আরও?
2: মোটামুটি হারমোনিয়াম
0: ওকে
2: প্লে করা হয়, বাট একদম ফ্লুয়েন্টলি না, তবে গিটারটা সবসময় চেষ্টা করি, মানে আমার গানের সাথে আমি আমার গিটারটাকে অনুসরণ চেষ্টা করি আর কি। সেই দিক থেকে গিটারটাই বলতে পারেন খুব বেশি ইউজ করা হয়, আর বলতে পারেন যে ভোকালটাকে বেশি প্রায়োরিটি দিই।
0: ওকে ওকে,
2: এখন
0: না, আপনার ভয়েসও মাশাআল্লাহ খুব সুন্দর বিপ্লব ভাই। আর আরেকটা বিষয় আমি জানতে চাই বিপ্লব ভাই, সেটা হচ্ছে এই যে গিটার যারা প্লে করে, মোস্ট অফ দ্য টাইম যেটা হয়, একটা ছেলে রিলেশন করার পর যখন ব্রেকআপ হয়, ব্রেকআপ হয়ে যাওয়ার পর তার সঙ্গী হয় কিন্তু তার গিটার।
2: আচ্ছা,
0: এটা কিন্তু একটা বেসিক ট্রু, বর্তমান সময় বলি, আগের কথা বলি, যাই বলি, আপনার কি এরকম কোনো কাহিনী আছে নাকি যে প্রেমে ছ্যাঁকা খেয়েছেন বা ভালোবাসা খুঁজে পাননি যার কারণে গানের সাথে আসলে নিজের মনকে মানিয়ে নিয়েছেন?
2: এটা আসলে কি বলবো,
0: আমি বোধহয় বিপ্লব ভাইয়ের উইক পয়েন্টে বোধহয় হাত দিয়ে দিয়েছি, আই ডোন্ট নো।
2: আচ্ছা, থাকে, এত গভীরে নাই যাই।
0: হ্যাঁ, রিদম কখনো ভুল জায়গায় হাত দেয় না, রিদম কিন্তু বরাবরের মতো আজকে একটা ঠিক জায়গায় হাত দিয়েছে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি জাভের হোসেন ফারাজি ভাই আছে আমার সাথে, বিপ্লব ভাইয়ের বিগ ফ্যান। ওকে, বিপ্লব ভাইয়ের ফ্যান ফলোয়ার দেখি চলে আসছে আমাদের সাথে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে, একটু আগে নিশিকে দেখেছিলাম বোধহয়, সিলেট থেকে পারমিতা চলে এসেছে আমার সাথে, আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু নিশি, আমার বিএন চাহে। বিপ্লব ভাইয়া ও হৃদয় ভাইয়া আপনাদের স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। ওকে, আমাদের লিসেনারদের পক্ষ থেকেও কিন্তু স্বাগতম চলে এসেছে। আচ্ছা ভাইয়ারা কেমন আছেন? আর বিআই, তুমি হৃদয় ভাইয়াকে ও বিপ্লব ভাইয়াকে বলো তো একটা গান বলতে, যেন সেই গানে আমার নাম থাকে, গানটা শুনলে অনেক খুশি হব। কি ভাইয়া, আপনারা আমার নাম দিয়ে কি একটা গান বলবেন না? ওকে, নিশি, নিশি দিয়ে কি কোনো গান আমরা শুনতে পারি নাকি বিপ্লব ভাই? আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে লামিয়া যুক্ত হয়ে গেছে রংপুর থেকে। লামিয়া, মোস্ট ওয়েলকাম। যিনি আছে আমার সাথে, আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু আকলিমা। ভাইয়া, শিল্পী ভাইয়াদের বলেন, আমারও খুব শখ গান বলার, আমাকেও শিল্পী হতে হেল্প করতে ভাইয়া। ভালো একটা কথা বলেছেন আকলিমা, এই ব্যাপারটা নিয়ে আমি অবশ্যই শুনবো। যেহেতু আমি যেমনটা বলছিলাম যে বিপ্লব ভাইয়ের আসলে গানের প্রতি যে একটা চর্চা বা গান বাজনা নিয়ে সে যে 10 বছরের একটা অভিজ্ঞতা, বা এই যে হৃদয় ভাইয়ের কথা যদি বলি, যে বেশ কিছু এনার্জেটিক পার্সনের সাথে আসলে কাজ করার যে সুযোগ হওয়া বা তাদের সাথে কাজ করা, আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা এরকম না যে মিউজিক আমি অমুকের সাথে করতে পেরেছি, তমুকের সাথে করতে পেরেছি, সো আমি অনেক কিছু হয়ে গেছি, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আপনি মিউজিক লাইনে আসলে কতটুকু সাধনা করতে পেরেছেন, আপনি মিউজিকটাকে কতটা আপন করে নিতে পেরেছেন, আপনি গানটা যখন করছেন আপনার সেই গানটা কতটুকু অনুভব নিয়ে করছেন, সেটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। সো আমি অবশ্যই বিপ্লব ভাইয়ের কাছ থেকে আপনাদের উদ্দেশ্যে সেই ব্যাপারটা জানবো যে আসলে একটা গান করতে গেলে বা আসলে মিউজিশিয়ান হওয়ার ক্ষেত্রে মানে কতটুকু সাধনা প্রয়োজন বা কি করা দরকার, সেই বিষয়গুলো আমরা অবশ্যই শুনব। আমি আশা করছি এতক্ষণে হয়তো আমাদের সাউন্ড ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, একটু জানাবেন সবাই আমাকে লাইভে যে এখন কি সাউন্ড ঠিক আছে কিনা। আর এই মুহূর্তে আমার মনে হয় যে আমাদের আসলে যেহেতু অনেক কথাই হয়ে গেল আর সময়ও কিন্তু বেশ হয়ে গেছে, 6:44, এই মুহূর্তে সবাই আমাকে ফেসবুকে দেখতে পারছেন, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে কিন্তু লাইভে আছি। আর তাছাড়া আমাদের নাম্বারও লিখতে পারবেন, 01841904904, ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে। আচ্ছা, বিস্তারিত আমরা অনেক আরও যে কথাগুলো আছে সেই কথাগুলো বলবো, বাট এই মুহূর্তে আমার মনে হয় বিপ্লব ভাই, আমরা তো বেশ কিছুক্ষণ যাবত আসলে বসে আছি, একটা গানে আই থিঙ্ক যাওয়া উচিত, শোনাবেন নাকি একটা গান?
2: অবশ্যই অবশ্যই।
0: তো কি, কোন গানটা আমরা শুনতে পারি প্লিজ একটু বলেন।
2: আমার খুব পছন্দের একটা গান, আমি আমাদের খুব লেজেন্ডারি একজন ব্যক্তিত্ব আমাদের এই বাংলাদেশে, সবাই সেই গানটিও খুব পরিচিত,
0: ওকে,
2: আমাদের সঞ্জীব চৌধুরী স্যারের একটি গান, আমি তোমাকেই বলে দেবো, এই
0: গানটা আমি তোমাকেই বলে দেবো। মানে ভাই, হৃদয় ভাই, সরি বিপ্লব ভাই, কি এনিহাও আসার আগে মানে এরকম কিছু খোঁজ খবর নিয়েছেন যে হৃদম কোন গানগুলো পছন্দ করে বেশি? কারণ এসেই দেখতে পাচ্ছি যে মানে প্রথমে আমার পছন্দের একটা গান দিয়ে শুরু করছেন।
2: আমি তো সবসময় আপনার আর কি ফলো করি, আমার মনে হয় যে
0: বিপ্লব ভাই, আমি আর যে হৃদম আছি আপনাদের সাথে, শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান সানডে সাউন্ডস, আর এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন, ফ্রিকোয়েন্সি তো শুনতে পাচ্ছেন। সো আশা করছি সবাই যুক্ত থাকবেন, এনজয় করবেন, আপনার পছন্দের কোনো গান যদি শুনতে চান অবশ্যই কিন্তু আমাদের মেসেজ করে বা কমেন্ট করে জানাতে পারেন। বিপ্লব ভাই, আমরা গানে চলে যাই।

আচ্ছা, আমি এই গানটি সঞ্জীব চৌধুরী স্যার এবং মজুমদার স্যার ওনারা বিভিন্ন কম্বিনেশনে ডিফারেন্ট ওয়েতে গানটা করেছে, তো আমি তাদের থেকে কিছু কিছু নিয়ে মানে আমি নিজের মতো ইম্প্রোভাইজেশন করি আর কি গানের মাঝে। আমি প্রতিটা গানে এই ধরনের করার চেষ্টা করি, বাট ওনাদের ওনারা তো অনেক বড় মাপের এক ব্যক্তিত্ব, আসলে আমি জানি না কতটা গাইতে পারবো, তবে চেষ্টা করবো একটু ভালো লাগানোর জন্য।

0: Wow, Biplab bhai. I'm totally speechless. That was crazy. খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা গান শুনলাম। আমি আসলে আসলে এখন বুঝতে পারছি না যে মানে কি বলবো বা কি বলা উচিত আমার। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন। বিপ্লব ভাইয়ের কথা বলছে, তারপর এদিকে দেখতে পাচ্ছি হৃদয় ভাইয়ের কথাও বলছিল। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে দেখতে যুক্ত আছে হাসিনা মৌ। অভিনন্দন বিপ্লব, তোমায় এভাবে দেখে খুব ভালো লাগছে। ওকে, তারপর এদিকে দেখতে পাচ্ছি নৈসি যুক্ত আছে, নৈসি শিমলা। ওকে, নৈসি ফার্স্টটা নৈসি কিনা আমি জানি না, বাট আমি শিমলা পড়লাম, আই ডোন্ট নো। আমার ভাইয়া, আচ্ছা আপনার ভাইয়া বলতে নৈসি শিমলা আপনাদের?
1: আমার আপন ছোট বোন।
0: ও ওকে ওকে ওকে ওকে ওকে, ইট মিন্স এ লট। হ্যাঁ, আপনার ভাইয়াকে নিয়ে বসে আছি। আচ্ছা, একেবারেই শুনতে পারছি না, সাউন্ডের সমস্যাটা এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি আই গেস। এদিকে দেখতে পাচ্ছি বিপ্লব ভাইয়ের কি কখনো এমন হয়েছে যে নিজেই গান লিখে আবার নিজের কণ্ঠে ধারণ করা হয়েছে কি এমন বিপ্লব ভাই?
2: মোটামুটি আমার মৌলিক গান লেখার সৌভাগ্য হয়েছে কিছু, পাঁচ ছয়টা গান। তো পাঁচ ছয়টা গান এখন পর্যন্ত চলমান, মানে কাজ করছি, সুর নিয়ে কাজ করছি।
0: আচ্ছা, যেহেতু আসলে 10 বছর যাবত গানের সাথে পথ চলা, মৌলিক গান থাকবে, এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এরকম কোন গান থাকলে আমরা অবশ্যই শুনবো। মুশফিকা যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে, দেখা যাচ্ছে বিপ্লব ভাইয়া তোমার সিগনেচার গানটা শুনতে চাই। অমৃত বোস দাদা আছে আমার সাথে। আচ্ছা, আমার মনে হয় ফেসবুক লাইভ থেকে আমরা আপাতত একটু বিদায় নিই। ফেসবুক লাইভটা বিদায় নিয়ে আমি কিছুক্ষণ পর আবার ফেসবুক লাইভে ফিরে আসছি। আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন। আর ফ্রিকোয়েন্সিতে এই মুহূর্তে আমাকে যারা শুনতে পারছেন সবাই, ফ্রিকোয়েন্সিতে কিন্তু ক্লিয়ার শোনা যাচ্ছে আই গেস, ফ্রিকোয়েন্সিতে সবাই আমাকে লিখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি ফেসবুক লাইভ থেকে আপাতত একটু বিদায় নিতে চাচ্ছি। দেখি আমি যদি পসিবল হয় আমরা খুব জলদি আবার ফিরে আসছি আমাদের ফেসবুক লাইভে। সো ইটস এ টিউন্ড উইথ ঢাকা এফএম 90.4। ফেসবুকে আসার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ilovedhakaFM। আমি এখনও একটু রিকোয়েস্ট করছি সবাইকে যারা এই মুহূর্তে আমাকে শুনছেন ফেসবুক লাইভে যারা আছেন, আমি লাইভটা আবার একটু পরে আমি ফিরে আসছি, আশা করছি অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন। আর এই মুহূর্তে আমরা একটা অন্য গানে চলে যাই। আমরা এখন শাহিরের করা একটা গান শুনবো, শাহির বাগার হচ্ছে আইমার করা মালাং, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবাই এনজয় করবেন। আমি আর জি রিদম খুব জলদি আবারও ফিরে আসছি, আর সানডে সাউন্ড তো থাকছি আপনাদের সাথে।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জি মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যা শেষটা কেউ জানে না।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
4: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
5: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল লেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বর এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি আর জি রিদম আজি আপনাদের সাথে, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের রবিবারের অনুষ্ঠান সানডে ফান্ডেতে। লিসেনার্স, আমরা কিছুক্ষণ আগে কিন্তু সানডে সাউন্ডস নিয়ে আমরা ফেসবুক লাইভে ছিলাম। যাই হোক, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমাদের ফেসবুক লাইভে কিন্তু একটু ছোট্ট সমস্যার কারণে আমাদের লাইভটি স্থগিত ঘোষণা করা হয়েছে, অ্যান্ড আশা করছি সবাই ফ্রিকোয়েন্সিতে এখন আমাকে শুনতে পারছেন। আচ্ছা, ফ্রিকোয়েন্সিতে তো সেই শুরু থেকে অনেকে যুক্ত ছিলেন এবং আশা করছি ফ্রিকোয়েন্সিতে কিন্তু মোটামুটি আপনার একটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পেয়েছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আছেন। আমাকে এখন এই মুহূর্তে কিন্তু নাম্বারে লিখতে পারবেন, আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন, facebook.com/ilovedhakafm। সেখানে চলে আসলে আমার যে পোস্ট আছে, যেটা সানডে ফান্ডের পোস্ট, সেখানে কমেন্ট সেকশনে যুক্ত হতে পারেন। তাছাড়া নাম্বারে লিখতে পারেন 01841904904। ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন। আচ্ছা, তখন যেমনটা বলছিলাম যে আমাদের স্টুডিওতে কিন্তু আমাদের গেস্ট উপস্থিত আছে, আমাদের বিপ্লব ভাই এবং হচ্ছে হৃদয় ভাই। আমি এখন সরাসরি আবারও তাদের কাছে চলে যাচ্ছি, অ্যান্ড আবারও সবাইকে সরি বলছি যে আসলে আজকের এই সমস্যাটার জন্য আমি নিজেও কিন্তু মেন্টালি রেডি ছিলাম না। যাই হোক, বিপ্লব ভাই, হৃদয় ভাই, আই এম রিয়েলি সরি। আসলে এটার জন্য আমি নিজেও প্রিপেয়ার ছিলাম না। যাই হোক, আসলে টেকনিক্যাল যে ব্যাপারগুলো থাকে, আমার মনে হয় যে টেকনিক্যাল বিষয়গুলোতে আসলে আমাদের কিছু বলেও লাভ নেই, বিকজ তারা যদি বুঝতো তাহলে আর তারা হয়তো বা আমাদের জন্য এরকম একটা সমস্যা ক্রিয়েট করতো না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। তখন খুব সুন্দর একটা গান কিন্তু শোনাচ্ছিলেন, আমি তোমাকেই বলে দিব। আশা করছি আমরা আরও সুন্দর কিছু গান শুনবো। বিপ্লব ভাই, আমার মনে হয় আমাদের এই যে একটা সমস্যা গেল, এত ঝামেলা ফেস করলাম, আই থিঙ্ক এখন একটা গানে যাওয়া উচিত, কারণ যারা শুনছে আমাদেরকে আজকে সবাই বেশ রাগ করবে যে হৃদম আজকে যা করলো বলার বাইরে। আচ্ছা, আমার মনে হয় এই মুহূর্তে একটা সরাসরি একটা গানে চলে যাই, তারপর আমরা আবারও আড্ডা দিব ইনশাল্লাহ।

0: থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ বিপ্লব ভাই, খুব সুন্দর একটা গান শুনলাম, বেশ ভালো লাগলো। আসলে আপনার ভয়েস মাশাল্লাহ খুব ইনসেন বলতেই হবে। আচ্ছা লিসনার্স, আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সিতে। আমাদের ফেসবুক লাইভ আনফর্চুনেটলি আজকে আর হচ্ছে না, বাট এই মুহূর্তে যারা আমাকে ফ্রিকোয়েন্সিতে শুনছেন মোস্ট ওয়েলকাম। আমি রিদম কিন্তু আছে আপনাদের সাথে একদম 8টা পর্যন্ত, আর খুব ইজিলি কিন্তু আমার সাথে আপনিও আমাদের এই লাইভ মিউজিক আড্ডায় যুক্ত হতে পারবেন। আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে facebook.com/ilovedhakafm, সেখানে হচ্ছে আমার সানডে ফান্ডের পোস্টে কমেন্ট করতে পারবেন। তাছাড়া নাম্বারে লিখতে পারেন 01841904904, ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ করতে পারেন। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে নাম্বারে অনেকেই যুক্ত আছে। আচ্ছা আমি একটু মেসেজ থেকে ঘুরে আসি বিপ্লব ভাই, তারপর আমি আবারও আপনাদের কাছে ফিরে আসছি। এদিকে দেখতে পাচ্ছি আজকে আমারও পড়ানো যাহা চায় রবীন্দ্রসঙ্গীতটা শুনতে চাই, বা খুব সুন্দর, খুব সুন্দর আবদার। আচ্ছা তারপর এদিকে দেখতে পাচ্ছি টাইটেল 101 একটু 101 একটু গেয়ে শোনাবেন। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি বিপ্লব অ্যান্ড হৃদয় ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম জান্নাত। ওকে জান্নাত মোস্ট ওয়েলকাম, আপনাকেও মোস্ট ওয়েলকাম জানাচ্ছি, কারণ আপনি আছেন, আপনি শুনছেন, এটাই আমাদের ভালো লাগা। ইউষা যুক্ত আছে আমার সাথে, বিপ্লব ভাইয়ের গাওয়া গানটা খুব ভালো লেগেছে, লাভ ইউ বিপ্লব ভাই। হ্যাঁ বিপ্লব ভাইয়ের গান শুনে আমিও আসলে তখন স্পিচলেস হয়ে গেছিলাম, যে এত সুন্দর একটা ভয়েস এবং ভাইয়ের যে আসলে গানের প্যাটার্ন বা গান যেভাবে করে হারিয়ে যায় বোধহয়। আচ্ছা তারপরে দিকে দেখতে পাচ্ছি আমার সাথে আকলিমা যুক্ত আছে, যার নিজের ভয়েসই ওয়াও, সে বলছে শিল্পী ভাইয়াদের ভয়েস নাকি সুন্দর। ওকে ওকে ভাইয়া, আপনি এতদিন SMS পড়তেন না কেন, কি একটা অসহায়ের মতো শুধু আমরা শুনতাম, আপনি পচা, এখন থেকে SMS অফ রাখবেন না। ওকে আচ্ছা ঠিক আছে, দেখা যাক। মিষ্টি ভাইয়া, বিপ্লব ভাইয়ার কণ্ঠে গান অনেক সুন্দর না বিপ্লব ভাই, দেখতে পাচ্ছেন এই যে আমার ফ্রেন্ড যারা এখন আমাকে লিখছে তারা কিন্তু রেগুলার আমাকে শুনে এবং তারা রেগুলার আমার সাথে যুক্ত থাকে, এত প্রশংসা বোধহয় আমিও পাই না। না মার্কেট ডাউন, আমি আমি ধন্যবাদ জানাচ্ছি বিপ্লব ভাইকে এবং হৃদয় ভাইকে, হৃদয় ভাই আছে কাহনে এবং হৃদয় ভাই একটু চুপচাপ আছে, কারণ হয়তো বা হৃদয় ভাইয়ের যে ইনস্ট্রুমেন্টটা প্লে করছে বেসিক্যালি সেখানে হয়তো বা মানে আপাতত কথা বলার কিছু নাই আর কি। তাছাড়া হৃদয় ভাই কি আপনি গান টান করেন নাকি?
1: মাঝে মধ্যে একটু ফোক গান ট্রাই করি আর কি।
0: আচ্ছা আচ্ছা, মানে ফোক গান, ওকে, ফোক গানের প্রতি কিন্তু ফ্যাসিনেশন আমারও খুব ভালো। আমার সাথে যে আমি যদি আশিকের কথা বলি, আশিক বসা আছে আমাদের সাথে, যে কোনো গানের আসরে মানে আমি রিদমের হচ্ছে ফোক গান থাকবে, আর অন্যরা এবার যে গানই করুক রিদম ফোক গান করবে। এই হৃদয় ভাই কি আজকে একটা গান শোনাবেন নাকি? প্রিপারেশন লাগে নাকি হৃদয় ভাই, বুঝতে পারছি না আমি। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন রিদম ভাইয়া? আমি চাঁদনি সিলেট থেকে বলছি, আপনার শো অনেকদিন থেকে শুনতাম কিন্তু টাকা না থাকে SMS করতে পারিনি। আচ্ছা যাই হোক মোস্ট ওয়েলকাম আজকে আসছেন, খুব খুশি হলাম, ভালো লাগলো। জিনি আছে আমার সাথে দেখা যাচ্ছে, তোমার সাথে কথা না হলে ভালো লাগে না, প্লিজ প্লিজ মেসেজ পড়বে, বিয়েটা কার হলো? আচ্ছা না আমার

0: যে বিয়ে করার ব্যাপারটা, মানে বেসিক্যালি বিপ্লব ভাই হৃদয় ভাই আমার সকালবেলা আমাদের আরেকজন আরজে আছে, আমাদের সবার প্রিয় তানহা আপু, তো সে সকালের শোতে আজকে একটা রিউমার কিন্তু দিয়ে গেছে যে রিদম গট ম্যারিড, রিদমের বিয়ে শাদী হয়ে গেছে, রিদমের বউ আছে, এরকম একটা নিউজ কিন্তু দিয়ে গেছে। তো সেই ব্যাপারটা নিয়ে বলছে আর কি। অনেক সুন্দর কণ্ঠ বিপ্লব ভাইয়া আপনার, স্বাগতম দুই ভাইয়াকে। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। আসলে আসলে বিপ্লব ভাই, আমি আমি আপনার বিগ ফ্যান হয়ে গেলাম সত্যি কথা বলতে। এদিকে দেখতে পাচ্ছি আমার বিএন সাহেব আছে, বিপ্লব ভাইয়া ও হৃদয় ভাইয়া আপনাদের স্বাগত জানাচ্ছি। কোথায় কি ভাইয়ার, আপনারা আমার নাম দিয়ে একটা গান কি বলবেন না? ও আচ্ছা, যে নিশি তখন বলেছিল যে একটা গানের জন্য। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে শিহাব যুক্ত আছে, আমার সাথে যুক্ত আছে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে জুয়া জুয়াইরিয়া। ওকে, খুব কঠিন নাম আপনার, বাই দ্য ওয়ে খুব কঠিন নাম। বিপ্লব ভাইয়ার গান অনেক সুন্দর। হ্যাঁ, বিপ্লব ভাইয়ের গান অনেক সুন্দর, আসলেই সুন্দর। আচ্ছা, ফোনের ডিসপ্লে চলে গেছে, ইয়ারফোনও ছিঁড়ে গেছে, চার্জার পিন দিয়ে FM শুনি। ওরে বাবা রে, এত এত কি বলবো যে ডেডিকেশন আসলে আমাদের প্রতি। আফরিন, থ্যাংক ইউ সো মাচ। আফরিন, আফরিন হচ্ছে আমার দুঃসম্পর্কে একটা শত্রু বলা চলে, বাট এই যে এত এত কষ্ট করে আমাকে শুনছেন, আফরিন অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে, বলতে পেলে ভাইয়াকে দুষ্ট খকিল ভাইয়ার, ভাইয়া জান্নাত গঙ্গাছড়া থেকে। ওকেই, আচ্ছা আমি ঠিক বুঝতে পারলাম না কি লিখেছেন। ফান্ডেতে একটু ফান করো না, না আপাতত আজকের ফান হচ্ছে না, আপাতত গান হচ্ছে, আশা করছি গানগুলো সবাই এনজয় করছেন। ভাইয়া কেন রোদের মতো হাসলে না আমায়, ভালোবাসলে না? ওকে, গানটা গান। হ্যাঁ, আমরা গান শুনবো, আমরা অবশ্যই গান শুনবো, তবে এই মুহূর্তে আমার মনে হয় একটু আড্ডা দেওয়া উচিত। বিপ্লব ভাই, তখন আমি যেমনটা বলছিলাম যে আমাদের একজন ফ্রেন্ড কিন্তু লিখেছিল যে আমিও আসলে সিঙ্গার হতে চাই, গান করতে চাই, তো এই যে সিঙ্গার হওয়ার জন্য বা গান করতে হলে, গানকে ভালোবাসতে হলে আসলে কি করা উচিত বা কি করলে আপনি একটা মিউজিশিয়ান হতে পারবেন, এই ব্যাপারটা নিয়ে একটু বলেন শুনি।
1: আচ্ছা, মানে খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন আমাকে। অ্যাকচুয়ালি আমি প্রথম অবস্থায় হয়তোবা এই ধরনের যেই ওনার যে মানে কোশ্চেনটা ছিল কিভাবে আমি গান করতে পারি বা কিভাবে শুরু করতে পারি, তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি সবারই মানে যারা শুরু করতে চায় তাদের ভিতরে এই প্রশ্নটা মানে প্রথমেই বাসা বাঁধে। তো আমার কাছে মনে হয় যে যেমন আমি নিজেও অনেক দিন এইটা নিয়ে সাফার করেছি, তো দেখা গিয়েছে মানে আমি হঠাৎ একদিন চলতে চলতে ফিরতে ফিরতে আমার একটা সামনে একটা একাডেমি পড়ে যায়, তো একাডেমিতে আমি ফার্স্ট টাইম আমি সেটা মিরপুর দশে, আমার মনে আছে যে মিরপুর দশে আমি একটা একাডেমি ছিল, সেই একাডেমিতে আমি হঠাৎ করে ঢুকে পড়ি মানে কোনো প্ল্যান ছাড়াই। তো এখন ওখানে ঢোকার পরে আমি দেখতে পারলাম যে ওইখানে আসলে আমাদের ক্লাসিক্যালের যে ব্যাপারটা, এই ক্লাসিক্যালের ব্যাপারটা ওখান থেকে আমার মানে হাতে ঘড়ি হয়। আমার ওস্তাদ ছিলেন বজলুল হক দুলাল, তো ওই প্রথম ওস্তাদ, উনি অ্যাকচুয়ালি আমাকে খুব ভালোভাবে ডিরেকশন দিয়েছিলেন যে আমাদেরকে অবশ্যই সারগাম থেকে শুরু করতে হবে। তো এই যে আমাদের ক্লাসিক্যাল যে সেক্টরটা, আসলে আমাদের বাংলাদেশে বলতে পারেন যে দুই ধরনের মানুষ আছে, আমি আমার পার্সপেকটেশন থেকে আমি বলছি, অনেকের সাথে ভিন্ন মত হতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে দুই ধরনের মানুষ, যে মানে গাইতে গাইতে গায়ন হয়ে যায়, আরেকটা হচ্ছে গ্রামেটিক্যাল ওয়েতে হচ্ছে,
0: মানে একদম বেসিক থেকে শুরু,
1: বেসিক থেকে শুরু করে, রাইট? তো আমার কাছে মনে হয় যে গানটা শুরু করতে যদি মানে শুরুটা যদি এভাবে হয় যে গ্রামেটিক্যাল ওয়েতে যাওয়া, মানে এটা আমি মনে করি যে রাইট ওয়ে। তো আমাদের দেখা যায় যে যখন আমরা রেয়াজে বসি, তো আমাদের শুরুতেই আমাদের আমরা ছেলে মানুষ, আমাদেরকে বি ফ্ল্যাটে আমরা রেয়াজ করছি, তো বেসিক্যালি দেখা যায় যে প্রতিটা ছেলে মানুষ সি শার্পে ওরা স্টে করে, ওখান থেকেই রেয়াজ করে। তো আমি আমি দেখেছি যে আমার গুরুজি আমাকে বি ফ্ল্যাটে প্রথমে রেয়াজ শুরু করে দিয়েছিল আর কি, বি ফ্ল্যাট স্কেলে। এরপরে আস্তে আস্তে আস্তে আমার ডেভেলপ হতে দু বছর তিন বছর পর পরে আস্তে আস্তে আস্তে আস্তে আমি সি শার্পে মানে পদার্পণ করি। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আসলে একজন গুরুর সান্নিধ্যে গেলে এই ব্যাপারগুলো খুব সুন্দর করে ওনারা বুঝিয়ে দেয়। তো এটা হতে পারে, আমার কাছে মনে হয় যে কোনো একজন পার্সোনালি কোনো একজন গুরুজির কাছে যে তার কাছে বসে এই ব্যাপারগুলো শুরু হতে পারে, অথবা কোনো একাডেমি আছে একাডেমিকভাবেও সে এটা শুরু করতে পারে, তবে রাইট ওয়েতে শুরু করতে হবে এবং শুদ্ধ সঙ্গীতের সাথে শুরু করতে হবে।
0: আসলে বর্তমান সময় দেখেন মিউজিক কিন্তু আসলে সবাই করছে, আর মিউজিক করা যে আসলে খুব রাফ অ্যান্ড টাফ একটা ব্যাপার সেটা কিন্তু তেমনও না। মানে একটা ব্যাপার হচ্ছে কি যে হ্যাঁ আমি একটা গান শুনছি, এখন আমিও কিন্তু একটা গান গাইতে পারছি, বাট এখানে যে আসলে মেইন ব্যাপারটা থাকে বেসিক্যালি সেটা হচ্ছে যেই কোনো জিনিসের কিন্তু একটা বেসিক আছে। আপনি ধরেন একটা বিল্ডিংয়ের কথা যদি ভাবেন, ধরেন আপনি একটা পাঁচ সাততলা একটা বিল্ডিং করতে যাচ্ছেন, তো সেখানেও কিন্তু আপনার একটা বেসিক আছে, সেখানেও কিন্তু হচ্ছে আপনার পাইলিং করতে হচ্ছে, সেখানে কিন্তু আপনার একটা নিচে এটাকে কি বলে যে একটা মানে স্তর দেওয়া লাগছে, যাতে করে হচ্ছে এই বেসমেন্টের উপর ভিত্তি করে আপনার সেই পাঁচ সাততলার যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা যাতে দাঁড়াতে পারে। তারপর হচ্ছে সেই বিল্ডিংটা যখন কমপ্লিট হয়ে যায়, তারপর আপনি কিন্তু সেই বিল্ডিংয়ে পানির লাইন দিবেন, সেই বিল্ডিংয়ে ইলেকট্রিসিটির লাইন দিবেন, তারপর হচ্ছে সেখানে আপনি যখন আরও অ্যাডভান্স হবেন, সেখানে এই যে বর্তমান সময় আমরা ওয়াইফাই ইউজ করছি, আপনি আরও অ্যাডভান্স হচ্ছেন, আপনি নেটওয়ার্ক আনছেন, আপনি ওয়াইফাই আনছেন, সো ব্যাপারটা হচ্ছে মানে সব কিছুরই আসলে একটা বেসিক থাকে, অ্যান্ড বেসিক থেকে যদি আপনি শুরু করতে পারেন আই গেস সেখানে অবশ্যই আপনি কিন্তু চাইলেই শাইন করতে পারবেন। আমি আশা করছি ভুল কিছু বলিনি বিপ্লব ভাই, যে কোনো কিছুরই আসলে একটা বেসিকের দরকার আছে। আর বেসিক মিউজিকের ক্ষেত্রে মিউজিকটা হচ্ছে তখন যেটা বলছিলাম যে আমরা চাইলেই কিন্তু মিউজিক করতে পারি, বাট আপনি যদি একটু বেসিক্যালি ভাবেন বা একটু বেসিকটা নিয়ে চিন্তা করেন সেই ক্ষেত্রে মিউজিক হচ্ছে টোটালি একটা সাধনার ব্যাপার, এবং এটা আসলে আপনি যত সাধনা করবেন 10 বছর 20 বছর 30 বছর এটা আপনি তত বেশি শার্প করতে পারবেন।
1: একদম একদম।
0: আর সুর গানের যে সুর, গানের সুর কিন্তু আসে ফ্রম দ্য ডিপ অফ ইউর হার্ট, সো এটা আমার মনে হয় যে এটা আসলে চর্চা করার একটা ব্যাপার। যাই হোক বিপ্লব ভাই অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর অ্যাডভাইস দিলেন। আশা করছি যারা গান করতে চাচ্ছেন বা গানের প্রতি আসলে যাদের একটু ঝোঁক আছে, গানের প্রতি একটু ভালো লাগা আছে, আপনারাও কিন্তু চাইলে মিউজিশিয়ান হতে পারবেন, বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে যে মিউজিশিয়ান হন, বাট যেন তেন মিউজিশিয়ান না, বেসিক থেকে শুরু করেন, বেসিক থেকে নিজেকে ক্রিয়েট করেন, তারপর হচ্ছে আপনি চর্চা করেন, সাধনা করেন, একদিনে আশা করছি আপনিও এসে আমার পাশে বসবেন, আমরা মাইকের এই পারে বসে আমরা গান করব, গান শুনব। আর হৃদয় ভাইয়ের কিছু বলার আছে কি গানের ব্যাপারে?
2: মানে যে কোশ্চেনটা,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
2: এই বিষয়ে দুইটা পার্সপেক্টিভে, যে যে ভাই যেটা বললো যে একজন তো গাইতে গাইতে গায়ন হয়ে যায়, আরেকজন হচ্ছে যে অনেক ওয়েতে পড়াশোনা করে তারপরে গায়ক হয় বা গায়িকা হয়, তো বিষয়টা হচ্ছে এরকম না, আপনি কোন ধরনের গায়ক হইতে চাইতেছেন সেটা আপনার উপর নির্ভর করে। আপনি যদি নর্মালি বেসিক, আমরা বলি না যে ও খুব ভালো গায়, আমার ওই ফ্রেন্ডটা খুব ভালো গায়, ওই ভাইটাও খুব ভালো গায়, এখন ওই ভালো গাওয়ার মধ্যে আর একজন শিল্পীর মধ্যে কিন্তু তফাত আছে,
0: তফাত আছে অবভিয়াসলি,
2: অবশ্যই তফাত, কিন্তু নর্মাল পাবলিকরা হচ্ছে যে শুনলে কিন্তু বুঝবে না। একটা জিনিস হয় কি, আমার ওস্তাদজি আমাকে বলছিল যে তুমি, মানে আমি তো বেসিক্যালি মিউজিক প্লে করি, তো উনি আমাকে বলছিল কি তুমি, আমি যেটা বাজাবো তুমিও সেটা বাজাইতে পারো, পাবলিক দেখলে বুঝ বা হচ্ছে নর্মাল কেউ যদি দেখে যে এই জিনিসটা সে বুঝবে তো সেম সেম লাগতেছে।
0: আচ্ছা,
2: কিন্তু ওই যে কি বলে, এখন বর্তমানে আরেকটা উদাহরণ দিই, বর্তমানে টেনিস প্লেয়ার ওয়ার্ল্ডে যে ফার্স্ট একদম ওয়ান পজিশনে, নামটা আমার মনে আসতেছে না, তার উনি যখন 600 সামথিং নাম্বারে ছিল তখন ওনার একুরেসি ছিল 49%, আর এখন তিনি হচ্ছে যে ওয়ার্ল্ডের এক নম্বর টেনিস প্লেয়ার, তার একুরেসি কত আপনারা জানলে অবাক হবেন, তার একুরেসি আগে ছিল 49, তখন তিনি 600-এরও অধিক ছিল, এখন তার একুরেসি হচ্ছে 53, মানে কত হলো, 4% ওনার বৃদ্ধি হয়েছে, কিন্তু সে ওয়ার্ল্ডের টপ একজন হয়ে গেছে।
0: আচ্ছা,
2: তো উনিও আমাকে সেম কথা বলছে যে আমি যেটা বাজাইতে পারবো তুমিও সেটা পারবা, কিন্তু এটা সাধারণ কেউ ধরতে পারবে না, যারা মানে গ্রামাটিক্যাল ওয়েতে এটা শিখেছে তারা ধরতে পারবে, তোমার আর আমার মধ্যে হইতে পারে 1% তফাত, কিন্তু 1% তোমার সাধনা করতে অনেক সময় লেগে যাবে,
0: সময় লাগবে, রাইট।
2: বিষয়টা হচ্ছে এরকম যে আপনি সাধনাটা করবেন কিভাবে করবেন, আপনি বেসিক্যালি নর্মালি চলাফেরার জন্য যেটা সেটা, নাকি একদম প্রপার ওয়েতে আসবেন? তো আমি মনে করি উত্তরটা আপনারা পেয়ে গেছেন।
0: সেটাই, আসলে মিউজিশিয়ান হওয়াটা খুব ইজি, বাট মিউজিক করাটা এত ইজি না, মিউজিক করতে হলে অবশ্যই সাধনার একটা বিষয় আছে, এবং বর্তমান সময়ে দেখেন বর্তমান সময়টা কিন্তু আসলে আমরা সবাই কিন্তু খুব অ্যাক্টিভ, আমরা বিভিন্ন ধরনের কারিকুলাম ভিটাতে কিন্তু আমরা মানে অগ্রসর হচ্ছি ডে বাই ডে। এখন যদি ইউথদের নিয়ে একটু কথা বলি, দেখবেন ফিল্ম মেকিংয়ের প্রতি কিছু জেনারেশন আগাচ্ছে, কিছু জেনারেশন আছে মিউজিকের প্রতি তাদের ঝোঁক বেশি। আমি গতকালকেই বোধ হয় রাতের বেলা একটা নিউজ দেখছিলাম, মোস্ট প্রবলি মায়ের তরি আর এরকম কিছু একটা কোনো একটা সেশন ঢাকার বাইরে, তাদের সাথে দেখা করতে মানে বাহিরের রাষ্ট্র থেকে কিছু হচ্ছে লোকজন এসেছে তাদের গান শোনার জন্য। সেখানে হচ্ছে ওই যে সময় গেলে সাধন হবে না, গানটা কিন্তু প্লে করছিল কিছু ছোট ছোট ছেলেমে, বাট তাদের যে অ্যাকুরেসি বা তাদের যেই প্যাটার্নে তারা গান করছিল, তাদের ভিডিওটা দেখেই আমি যেটা ফিল করছিলাম যে তারা প্র্যাকটিস করে, তারা মিউজিক কি জিনিস সেটা খুঁজে বের করার চেষ্টা করেছে, সেটা খুঁজে বের করতে পেরে তারপর কিন্তু তারা এখানে বসে গান করছে। তো এই ব্যাপারটা খুব ইজি আর সাধন, দেখেন কঠিন আমি বলছি না, কারণ কঠিন আসলে বলা যায়, কারণ সাধনা কিন্তু সহজ কিছু না, একটা সাধনা করতে গেলে আসলে এটা একটা ধৈর্যের ব্যাপার, বাট আপনি যখন সেই ধৈর্যটাকে আয়ত্তে নিয়ে আসবেন ব্যাপারটা কিন্তু খুব খুব বেশি ইজি হয়ে যাবে আপনার সাথে। আচ্ছা, এদিকে আমার সাথে অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। গঙ্গাছড়া থেকে মিনহা যুক্ত হয়ে গেছে আমার সাথে, যুক্ত আছে কে যুক্ত আছে, জান্নাত যুক্ত আছে, গানটি বলতে বলবেন বিপ্লব ভাইকে, কিছু মানুষ মরে যায়। ওকে, আচ্ছা, তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে হিমেল যুক্ত আছে, ভাইয়া যেইটুকু সময় তুমি থাকো কাছে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, অবশ্যই থাকেন, যদি পসিবল আমরা শুনবো। নিশি যুক্ত আছে এখন পর্যন্ত, বিআই মামাতো ভাই রাজসহ এখন তোমাকে শুনছি, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে লামিয়া যুক্ত আছে, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে পর রংপুর পীরগাছা থেকে যুক্ত হয়ে গেছে লতিফা। ওকে লতিফা, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তারপর এদিকে দেখতে পাচ্ছি জিনিয়া যুক্ত আছে আমার সাথে, আমার সাথে রংপুর থেকে যুক্ত আছে কিন্তু আবির। আপনি সারি রাত এ ভারতে গানটি দেন, ওকে যদি প্লেলিস্টে থাকে অবশ্যই পেয়ে যাবেন। ভাইয়া আমরা কি এই মুহূর্তে আরো একটা গানে চলে যেতে পারি নাকি বলেন, আমরা এখন কোন গানটা শুনতে পারি?
1: একটি মনে হয় একটা লালন করলে ভালো হয়, লালন
0: বা লালন, ওকে আবারও আবারও ঘুরে ফিরে সেই রিদমের পছন্দে চলে আসছে ব্যাপারটা একদম। যাই হোক লিসেনার্স, আটটা পর্যন্ত কিন্তু আছে আপনাদের সাথে,
1: এইটা লালন আমার মনে হয় যে এটা এইটা মনে হয় লালনের সেই সময়ের গান কিনা আমি অতটা ক্লিয়ার মানে ধারণা নেই, তবে বাউল বাউল আই ডোন্ট নো, চেষ্টা করছি দেখি যদি ভালো লাগবে অবশ্যই।
0: না বিপ্লব ভাইয়ের গলায় আসলে যে কোনো গানই ভালো লাগবে, বিপ্লব ভাই তো অলরেডি সবার মন কেড়ে নিয়েছে দেখাই যাচ্ছে। লিসেনার্স আপনারা ফ্রিকোয়েন্সিতে শুনতে পাচ্ছেন, আমাকে কিন্তু খুব ইজিলি আপনারা রিচ করতে পারবেন, আমার সাথে আপনিও আড্ডায় যুক্ত হতে পারবেন, আমাদের নাম্বারে লিখেন 01841904904, ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপও লিখতে পারবেন। হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে খায়রুল কবির যুক্ত হয়ে গেছে, শেষমেশ জয়েন করে ফেললাম সৌদি আরব দাম্মাম থেকে, মোস্ট ওয়েলকাম কবির ভাই। আচ্ছা আমরা আরও একটা গান শুনবো, খুব সুন্দর একটা সন্ধ্যা কাটছে আমাদের, আশা করছি সবাই এনজয় করছেন, বেশিক্ষণ নেই কিন্তু সময় প্রায় ঘনিয়ে আসছে, যে কোনো সময় বিদায় নিতে হবে, আশা করছি সবাই যুক্ত থাকবেন আমার সাথেই।

0: Whoa. Thank you so much, Biplab bhai. খুব সুন্দর একটা গান শুনলাম আমরা লালন সাইজির। হ্যাঁ, আসলে লালনের প্রতিটা গানই, গানের কথাগুলো ইনসেন্ট লেভেলের।
1: ও মাই গড,
0: ইনসেন্ট লেভেলের,
1: একদম একদম।
0: আচ্ছা, আমার সাথে অনেকেই যুক্ত আছে, আর আমি যেমনটা বলছিলাম বিপ্লব ভাই, হৃদয় ভাই, আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আছি। সবাই তো যেহেতু জানেন যে রিদম 8টা পর্যন্ত যুক্ত থাকে সানডে ফান্ডে নিয়ে, সো আমরা খুব কাছাকাছি আছি 7:51, যে কোনো সময় হয়তো বা বিদায় নিতে হবে। আমি সেই সময় দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত হয়ে গেছে কিন্তু সামিহা রংপুর থেকে। আমি আপনাকে শুনি, কিন্তু কখনো লেখা হয়নি, আজ আপনাকে লিখলাম, আশা করি পড়বেন। আমাকে ডেডিকেট করে একটা গান শোনাবেন, একগুচ্ছ কদমে হাতে ভিজতে চাই তোমার সাথে। আচ্ছা, আপনার কণ্ঠে, ওরে বাবা রে, না না না বাবা, আমার জন্য আসলে গান না, গানের সাথে আমার একটা দুঃসম্পর্ক আছে, এই গলা দিয়ে গান। আচ্ছা ভাইয়া, বিপ্লব ভাইয়াকে বলবেন ভুলবো না আর কোনো দিন, কোনো যদি ভালোবাসা মরে দিন, এই গানটা প্লে করতে। অনেক অনেক রিকোয়েস্ট করছেন, আমি জানি না আসলে বিপ্লব ভাই আমাদের কতটুকু শোনাতে পারবে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আরও একজন যুক্ত আছে, সে লিখেছে ভাই আমার জীবনেও একজন ছিল, সে ভুল বুঝে আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা বিপ্লব ভাই, আনফরচুনেটলি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এর আগের টেক্সটটা দেখেন, এখানে সবাই আমার থেকে বড়, তার বয়স হচ্ছে 14।
1: আচ্ছা আচ্ছা,
0: লামিয়া লামিয়া, ও মাই গডনেস, মানে কি বলবো। আচ্ছা যাই হোক, এই বয়সে আসলে আপনার একজন কাছের মানুষকে হারিয়েছেন, ব্যাপারটা খুবই খারাপ লাগার মতো। আশা করছি আপনি আবারও আপনার লাইফে মনের মানুষ পেয়ে যাবেন,
1: সেই মানুষটা কামব্যাক করবে।
0: আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি নিশি লিখেছে, বিআই গানগুলো ফাটাফাটি, আর হৃদয় ভাই ও বিপ্লব ভাইয়া আরও একদিন আসবেন ঢাকা এফএমে। হ্যাঁ প্লিজ, এটা এই রিকোয়েস্টটা আমিও করতে চাচ্ছিলাম যে বিপ্লব ভাই, হৃদয় ভাই, আমি রিদম কি আপনাদেরকে আবারও আমাদের ঢাকা এফএম 90.4 এর স্টুডিওতে আবারও পাবো কিনা?
1: অবশ্যই, অবশ্যই, ইনশাল্লাহ। আমি এই বিষয়ে বলতে চাই যে আপনার এখানে এসে আমার খুবই খুবই খুবই ভালো লেগেছে। পার্সোনালি আপনাকে আমার বলতে পারি যে এত এত ফ্রেন্ডলি একটা, মানে একটা সময় কাটছে, আর অনেস্টলি মানে এই ব্যাপারটা আমি আমার স্মৃতিতে থেকে যাবে, এবং চাই অবশ্যই আসা যাওয়ার মধ্যে থাকবো ইনশাআল্লাহ।
0: না, আমি আমি আরও একবার ধন্যবাদ দিচ্ছি বিপ্লব ভাইয়াকে এবং হৃদয় ভাইয়াকে, যে আসলে আপনারা ভাই আপনাদের সময় বের করে আমার সাথে এসে যুক্ত হয়েছেন, বা আমার সাথে বসে এখানে সময় দিচ্ছেন, বা এই যে আমরা লিসেনারদের সাথে আড্ডা দিচ্ছি, আসলে আপনাদের কাছে আমি সবসময় গ্রেটফুল থাকবো যে আপনারা এতটা মানে ব্যস্ততার মধ্যেও আমার জন্য সময় বের করেছেন। যাই হোক, আমি যেমনটা বলছিলাম বিপ্লব ভাই, হৃদয় ভাই, যে আমাদের প্রায় শেষ পর্যায়ে আছি, তো এই মুহূর্তে যদি কিছু কথা আপনারা বলতে চান বলতে পারেন, তারপর হচ্ছে আমরা একটা গান দিয়ে আশা করছি আজকের মতো আমরা বিদায় জানাতে পারি।
1: অবশ্যই,
0: আমি প্রথমে একটু হৃদয় ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাই, আপনি শেষ মুহূর্তে আমাদের ফ্রেন্ডদের উদ্দেশ্যে বা আমাদের ঢাকা এফএম 90.4 এর উদ্দেশ্যে যদি কিছু বলতে চান প্লিজ।
2: আসলে আমি মানে আপনার মতো কথা বলতে তো পারি না, আর আমি এমনিতেও আমার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলিতে আমি একটু কম কথা বলি, চুপচাপ থাকি।
0: হ্যাঁ, বোঝা যায়, বোঝা
2: যায়। তারপরও মানে যেহেতু ভাইয়া বলছেন, সো আমি বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা এফএম এর সাথে থাকবেন, এবং আমাদের দুজন, আমরা দুজন গেস্ট, আমাদেরকে যে এত ভালোবাসা দিতেছেন, মানে মেসেজ ভাইয়া যে পড়তেছে ওটা দেখে বোঝা যাচ্ছে, তো আমার মনে হচ্ছে যে আমি এখন আপনাদের একজন ফ্যামিলি মেম্বার হয়ে গেছি। তো ওই যে ভাইয়া যেটা বললো, আবার আমি মনে করি আমি যদি আরেকবার আসতে পারি তো আমি নিজে মানে একটু প্রাউড ফিল করবো যে আমি আরেকবার যদি আসতে পারি।
0: মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম,
2: এটাই, ধন্যবাদ সবাইকে, আর এত ভালোবাসার জন্য আবার ধন্যবাদ। আমি আশা করতেছি আরেকবার যদি সুযোগ পাই ঢাকা ফেমে আসার, অবশ্যই আমি আসবো
0: ইনশাল্লাহ ইনশাল্লাহ। বিপ্লব ভাই,
1: আচ্ছা আমি আপনার এসএমএস গুলো দেখছিলাম সাইট থেকে, তো অনেক অনেক অনেক অনেক ভালোবাসা যারা আমাদের লিসেনার্স রয়েছেন, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেক কমেন্ট করে ভালোবাসা অন ইয়ারেই ভালোবাসা প্রদান করেছেন, আমরা সেগুলো রিসিভ করেছি, এবং আপনাদেরকে জানি না কতটা শোনাতে পেরেছি, কতটা গাইতে পেরেছি। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে যদি সুযোগ হয় অবশ্যই আমরা নতুন করে আবার আড্ডা দিব, নতুন করে আবার সেই আড্ডায় জমে উঠব, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি টুকটাক মিউজিকের সাথে আছি এবং গাওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ হয়তোবা সামনে নতুন কিছু মৌলিক গান নিয়ে কাজ করব এবং সেগুলো নিয়ে সামনে আসব, আর তখন অবশ্যই যদি সম্ভব হয় সেক্ষেত্রে ঢাকা এফএম এ আসার ইচ্ছা আছে।
0: ওকে ওকে ওকে, এনি টাইম মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আর রিদম তো আছে আপনাদের সাথে। সো লিসেনার, যেমনটা বলছিলাম একদম শেষ পর্যায়ে আছি, আমি রিদম ছিলাম আপনাদের সাথে, বিকেল 5টা থেকে যুক্ত হয়ে গেছিলাম, আমি আর জে রিদম। আর মাইক্রো অপরপ্রান্ত থেকে এই যে আপনারা ভালোবাসাতে দিচ্ছেন, শুধুমাত্র যে আমি ফিল করছি তা না, আমার সাথে থাকা গেস্টও কিন্তু ফিল করছে আপনাদের এই ভালোবাসা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় জুড়ে ঢাকা এফএম 90.4 এর সাথে যুক্ত থাকার জন্য, যুক্ত থাকার জন্য রিদমের সাথে, যুক্ত থাকার জন্য সানডে ফান্ডের সাথে। সো এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি, আমরা একটা গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিব। আবারও আগামীকাল ঠিক 2টা বাজে অর্থাৎ দুপুর 2টা বাজে সোমবার আমি কিন্তু মিড ডে ফিল্ড নিয়ে হাজির হয়ে যাব, আশা করছি অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন। সো এখন আমি বেশি কথা বাড়াবো না, বেশি কথা না বাড়িয়ে আমি এখন চলে যাব হচ্ছে আমাদের বিপ্লব ভাই এবং হৃদয় ভাইয়ের কাছে, সুন্দর একটা গান শুনবো, গান শুনতে শুনতে আজকের মতো বিদায় জানাচ্ছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। বিপ্লব ভাই, আমরা এখন কোন গানটা শুনতে শুনতে বিদায় নিব?
1: এটা খুব কি বলে, মানে আমরা একটা যেহেতু আমরা লালন করলাম,
0: ওকে,
1: এরপরে একটা ফোক গাইলে মনে হয়।
0: ওকে ওকে ওকে, ফোক দিয়ে তাহলে আজকের মতো আমরা বিদায় জানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে একটা ফোক গানে চলে যাচ্ছি, আশা করছি সবাই এনজয় করবেন। আবারও বলে দিচ্ছি আগামীকাল দুপুরবেলা কিন্তু ঠিক 2টা বাজে হাজির হয়ে যাব। সো স্টে টিউনড উইথ ঢাকা এফএম 90.4। এই মিউজিশিয়ানরা তাদের প্রস্তুতিতে আছে, খুব জলদি আমরা গান শুনে গানে চলে যাব আমরা। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে। ভাই আমার পা ব্যথা করছে, কি করব, পা ব্যথা করছে, পা ব্যথা করলে তাহলে আপনি একটু দৌড়ান। আচ্ছা কিছু মানুষ মরে যায় 25-এ, গানটা শুনতে যাচ্ছি সৌরভ। বাহ বাহ, এই গানটা দেখি ভালো ভালো চাহিদা। বিআই সাহেব খোদা হাফেজ, ভালো থাকবেন। হ্যাঁ আপনিও ভালো থাকবেন, আশা করছি আবারও আগামীকাল সবার সাথে কথা হবে। যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। উমের এখনো বিদায় নিয়েছে দেখা যাচ্ছে, অনেক বেশি ভালো থাকুন, ভালো রাখুন, আপনিও ভালো থাকবেন ইনশাআল্লাহ।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন,
2: ব্যান্ড বিটস।
1: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা এফএম 90.4।
3: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: 90.4 FM.
1: ঢাকায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষলো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে, বললেন মাহাদি আমিন। কৃষকদের স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়েছে, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ। ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন, বললেন প্রধান নির্বাচন কমিশনার। দেশে একদিনে হামে মৃত্যু 9 জনের, ডেঙ্গুতে 6 জনের প্রাণহানি। ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে 3 দিনে ভারতে 56 এবং নেপালে 14 জনের মৃত্যু। এবং জাপানে এশিয়ান গেমস পুরুষ হকিতে আগামীকাল ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস একটি ফ্লাইট সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি অন্যান্যের মধ্যে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউ ইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়ন সহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন। নিউ ইয়র্কে সফরে প্রধানমন্ত্রী 11টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ 30টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়। এদিকে প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এ সফরকালে 8টি উচ্চ পর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে 4টি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সফল আখ্যায়িত করে বলেছেন, এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের কাছে দেশকে এক উচ্চতর অবস্থানে নিয়ে গেছেন। তিনি আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্ক সফরে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকারগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।
2: বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্ব মানচিত্রে, বিশ্ব দরবারে অত্যন্ত সুদৃঢ়ভাবে উপস্থাপন করেছেন এবং যেখানে আমরা দেখেছি বাংলাদেশের আত্মবিশ্বাস, বাংলাদেশের আত্মপ্রত্যয় এবং বাংলাদেশের আত্মমর্যাদাবোধ সর্বোচ্চ শিখরে পৌঁছেছে।

0: বহু বছর পর বাংলাদেশ থেকে জনগণের ভোটে নির্বাচিত একজন সরকার প্রধান এদেশকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করেছেন। আজকে তিনি জাতিসংঘে অত্যন্ত ফলপ্রসূ এবং সফল এই সফরের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা উচ্চতর জায়গায় নিয়ে গেছেন। আমরা নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর থেকে প্রেরণা যুগিয়ে আমরা সবাই মিলে ইনশাল্লাহ তাতে কাঁধ মিলিয়ে বাংলাদেশ স্বনির্ভর এবং স্বাবলম্বী করবো ইনশাল্লাহ। এবং তিনি সেখানে শুধুমাত্র বাংলাদেশের কথাই বলেননি, তিনি বিশ্ব শান্তির কথা বলেছেন।
1: মাহাদী আমিন বলেন, প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীগণ সম্মিলিতভাবে প্রায় 80টি কর্মসূচিতে অংশ নেন এবং এসব কর্মসূচিতে বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তি সহ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে। মাহাদী আমিন বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণটি ছিল এই সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তরুণ ও নারীদের মতো সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য সরকারের গৃহীত নীতি, কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে কথা বলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল মত পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান কুলময়েজের নেতৃত্বে সমিতির 8 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। কৃষকদের সর্বাঙ্গীন সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষক সমিতিকে কৃষকের স্বার্থে একটি আন্দোলনে পরিণত করার পরামর্শ দেন। কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কৃষিপণ্য ও শস্য যাতে সহজে ভোক্তার নিকট পৌঁছাতে পারে, কৃষক যাতে সঠিক মূল্য পায়, সেজন্য একটি কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূর শিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত, মানসম্মত ও যুগোপযোগী করার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক পরিচয় আমলে না নিয়ে অপরাধের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে।
2: কিছু সংখ্যক দূষিতকারী বা দুর্বৃত্তরা একটা জায়গা দখল করতে গিয়েছিল। এই জায়গাটিতে একটা ক্লিনিক চালু ছিল এবং সেটা বাচ্চাদের টিকা প্রদানের যে কর্মসূচি, তাদের এটা দীর্ঘদিনের কর্মসূচি, এটা চালু ছিল। হঠাৎ করে এই জায়গা দখলের জন্য কারা গিয়েছে, কিভাবে গিয়েছে, এটা আমাদের নজরে ছিল না। কিন্তু আমরা জানতে পেরেছি এখানে পুলিশের অবহেলা ছিল। আমরা একটা সংক্ষিপ্ত তদন্ত করেছি এবং তদন্তের পরে জানা গিয়েছে সেই থানার নাম হচ্ছে শাহ আলী থানা। এই শাহ আলী থানা ওসির দায়িত্বে অবহেলা ছিল, তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং রুজু করা হবে। এখনো পর্যন্ত আমরা কঠোর অবস্থানে আছি। তদন্তের মধ্যে যারই সম্পৃক্ততা পাওয়া যায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
1: বাংলাদেশের সীমান্ত ও অভিবাসন নিরাপত্তা জোরদার করতে আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের বিদায়ী শার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি আজ রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে তাঁর মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তাঁর দেশের এই আগ্রহের কথা প্রকাশ করেন। এ সময় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের নিরাপত্তা বাহিনীর আধুনিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে জ্বালানি সরবরাহ ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরছে। তিনি আজ রাজধানীতে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেল ও গ্যাস সরবরাহের একটি প্রধান কেন্দ্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর বিকল্প উৎস খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। মন্ত্রী বলেছেন, এখন দেশে জ্বালানি আনা যাবে এবং সরবরাহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আধুনিক বন্দর, দক্ষ নাবিক, শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বিশ্ব নৌ দিবস 2026 উপলক্ষে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য ছিল নীতি থেকে বাস্তব প্রয়োগ, নৌখাতে উৎকর্ষতা অর্জন। মন্ত্রী বলেন, দেশের সামুদ্রিক খাতকে নিরাপদ, আধুনিক, প্রযুক্তি নির্ভর, পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তুলতে সরকার কাজ করছে। চীনের ইউনান প্রদেশের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কৃষি, জ্বালানি, প্রযুক্তি ও আঞ্চলিক যোগাযোগে সহযোগিতা জোরদারে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে চট্টগ্রাম মিয়ানমার হয়ে ইউনানের রাজধানী কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা, বাংলাদেশি পণ্যের জন্য ইউনানে প্রদর্শনী সুবিধা দ্রুত চালু এবং সরাসরি কার্গো বিমান যোগাযোগ সম্প্রসারণের প্রস্তাব রয়েছে। আজ সচিবালয়ে ঢাকা সফররত চীনের ইউনান প্রদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিং পর্যন্ত প্রায় 1,200 কিলোমিটারের কার্যকর সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করা গেলে দুই অঞ্চলের মধ্যে পণ্য পরিবহনের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এদিকে রাজধানীর একটি হোটেলে সফররত চীনের ইউনান প্রদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির সম্মানে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক বন্ধুত্ব জোরদার করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। নানা আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হয় বিশ্ব পর্যটন দিবস। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটন খাতের রূপান্তর। দিবসটি উপলক্ষে পর্যটনের ভবিষ্যৎকে গুরুত্ব দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আরো শুনুন প্রতিবেদনে।
5: জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজম এবছরের বিশ্ব পর্যটন দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করেছে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটন খাতের রূপান্তর। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার থেকে পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার, বান্দরবান ও সিলেট সহ সারা দেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রোববার সকালে কক্সবাজার, মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে র্যালি, নৃত্য ও নানা সাংস্কৃতিক আয়োজনে উদযাপিত হয় বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্য।
6: কমলগঞ্জের দৃশ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য আমরা এসেছি। আজকে বিশ্ব পর্যটন দিবস, আমরা মণিপুরী কমিউনিটি বেস ট্যুরিজম থেকে এখানে এসেছি। আমরা র্যালিতে যোগ দিয়েছি।
5: দিবসটি উপলক্ষে এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে বর্ণাঢ্য এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন,
7: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে একটি দায়িত্ব দিয়েছে, আমার এই জায়গা থেকে আমি আপনাদের পাশে থেকে আপনাদের সঙ্গে নিয়ে আমি পর্যটক খাতকে যাতে উল্লেখযোগ্য জায়গায় নেওয়া যায় আপনাদের পাশে থেকে আমি কাজ করব।
5: এ সময় মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার বলেন,
8: সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে অংশীদারেরা রয়েছে, বিশেষত যে বেসরকারি অংশীদাররা আছে, তাদের সাথে আমরা কিভাবে সমন্বয় করে সামনের দিকে এগিয়ে যাব সে বিষয়ে একটি গবেষণা পত্র আমাদের 3 তারিখের অনুষ্ঠানে উপস্থাপিত হবে।
5: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী 3 অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে পর্যটন মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে আগামী 30 সেপ্টেম্বর পর্যটন উৎসব দেশগুলোর কূটনীতিকদের সাথে একটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পারস্পরিক সহযোগিতা ও বাংলাদেশে আরো বেশি সংখ্যক পর্যটক আকৃষ্ট করার উপায় নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
4: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আজ নির্বাচন ভবনে ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সিএসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এই উপনির্বাচনও যেন দেশে বিদেশে প্রশংসিত হয় সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। এদিকে উপনির্বাচনকে সামনে রেখে আজ নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ইসি। এ বিষয়ে এম এম নাসিরুদ্দিন বলেন, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের ঋণ অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান সহ 25 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদক প্রধান কার্যালয়ের এক নিয়মিত মিডিয়া ব্রিফিং এ কমিশনের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান এ তথ্য জানান। অভিযোগে বলা হয়, ব্যবসায়িক অস্তিত্ববিহীন, নাম সর্বস্ব ও কাগজে প্রতিষ্ঠান স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড গঠন করে পরিচালনা পর্ষদের সদস্যরা পরস্পর যোগ সাজসে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার করে 538,16,00,000 টাকা নগদে ট্রান্সফারের মাধ্যমে বিতরণ বা উত্তোলন করে আত্মসাৎ করেছে। সুদ ও অন্যান্য চার্জ সহ ব্যাংকের আর্থিক ক্ষতির পরিমাণ মোট 604,70,00,000 টাকা। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 225 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও 2,158 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 9 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1,341টি শিশু।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারী বর্ষণ ও ঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে ভারতে 56 জন ও নেপালে 14 জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন আরও 11 জন। নেপাল কর্তৃপক্ষ আজ আরও আকস্মিক বন্যা সতর্কবার্তা জারি করেছে। ভারতের উত্তরপ্রদেশে 25 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর সকাল পর্যন্ত 66.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান থেকে আইএস সদস্য সহ জঙ্গিদের একটি দল সীমান্ত অতিক্রম করার পর তাদের বাহিনী পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে 28 জঙ্গিকে হত্যা করেছে এবং আহত হয়েছে 32 জন। পাকিস্তানি মিলিশিয়ারা তালেবান সরকার বিরোধী সাবেক আফগান সরকারের নিরাপত্তা কর্মীদের সমর্থন দিয়েছিল বলে অভিযোগ করেছে দেশটির মন্ত্রণালয়। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইরানের একজন শীর্ষস্থানীয় জেনারেল বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে যায়নি। তিনি বলেন, তেহরান যুদ্ধে জয়ী হয়েছে ঠিকই, তবে এই বিজয়কে সুসংহত করতে হবে। তিনি উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সময় বিষয়ে ইরানের প্রস্তাবিত চুক্তিটি অগ্রহণযোগ্য। তিনি বলেন, ইরান শোচনীয়ভাবে কোণঠাসা হয়ে পড়ার কারণেই এই প্রস্তাব দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় দুটি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত 27 জন নিহত হয়েছেন। সর্বশেষ ঘটনায় কেপটাউনের কাছে ল্যানলেতে বন্দুকধারীরা একটি দোকানে গুলি চালালে 10 জন নিহত ও 11 জন আহত হয়। এর আগে জোহানেসবার্গের দক্ষিণ পশ্চিমে ওয়েডেলা শহরে একটি বারে গোলাগুলির ঘটনায় 17 জন নিহত ও 15 জন আহত হয়। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমসে পুরুষ হকিতে আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 4টায় ম্যাচটি শুরু হবে। ফুটবল। ইন্দোনেশিয়া জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আগামীকাল বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বিকেল 3টায় ম্যাচটি মাঠে গড়াবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলো সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে বললেন মাহাদি আমিন। কৃষকদের স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির। রাজনীতি পরিচয় নয়, অপরাধের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়েছে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে তিন দিনে ভারতে 56 এবং নেপালে 14 জনের মৃত্যু। এবং জাপানি এশিয়ান গেমসের পুরুষ হকিতে আগামীকাল ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হল।
10: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
11: শুনছেন ঢাকা FM 90.4।

0: তার আসব?
1: হুম, আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

মাত্র 55 টাকা রিচার্জেই স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে
4: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হাউ দিস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Nation, এক স্টেশন।
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
2: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

Bye.

চালছুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে প্লিজ।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই।
2: ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: Nation, X Station.
1: কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো?

0: Rock FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে
2: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: be. Ack Nation, Ack Station.
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4
2: 90.4 FM.